বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:59। আজ মঙ্গলবার, 30 আষাঢ় 1433 বঙ্গাব্দ, 28 মুহররম 1448 হিজরি, 14 জুলাই 2026 খ্রিস্টাব্দ। সকলকে বৃষ্টি স্নাত স্নিগ্ধ সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু হল আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় আছি আমি ওপি মণ্ডল। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন নূরজাহান আক্তার। প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন আব্দুল আল মামুন। প্রকৌশল সহযোগিতায় রয়েছেন আতাউর রহমান গাজী। অনুষ্ঠানের শুরুতেই ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এর পরপরই শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।

বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি আব্দুস সবুর। খুলনা সিটি কর্পোরেশন কেসিসি পরিচালনা কমিটির ১৩তম সভা গতকাল নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচি হিসেবে মহানগরীতে ৫০,০০০ বৃক্ষরোপণ ও পরিচর্যা নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের অনুমোদনক্রমে দৈনিক মজুরি ভিত্তিতে ১০০ জন এবং বর্জ্য ব্যবস্থাপনা কাজে দৈনিক মজুরি ভিত্তিতে ৬৫০ জন শ্রমিক নিয়োগ, সোনারাঙ্গা সোলার পার্কে বেসরকারিভাবে সৌরবিদ্যুৎ উৎপাদন ও রক্ষণাবেক্ষণ, দুপুরের পর বাড়ি বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করে এসটিএস এ স্থানান্তর এবং এসটিএস থেকে দিনের পরিবর্তে রাতে বর্জ্য অপসারণ, দ্রুত পানি নিষ্কাশনের লক্ষ্যে রূপসা স্লুইসগেটে পরীক্ষামূলকভাবে পাম্প স্থাপন এবং আগামী মাসের প্রথম দিকে কেসিসির ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির প্রচার প্রচারণা বৃদ্ধিসহ ২৭, ২৮, ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক ন্যূনতম দুটি ওয়ার্ড মিলিয়ে একটি ছোট খেলার মাঠ, শিশুদের ছোট ছোট শিশু পার্ক নির্মাণ সহ শহীদ হাদিস পার্ক সংলগ্ন খুলনা ওয়াসার ৬টি ক্লোরিন গ্যাস সিলিন্ডার স্থানান্তরের জন্য জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস সহ সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, সচিব মোহাম্মদ রেজা রশিদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতান আবুশা, চিফ প্ল্যানিং অফিসার আবিরুল জব্বার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা শরীফ সামিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ খালেদ, কেডিএর সদস্য এম এম মাহমুদুর রহমান ও কেসিসির ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন। খুলনা বিশ্ববিদ্যালয়ে দাপ্তরিক ও প্রশাসনিক কার্যক্রমকে আধুনিক এবং গতিশীল করার লক্ষ্যে প্রেজেন্টেশন অন কেইউ এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং ইপিআর সিস্টেম শীর্ষক এক কর্মশালা গতকাল প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ রেজাউল করিম এতে প্রধান অতিথি এবং উপ উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ হারুনা রশিদ খান বিশেষ অতিথি ছিলেন। আইসিটিসিএলের পরিচালক প্রফেসর ড শেখ আলমগীর হোসেনের সভাপতিত্বে ট্রেজারার প্রফেসর ড মোহাম্মদ নুরুন নবী এবং রেজিস্ট্রার প্রফেসর ড এস এম মাহবুব রহমান সহ বিভিন্ন স্কুলের ডিন, গ্রন্থাগারিক, প্রভোস্টবৃন্দ, পরিচালকবৃন্দ, পরীক্ষা নিয়ন্ত্রক, এক্সিকিউটিভ এডিটর এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল আইকিউএসসির উদ্যোগে ক্যাপাসিটি বিল্ডিং ফর ডকুমেন্ট সাপোর্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন প্রিপেয়ারনেস বিষয়ক এক কর্মশালা গতকাল আইকিউএসসির প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ রেজাউল করিম কর্মশালায় প্রধান অতিথি এবং উপ উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ হারুনা রশিদ খান বিশেষ অতিথি ছিলেন। আইকিউএসসির পরিচালক প্রফেসর ড মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আইকিউএসসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড মোহাম্মদ ওয়াসিউল ইসলাম এবং আইকিউএসসির উপ রেজিস্ট্রার মোহাম্মদ নুরুল ইসলাম সিদ্দিক সহ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও শাখায় কর্মরত কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। জেলা প্রশাসক মিজহুরে জান্নাত গতকাল খুলনার বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন ও সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি জেলার জলমা ইউনিয়ন পরিষদ চত্বরে গর্ভবতী মায়েদের নর্মাল ডেলিভারির মাধ্যমে শিশুর জন্ম এবং গর্ভবতী মায়ের মানসিক ও স্বাস্থ্য সুরক্ষায় ডেলিভারি কক্ষ উদ্বোধন করেন। পরে মতবিনিময় সভায় ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন, বাল্যবিবাহ সহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান, দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা এবং ফুটবল ও জার্সি বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। সাতক্ষীরা দেভাটা উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে গতকাল সমবায় সমিতির উপকারভোগী সদস্যদের মধ্যে ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়। সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মোহাম্মদ সেলিম ফকির প্রধান অতিথি হিসেবে ৩০০টি পরিবারের মধ্যে ১,৫০,০০০ টাকার চেক বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতিতে প্রকল্প পরিচালক, জেলা সমবায় কর্মকর্তা ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান সহ উপকারভোগীরা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে সাতক্ষীরা বিনেরপোতা ঋষিল্পী ন্যাশনাল প্রশিক্ষণ হলে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে ১০০ জন দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব প্রধান অতিথি হিসেবে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সংস্থার পরিচালক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
এছাড়া চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া স্কুল মাঠে গতকাল ক্ষুদ্র ও প্রান্তিক তুলা চাষীদের মধ্যে বিনামূল্যে তুলা চাষের উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ কর্মসূচির আওতায় জেলার 4টি উপজেলার 3,300 কৃষককে পর্যায়ক্রমে হাইব্রিড তুলাবীজ সার ও কীটনাশক বিনামূল্যে দেওয়া হয়। খেলার খবর ফুটবল। মেহেরপুর সদর উপজেলা চাঁদবিল মাঠে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের গতকালের সেমিফাইনাল খেলায় বুড়িপোতা ইউনিয়ন একাদশ 1-0 গোলে পিরোজপুর ইউনিয়ন একাদশকে পরাজিত করেছে। এদিকে জেলার গাংনী উপজেলার জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে একই টুর্নামেন্টের গতকালের

0: কাংনী পুরসভা ফুটবল একাদশ টাইব্রেকারে 3-1 গোলে সাহারবাটি ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করেছে। এছাড়া যশোর শহরের আরএন রোড নতুন বাজার মাঠে ফিফা বিশ্বকাপের আদলে রিপন অটোজ জুনিয়র ফুটবল বিশ্বকাপ টুর্নামেন্টের গতকালের খেলায় মিশর 1-0 গোলে ফ্রান্সকে, উরুগুয়ে 2-0 গোলে সৌদি আরবকে, আর্জেন্টিনা 3-1 গোলে ইংল্যান্ডকে এবং মরক্কো 2-1 গোলে নরওয়েকে পরাজিত করেছে। কাবাডি। মাগুরার মোহাম্মদপুর উপজেলার কাশীপুর সিন্দাইল বলফিল্ড মাঠে মাদক বিরোধী কাবাডি টুর্নামেন্টের গতকালের উদ্বোধনী খেলায় রাজপাট একাদশ 42-32 পয়েন্টে ডাকবাংলো একাদশকে পরাজিত করেছে। এর আগে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার মিথুন রায়চৌধুরী প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ বেলা 11টা পর্যন্ত রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
1: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি দেশের গান শোনার জন্য। প্রথম গানটির শিল্পী রূপা রানী সাহা।

প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন দেশের গান। এবারের গানটির শিল্পী সালাউদ্দিন খান। গানটিতে কথা সাজিয়েছেন অশোক কুমার দে।

প্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ দেশের গান শুনছিলেন বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালীর আয়োজনে। প্রথম গানটি শিল্পী ইসরাত জাহান লিজা, গানটিতে সুর করেছেন শেখ আব্দুস সালাম এবং গানটিতে কথা সাজিয়েছেন ইমরুল কায়েস।

প্রিয় শ্রোতা, এবারের গানটির শিল্পী শহীদুল ইসলাম রাজু। গানটিতে কথা সাজিয়েছেন অশোক কুমার দে এবং সুর করেছেন তৌহিদ হাসান ফারুকী।

প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বর্ণালীর আয়োজনে স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান। এবারের গানটি শিল্পী শিপ্রা দেবনাথ। গানটিতে কথা সাজিয়েছেন এস এম রুহুল আমিন এবং সুর করেছেন মানিক দেবনাথ।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপরসহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা, উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলে বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইবো এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ, মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আর এই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এইটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ দিক হল জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
0: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আপনারা বর্ণালীর আয়োজনে স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান শুনছেন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারের গানটি শুনবেন শিল্পী আজহারুল ইসলামের কণ্ঠে, গানের গীতিকার মোহাম্মদ আবুল কাশিম, সুরকার শেখ আলী আহমেদ।

0: বাংলাদেশ বেতার খুলনা, একটি ঘোষণা। আগামী 15 জুলাই 2026 তারিখ বুধবার সকাল 10:00 প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ব্যবস্থাপনায় প্রাথমিক শিক্ষা পদক 2026 প্রদান অনুষ্ঠান বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ঢাকায় অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারিক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠান প্রচারিত হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে, এছাড়া বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন
1: প্রিয় শ্রোতা। বর্ণালী রাজনের সবশেষ গানটি এবার শুনবেন মলিনা দাসের কণ্ঠে। গানের রচয়িতা বীরেন্দ্রনাথ বিশ্বাস, সুরারোপ করেছেন মোহন মিয়া।

প্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ বর্ণালীর আয়োজনে স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন বাংলায় সংবাদ, ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি মোহাম্মদ জসিমউদ্দিন সুমগ্ন। প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ ও সুন্দর দেশ গড়তে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল বরিশালের দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গরুনদীর শরিকল বাটাজোর খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে এ আহ্বান জানান। তারেক রহমান বলেন, আগামী 5 বছরে সারাদেশে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। তিনি গৌরনদীর বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউট মাঠে ফ্যামিলি কার্ড পাওয়া নারীদের সঙ্গে মত বিনিময় করেন। এ সময় জনগণ সরকারের রাজনৈতিক ক্ষমতার উৎস উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণের সমর্থন থাকলে কোন বাধাই দেশ পুনর্গঠনের প্রচেষ্টা ব্যাহত করতে পারবে না। সফরকালে তারেক রহমান বাবুগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেন। এ সময় তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকরণ ত্বরান্বিত করতে সরকারের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। এছাড়াও প্রধানমন্ত্রী বরিশালের সফরকালে জেলা সদরের ত্রিশ গোডাউন বদ্ধভূমি এলাকা এবং এর সংলগ্ন সাগরদী এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেন এবং জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের এক সাংগঠনিক সভায় যোগ দেন। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্য স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক একটি বিশেষ কর্মসূচির উদ্বোধন করবেন। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট চৌধুরী সিনেট ভবনে সকাল 9:30 এই অনুষ্ঠানের আয়োজন করা হবে। যুব সমাজের উদ্ভাবনী ধারণা, সৃজনশীলতা এবং উদ্যোক্তা সম্ভাবনাকে জাতীয় উন্নয়নের মূলধারায় যুক্ত করার লক্ষ্যে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। দেশের উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলে গত কয়েকদিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হতে শুরু করেছে। বৃষ্টি পুরোপুরি কমে গেলে পরিস্থিতির আরও উন্নতি হবে। এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অরিন্দ ইসলাম অমিত গতকাল চট্টগ্রামের সাতকানিয়ার কেউচিয়া ইউনিয়নে বন্যা দুর্গত মানুষের খোঁজ নেন এবং তাদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম সহ দেশের বন্যা দুর্গত মানুষের পাশে আছে এবং থাকবে। দুর্গত মানুষের যে কোনো প্রয়োজনে সরকার সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে। বন্যা কবলিত দেশের পূর্বাঞ্চলের 11টি জেলায় নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ শাকাত হোসেন গতকাল সচিবালয়ে বন্যা কবলিত এলাকায় স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন। তিনি বলেন, ঝুঁকিপূর্ণ জেলাগুলোর কোথাও যেন কোন রোগী চিকিৎসা বঞ্চিত না হন সেজন্য পর্যাপ্ত ওষুধ, স্যালাইন, এন্টিভেনম, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী প্রস্তুত রাখা হয়েছে। গত কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে পানিপ্রবাহ বৃদ্ধি পাওয়ায় রাঙামাটির কাপ্তাই লেকের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বেড়ে 200 মেগাওয়াটে দাঁড়িয়েছে। গতকাল কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বাংলাদেশ সংবাদ সংস্থাকে বলেন, কেন্দ্রের 5টি ইউনিট থেকে গতকাল সকাল 9টা পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হয়েছে 206 মেগাওয়াট, যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে আগামী বৃহস্পতিবার অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক জানাতে গুলশানে কাতার দূতাবাসে গিয়ে রাষ্ট্রীয় শোক পালনের কথা ঘোষণা করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল কাতারের বর্তমান আমির, রাজপরিবার ও জনগণের প্রতি বাংলাদেশের সংহতি ও সমবেদনা জানাতে দোহা সফর করবেন। ফিফা বিশ্বকাপে প্রথম সেমিফাইনালে আজ ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন। যুক্তরাষ্ট্রের ডালাসে বাংলাদেশ সময় রাত 1টায় ম্যাচটি শুরু হবে। আগামীকাল রাত 1টায় আটলান্টায় দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ডের মোকাবিলা করবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ বেলা 11টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ কারণে ঢাকা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টায়।
1: সকাল ৯টা বেজে ৫ মিনিট, বাংলাদেশ বেতার খুলনা।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরই পছন্দ করা গানের অনুষ্ঠান রূপালীর আয়োজনে। পুরো সময় জুড়ে থাকছি আমি অপি মণ্ডল এবং
1: নূরজাহান আক্তার।
0: প্রকৌশল সহযোগিতায় রয়েছেন আতাউর রহমান গাজী, অধিবেশন তত্ত্বাবধানে থাকছেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে থাকছেন আবদুল্লাহ আল মামুন।
1: হ্যাঁ বন্ধু, পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আমরা থাকবো। আজকে কিন্তু চিঠি রয়েছে, তো চিঠির যেহেতু রয়েছে আমরা অবশ্যই চিঠি পড়বো বন্ধুদেরকে, আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে জানিয়ে দেব চিঠি লেখার ঠিকানা। চিঠি লেখার ঠিকানা হচ্ছে প্রযোজক রূপালী, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000। এই ঠিকানায় বন্ধুরা ঝটপট আমাদেরকে লিখে ফেলেন। এছাড়াও বন্ধুদের উদ্দেশ্যে কিন্তু আবারও বলছি, আমাদের সাথে কথা বলার সুযোগ আছে আপনাদের।
0: একদমই, ফোন ইন পর্ব রয়েছে, আপনাদের সঙ্গে কথা হবে, আড্ডা হবে। আমরা জানি যে আপনারা আমাদের ফোন নাম্বারটি জানেন, তবু আরেকবার জানিয়ে দিই বন্ধুদের উদ্দেশ্যে, 01974121970। বন্ধুরা এই নম্বরটিতে কিছুক্ষণ পরে আপনাদের সঙ্গে কথা হচ্ছে আমাদের,
1: অবশ্যই অনুষ্ঠানের মাঝে, এজন্য পুরো অনুষ্ঠানটা জুড়েই থাকতে হবে। তো আর দেরি না, বন্ধুদের অপেক্ষায় না রেখে আমরা নিয়ে নিচ্ছি চিঠি, হাতে তুলে নিয়েছি এবার চিঠি।
0: অনেক বন্ধুই মনে হয় রয়েছেন আমাদের সঙ্গে,
1: আমাদের সাথে অনেক বন্ধু রয়েছেন, লিখেছেন। পানপাতা রেডিও শ্রোতা ক্লাব, ভালুকাগাছি, মাছপাড়া, পুটিয়া, রাজশাহীর বন্ধু মোহাম্মদ সালাউদ্দিন লালন। বন্ধুর সাথে কিন্তু আরও অনেক বন্ধু রয়েছেন, সাথে আছেন সঞ্জিতা শেফা, ঝন্টু পরাগমুন, টোকন ইব্রাহিম, রেজাউল, প্রকাশ মানিক, জবা, রজনী, কাকলি, রেনু, টিউলি, ওসমান, মেহেদি, বুলবুল, আলিম এবং কথা। বন্ধুরা সকলে মিলে গান শুনতে চেয়েছেন
0: শিরি ফরহাদ ছবি থেকে।
1: তো এই গানটা কি এখন শোনানো যাবে?
0: হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বন্ধুরা, আপনারা নিশ্চয়ই আমাদেরকে শুনছেন, আপনাদের পছন্দের গানটি শুনুন এইবার। ছায়াছবি শিরি ফরহাদ, শিল্পী মনির খান।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, এবারের গানটি শুনতে চেয়েছেন ডুমুরিয়ার খুলনার বন্ধু মোহাম্মদ মজিদুল ইসলাম প্রাণের চেয়ে প্রিয় ছায়াছবি থেকে, শিল্পী ইন্দ্র কিশোরের কণ্ঠে।
1: তো আমরা দেরি না করি আমরা বন্ধুদের অনুরোধে গানটি শুনিয়ে দিই।

0: প্রিয়শ্রোতা, আপনার রূপালী রায়চুনের ছায়াছবির গান শুনছেন। আমরা কিন্তু ফোন ইনে অংশগ্রহণ করব কিছুক্ষণের মধ্যেই আপনাদের সাথে। তবে এই মুহূর্তে আরও একটি গান, হ্যাঁ, আর একটু গান শুনে আসি আমরা। বন্ধু আমির হোসেনের পছন্দে, হ্যাঁ পছন্দে, পাইকাছা খুলনার বন্ধু তিনি, নরম গরম ছায়াছবি থেকে বন্ধু গান শুনতে চেয়েছেন রুনা লায়লার কণ্ঠে। তার দেরি না, বৃষ্টি যদিও এখন পড়ছে না,
1: গরম নেই,
0: বৃষ্টি নেই, গানটি শুনেই আসি, দেখি কেমন লাগে।

0: বন্ধুদের বলেছিলাম বন্ধুদের সাথে আমাদের ফোন ইনে কথা হবে, তো আর দেরি নয়, আমরা কিন্তু বন্ধুদের অপেক্ষায় রয়েছি। 01974121970 এই নাম্বারটি রয়েছে খোলা, দেখে নিচ্ছি প্রথম বন্ধু কে রয়েছে।
1: হ্যালো,
2: হ্যালো,
1: শুভ সকাল।
2: শুভ সকাল, কে রয়েছেন, কোথা থেকে,
1: কেমন আছেন আপনারা সবাই?
2: আমরা দুজনেই অনেক ভালো আছি, আপনি নিশ্চয়ই অনেক ভালো আছেন।
1: প্রকাশ বিশ্বাস, টাঙ্গাখালী বাজার মাগুরা থেকে বলছি।
2: জি প্রকাশ।
1: সবির নাম আছে ধীরেন। সবির নাম ধীরেন, শিল্পেতে গুণালাই না।
0: আচ্ছা ঠিক আছে বন্ধু, অবশ্যই চেষ্টা থাকবো। একা নয়, আমরা কিন্তু সবাই আছি আপনার সাথে। নিশ্চয়ই ভালো লাগছে আমাদের অনুষ্ঠান।
2: বন্ধুদের উদ্দেশ্যে আবারও ফোন নাম্বারটি জানিয়ে দেই, 01974121970। বন্ধুরা, এই নম্বরটিতে আপনাদের সঙ্গে এখন কথা হবে, দেখে নিচ্ছি পরবর্তী বন্ধু কে রয়েছেন।
0: হ্যালো,
3: হ্যালো, আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
3: আবু ডুমুরিয়া থেকে কাসেম সরদার বলছি।
0: জি কাসেম ভাই বলেন।
3: আমি এখন ডুমুরিয়া বাজার আগে গাড়িতে যাচ্ছি।
0: আচ্ছা যাই হোক, সাবধানে সাবধানে কিন্তু গাড়ি চলা অবস্থায় ড্রাইভারের সাথে কথা বলবেন না, প্লাস আপনি ফোনেও কথা বলবেন না।
3: যাই হোক, একটা গান শুনতে চাই, হিরো নাম্বার ওয়ান ছবি থেকে কনকসপা ইন্দুকিশোর কণ্ঠে।
0: কোন গানটি?
3: হিরো নাম্বার ওয়ান ছবি থেকে কনকসপা ইন্দুকিশোর।
0: আচ্ছা ঠিক আছে, চেষ্টা থাকবে
2: বন্ধুর
0: বন্ধুর অনুরোধটি রেখে দেওয়ার।
2: আবার দেখছি কে রয়েছেন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। হ্যালো, হ্যালো,
4: হ্যালো,
0: হ্যালো,
2: হ্যালো, শুনতে পাচ্ছি বন্ধু?
4: জি জি শুনতে পাচ্ছি। আমি আপনার তাজগাছা গদাইপুর থেকে বলছিলাম, মোহাম্মদ ফারুক বিশ্বাস।
0: জি বন্ধু, ফারুক ভাই বলেন।
4: ভাই বলছিলাম কি, আমাকে একটু গান শোনা, মানে যে ভালো লোক ছিল এই ছবিতে, এই আব্দুল হাদি ও কেন্দ্র কিশোরের পর্যায়ে।
0: আচ্ছা ঠিক আছে বন্ধু, অবশ্যই চেষ্টা থাকবে। বড় ভালো লোক ছিল এই ছায়াছবি থেকে গান শুনিয়ে দেওয়ার। তো বন্ধু পুরোটা আয়োজন জুড়ে থাকতে হবে আমাদের সাথে।
2: দেখে নিচ্ছি পরবর্তী বন্ধু কে রয়েছেন। হ্যালো, শুভ সকাল, কে রয়েছেন, কোথা থেকে?
5: কথা বলছিলাম নন্দনপুরা খুলনা থেকে রাজু রায়।
2: জি রাজু ভাই, কোন গানটি শুনতে চান?
5: গান শোনাবেন ঢাকা আসি আসি ছবির যে কোনো একটি গান।
0: আচ্ছা ঠিক আছে, ঢাকা আসি আসি ছবির অনেক সুন্দর সুন্দর কিন্তু গান আছে। হ্যাঁ, তো আমরা চেষ্টা করব বন্ধুদের যে কোনো একটি, যেহেতু গান শুনতে চেয়েছেন, আমরা চেষ্টা করব গানটি শুনিয়ে দেওয়ার। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছি বন্ধু। জি
2: আমাদের পাংশের বন্ধু।
0: আচ্ছা পুরো আয়োজন জড়িতে থাকতে হবে এর জন্য প্রকাশ।
2: আচ্ছা,
0: আচ্ছা এই গানটা কিন্তু আমাদের প্রায় বাজে বন্ধু, অবশ্যই আয়োজনের সাথে থাকতে হবে, আপনার গান শুনতে পাবেন।
2: এবারে দেখে নিচ্ছি কোন বন্ধুটি আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। হ্যালো,
6: হ্যালো, আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম, কে রয়েছেন, কোথা থেকে?
6: আপু আমি সাতপুর জেলা থেকে হাবিব বলছি।
2: জি বন্ধু, কোন গানটি শুনতে চান?
0: আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, কিন্তু অবশ্যই চেষ্টা করবেন বন্ধু এর পরবর্তীতে আপনি কোন একটা অনুরোধ রাখার, কারণ আপনাদের অনুরোধ নিয়ে তো আমাদের সাজানো অনুষ্ঠান, আপনাদের অনুরোধ পেলে আমাদেরও ভালো লাগে।
2: হ্যালো,
7: শৈলকুপার
2: বন্ধু, কোন গানটি শুনতে চান?
7: আপু আমাকে শোনাবেন, আমাকে শোনাবেন শ্রাবণ মেঘের দিন। শ্রাবণ মেঘের দিন করছে
2: তো দেখে নিচ্ছি পরবর্তী বন্ধুটি কে রয়েছেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে রয়েছেন, কোথা থেকে?
8: আপামনি ভালো আছেন?
2: আমরা দুজনেই খুব ভালো আছি। কোন গানটি শুনতে চান?
8: আমি বুলবুল আহমেদ, কাজীপাড়া ধামারা থেকে। আপু?
0: জি বুলবুল ভাই বলেন।
8: ছায়াছবির নাম কুসুম কলি, কুসুম কলি ছায়াছবি থেকে। শিল্পীর নামটা তো আমার মনে নেই, গানের কলি মনে আছে।
0: আচ্ছা গানের কলিটা বললেই হবে।
8: টেলিফোন নাই রে টিয়ন নাই রে টেলিগ্রাম।
0: আচ্ছা আচ্ছা, পাপিয়া সরোয়ারের কণ্ঠে। ঠিক আছে বন্ধু, এখন কিন্তু টেলিফোন আছে, চিঠির ব্যবস্থা বন্ধুদের জন্য আছে। বন্ধুরা চাইলে কিন্তু আমাদেরকে চিঠি লিখতে পারেন। চিঠি লেখার ঠিকানাটি আরও একবার বলে দিচ্ছি, প্রযোজক রূপালী, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000। এছাড়া ফোন ইন দিয়ে তো বন্ধুদের সাথে আমাদের কথাই হচ্ছে, দেখে নিচ্ছি এবার বন্ধুকে।
2: ওয়ালাইকুম আসসালাম, কে রয়েছেন, কোথা থেকে?
8: কুসুম কলির ছায়াছবির যে গানটা বলবো ভাই, অনুরোধ করলে শিল্পী রুনা লায়লা।
2: বন্ধুরা আমরাও কিন্তু আপনাদের কাছে অবশ্যই চিঠি চাই এবং ফোন করবেন সেটাই চাই। তো বন্ধুদের উদ্দেশ্যে আরেকবার ফোনটা, ফোনের নাম্বারটা একটু বলে দিন, 01974-121970।
0: এবারে নিয়ে নেব সব শেষ ফোন কলটি। কে আছেন আমাদের সাথে? হ্যালো, শুভ সকাল। জি জি বন্ধু, আচ্ছা ভালোবাসার মূল্য কত? আসলে ভালোবাসার কোনো মূল্য হয় না, ভালোবাসা দিয়েই ভালোবাসা কিনতে হয়, তাই?
2: একদমই তাই। তাই বন্ধুরা আমাদেরকেও আপনারা ভালোবাসুন, বেতারকে ভালোবাসুন এবং সবসময় পাশে থাকুন
0: আমাদের পুরোটা আয়োজন জুড়ে থাকুন। আপনাদের পছন্দের গান এবং আপনাদের সাথে সুন্দর সুন্দর কথা আলাপন আমাদের সাথে হবে। এবারে আমরা কিন্তু আর দেরি করব না, অনেক গান কিন্তু আমাদের
2: একদমই তাই
0: সংগ্রহে রয়ে গেছে, আমরা শুনিয়ে দেবো এবারের গানটি।
2: এবারের গানটি শুনবেন কাজীপাড়া ভেড়ামারার বন্ধু বুলবুল আহমেদ অনুরোধে, কাজের মেছায় ছবি থেকে, শিল্পী কনক চাপা ও এন্দ্র কিশোরের কণ্ঠে।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানবো প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচা ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন, তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায়, তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষিরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষিরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত, তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড আমাদের জাতীয় পরিচয়পত্র সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদে ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন।
2: প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন ছায়াছবির গান অনুষ্ঠান রূপালীর আয়োজনে। এবারের গানটি শুনবেন চাঁদপুরের বন্ধু মোহাম্মদ মিয়ার অনুরোধে সাগরিকা ছায়াছবি থেকে, শিল্পী আয়ুব বাচ্চু ও কনক চাপার কণ্ঠে।

প্রিয় শ্রোতা, আপনার রূপালী রজনীর ছায়াছবির গান শুনছেন। এবারের গানটি শুনবেন আইনের হাত। হ্যাঁ, আইনের হাত ছায়াছবি থেকে গান শুনতে চেয়েছেন আব্দুস সামাদ শেখ, বোয়ালমারী ফরিদপুরের বন্ধু সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। বন্ধু নিশ্চয়ই শুনছেন আমাদেরকে।

রূপালী রাজনের সবশেষ গানটি এবারে শোনাব প্রিয়া আমার প্রিয়া ছায়াছবি থেকে। এটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন ইসমাইল হোসেন বাগমারা শিবগঞ্জ বগুড়ার বন্ধু এস আই টুটুলের কণ্ঠে।

প্রিয় শ্রোতা, এর সাথে শেষ হলো আজকের মতো রূপালীর আয়োজন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় শুভ সকাল।

বাংলাদেশ বেতার খুলনা। এতক্ষণ অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি ওপি মণ্ডল। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহান আক্তার। প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন আব্দুল আল মামুন। প্রকৌশল সহযোগিতায় ছিলেন আতাউর রহমান কাজী। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

বাংলাদেশ বেতার খুলনা। এতক্ষণ অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি ওপি মণ্ডল। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহান আক্তার। প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন আব্দুল আল মামুন। প্রকৌশল সহযোগিতায় ছিলেন আতাউর রহমান কাজী। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

বাংলাদেশ বেতার খুলনা। এতক্ষণ অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি ওপি মণ্ডল। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহান আক্তার। প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন আব্দুল আল মামুন। প্রকৌশল সহযোগিতায় ছিলেন আতাউর রহমান কাজী। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

বাংলাদেশ বেতার খুলনা। এতক্ষণ অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি ওপি মণ্ডল। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহান আক্তার। প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন আব্দুল আল মামুন। প্রকৌশল সহযোগিতায় ছিলেন আতাউর রহমান কাজী। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 11:59। শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় আছি ওপি মণ্ডল। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন নূরজাহান আক্তার। প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। প্রকৌশল সহযোগিতায় রয়েছেন আতাউর রহমান গাজী। শুরুতেই বাংলায় সংবাদ ও আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি হাসনা ফিত্রিয়া ফাহমিদা বানু। প্রধানমন্ত্রী তারেক রহমান সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে যুব সমাজকে আগামী দিনে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তার সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তিনি আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সেনেট ভবনে তারুণ্য, স্টার্ট আপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক বিশেষ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই প্রতিশ্রুতি দেন। দেশের বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, দেশের যুব উদ্যোক্তাদের মধ্যে উদ্ভাবনী ধারণা, সৃজনশীলতা এবং সম্ভাবনাকে জাতীয় উন্নয়নের মুক্তধারায় সম্পৃক্ত করার মধ্য দিয়ে বাংলাদেশকে বহির্বিশ্বে মর্যাদার আসনে তুলে ধরা সম্ভব। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশে প্রাকৃতিক সংকট, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বিরূপ প্রভাব ও কৃষি উৎপাদনের ক্ষেত্রে নানা সংকট তুলে ধরে তরুণ উদ্যোক্তারা নতুন নতুন প্রযুক্তিগত জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দেবে। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ সুন্দর দেশ গড়তে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল বরিশালে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গৌর নদীর সারিকাল বাটাজোর খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে এ আহ্বান জানান। তারেক রহমান বলেন, আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে। তিনি গৌর নদীর বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউট মাঠে ফ্যামিলি কার্ড পাওয়া নারীদের সঙ্গে মত বিনিময় করেন। এ সময় জনগণ সরকারের রাজনৈতিক ক্ষমতার উৎস উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণের সমর্থন থাকলে কোনো বাধায় দেশ পুনর্গঠনের প্রচেষ্টা ব্যাহত করতে পারবে না। সফরকালে তারেক রহমান বাবুগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেন। এ সময় তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকীকরণ ত্বরান্বিত করতে সরকারের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। এছাড়াও প্রধানমন্ত্রী বরিশাল সফরকালে জেলা সদরের ৩০ গোডাউন বধ্যভূমি এলাকা ও এর সংলগ্ন সাগরদী এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেন এবং জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের এক সাংগঠনিক সভায় অংশ নেন। জাতীয় সংসদের বৈঠক আজ বিকেল ৩টায় আবার বসবে। গতকাল সাইবার স্পেস ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অবৈধ মাদক ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে মাদক নিয়ন্ত্রণ সংশোধন বিল ২০২৬ সংসদে পাশ হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিলটি সংসদে উত্থাপন করেন। বিলে প্রযুক্তি নির্ভর মাদক সংক্রান্ত অপরাধকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন আইনে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাইবার স্পেস, ডিজিটাল ডিভাইস, ওয়েবসাইট, সামাজিক যোগাযোগ মাধ্যম, মোবাইল অ্যাপ, অনলাইন প্ল্যাটফর্ম, ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থা বা অন্য কোন ডিজিটাল মাধ্যম ব্যবহার করে মাদকদ্রব্য বা মনোপ্রভাবকারী পদার্থ ক্রয়, বিক্রয়, সরবরাহ, প্রস্তাব, বিজ্ঞাপন, যোগাযোগ, সহায়তা বা অন্য কোন অবৈধ কার্যক্রম পরিচালনা করেন, তবে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এছাড়া সংসদে গতকাল বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ পাশ হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বিলটি সংসদে উত্থাপন করলে কণ্ঠ ভোটে তা পাশ হয়। প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী চিকিৎসা, শিক্ষা, স্বাস্থ্য সেবা ও গবেষণা কার্যক্রম সম্প্রসারণে বিশ্ববিদ্যালয় লাভজনক বা অলাভজনক কোম্পানি বা প্রতিষ্ঠান গঠন করতে পারবে। পাশাপাশি এসব প্রতিষ্ঠানের শেয়ার অর্জন, সংরক্ষণ ও হস্তান্তরেরও ক্ষমতা পাবে। বন্যা কবলিত দেশের পূর্বাঞ্চলের ১১টি জেলায় নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন গতকাল সচিবালয়ে বন্যা কবলিত এলাকায় স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আবারও নৌ অবরোধ আরোপ করেছেন। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে হামলা ও পাল্টা হামলার মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প নৌ অবরোধ পুনর্বহাল করেন। এদিকে জ্বালানি পরিবহনে আন্তর্জাতিক রুট হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ গ্রহণের হুমকি দিয়ে জাহাজের উপর ২০% হারে টোল আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বিশ্বকাপ ফুটবলের খবর, ফিফা বিশ্বকাপে প্রথম সেমিফাইনালে আজ ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন। যুক্তরাষ্ট্রের ডালাসে বাংলাদেশ সময় রাত একটায় ম্যাচটি শুরু হবে। আগামীকাল রাত একটায় আটলান্টায় দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ডের মোকাবেলা করবে। সবশেষে আবহাওয়া, আজ সন্ধে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা একটায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার, আজ সন্ধে ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আজ ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে, হালকা বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এ অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। এসো আরবি শিখি, ব্যবহারিক আরবি শিক্ষার অনুষ্ঠান বিকেল 3:30। বিজ্ঞাপন তরঙ্গ, বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বেলা 1:05। চাষাবাদ, কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠান বিকেল 4:05। এবারে জানিয়ে দিচ্ছি সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনবেন ফেরদৌসী রহমানের কণ্ঠে দুপুর 12:15। রবীন্দ্রসঙ্গীত শুনবেন মোহাম্মদ নওয়াজ আলী ফরাজির কণ্ঠে দুপুর 12:20। অচিন পাখি লালন গীতির অনুষ্ঠান শুনবেন সন্ধ্যে 6:10। বাউলিয়ানা বাউল গানের অনুষ্ঠান বেলা 2:30। আধুনিক গান শুনবেন রোজি ইসলামের কণ্ঠে দুপুর 12:30। লোকগীতি লোকগানের অনুষ্ঠান শুনবেন তিথি বিশ্বাসের কণ্ঠে দুপুর 12:40। এছাড়া FM 88.8 MHz NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9টায়। শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার খুলনা।

0: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি সৈয়দ শাহবাজ দুর্লভ। সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মোহাম্মদ সেলিম ফকির বলেছেন, দেশের ১২টি উপজেলার ১২টি গ্রাম নিয়ে সমবায় মডেল গ্রাম প্রতিষ্ঠার লক্ষ্যে পাইলট প্রকল্প শুরু হয়েছে। প্রান্তিক মানুষের ভাগ্য উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করাই এ প্রকল্পের মূল লক্ষ্য। এর মাধ্যমে গ্রামীণ জনপদে উৎপাদনমুখী কর্মকাণ্ডের প্রসার ঘটবে এবং এক একটি আদর্শ গ্রাম গড়ে উঠবে। তিনি গতকাল সাতক্ষীরার দেভাটা উপজেলা মডেল মসজিদ সভাকক্ষে সমবায় মডেল গ্রাম প্রতিষ্ঠা পাইলট প্রকল্পের আওতায় পারুলিয়া মডেল গ্রাম সমবায় সমিতির উপকারভোগী ৩০০ পরিবারের মধ্যে ১,৫০,০০০ টাকার ঋণের চেক এবং বিভিন্ন ফলদ বনজ গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মহাপরিচালক সমবায় ভিত্তিক মডেল গ্রাম প্রতিষ্ঠার মাধ্যমে দেশের টেকসু উন্নয়ন নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। দেভাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার সভাপতিত্বে প্রকল্প পরিচালক হেলাল উদ্দিন, জেলা সমবায় কর্মকর্তা আশিকুর রহমান এবং জামাতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম সহ উপজেলা সমবায় কর্মকর্তা পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসময় উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। খুলনা বিশ্ববিদ্যালয়ে অত্যাধুনিক ফেব্রিকেশন ল্যাবরেটরি স্থাপনের লক্ষ্যে এক মতবিনিময় সভা গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলার সিনেট রুমে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাউল করিম এতে সভাপতিত্ব করেন। এ সময় তিনি বলেন, ফেব্রিকেশন ল্যাবরেটরি একটি বিশেষায়িত গবেষণাগার, ইনোভেশন, ক্রিয়েটিভ ডিজাইন সহ বিভিন্ন কাজে এর ব্যবহার রয়েছে। বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে এ গবেষণাগার স্থাপিত হবে, যার মাধ্যমে সকল ডিসিপ্লিন এটি ব্যবহার করতে পারবে এবং সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয়ের গবেষণা উদ্ভাবন সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপ উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ হারুনুর রশিদ খান, ট্রেজারার প্রফেসর ড মোহাম্মদ নুরুন নবী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড এস এম মাহবুবুর রহমান সহ বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, পরিকল্পনা উন্নয়ন বিভাগ এবং কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএর চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেছেন, খুলনা শিপইয়ার্ড সড়কটি এই অঞ্চলের অর্থনৈতিক এবং যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে সড়কের বেহাল দশার কারণে সাধারণ মানুষ, যাত্রী সাধারণ এবং ব্যবসায়ীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। আইনি ও প্রশাসনিক কিছু জটিলতা এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে মূল প্রকল্পের কাজ কাঙ্ক্ষিত গতিতে শেষ করা সম্ভব হয়নি। তিনি গতকাল নগরীর শিপইয়ার্ড রোডে ইটের ভাঙা অংশ দিয়ে সড়কটি চলাচল উপযোগী করার সময় একথা বলেন। চেয়ারম্যান বলেন, খুলনার উন্নয়ন মানে আমাদের সবার উন্নয়ন। একটি আধুনিক, সুন্দর এবং যানজটমুক্ত খুলনা গড়তে বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তাৎক্ষণিকভাবে জনদুর্ভোগ লাঘবে আমরা নিজ উদ্যোগে এবং নিজস্ব অর্থায়নে জরুরি সংস্কার কাজ শুরু করেছি। আমাদের লক্ষ্য একটাই, আপাতত রাস্তাটিকে চলাচলের উপযোগী করে তোলা, যেন পিচ ঢালা মূল কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত মানুষ ও যানবাহন নিরাপদে যাতায়াত করতে পারে। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, কেডিএর প্রধান প্রকৌশলী কাজী সাবিরুল আলম এবং ডুমুরিয়া উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মোহাম্মদ শাহজাহান জমাদ্দার সহ বিপুল সংখ্যক মানুষ এ সময় উপস্থিত ছিলেন। খুলনা মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা গতকাল মহানগরীর বয়রা পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে মানবিক, সেবামূলক ও দায়িত্বশীল পুলিশিং নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া মাদকের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান পরিচালনা, মাদকমুক্ত সমাজ গঠনে থানা, ফাঁড়ি ও ডিবি সহ সব ইউনিটকে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং আইন প্রয়োগের ক্ষেত্রে মানবাধিকার, আইনের শাসন ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানানো হয়। পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ খালেদ সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন। খুলনার পাইকগাছায় প্রথমবারের মতো নির্মিত হয়েছে জাপানি উন্নত প্রযুক্তির পয় বর্জ্য শোধনাগার। ১৫,০০০ লিটার বর্জ্য ধারণ ক্ষমতা সম্পন্ন শোধনাগারটি প্রায় ১ কোটি টাকা ব্যয়ে উপজেলা সদরের ০ পয়েন্ট শিববাটি সড়কের পূর্ব পাশে নির্মাণাধীন পৌরভবনের পাশেই নির্মাণ করা হয়েছে পয় বর্জ্য শোধনাগারটি। শোধনাগারটি তদারকি করবে পৌরসভা কর্তৃপক্ষ। ইতোমধ্যে শোধনাগার থেকে ৬০,০০০ লিটার বর্জ্য শোধন করা হয়েছে। শোধনাগারের কার্যক্রম ইতোমধ্যে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। এর মাধ্যমে স্বল্প খরচে বর্জ্য অপসারণে পরিবেশ বান্ধব সর্বোচ্চ নাগরিক সুবিধা পাচ্ছে বলে জানিয়েছেন পৌরসভা ও সংস্থা কর্তৃপক্ষ। এটি নির্মাণে জাপানি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। বর্জ্য সংগ্রহ করার জন্য 500 লিটার এবং 1000 লিটার বর্জ্য বহন সক্ষম দুটি ভ্যাকুট্যাক্সার গাড়ি রয়েছে। দাতা সংস্থা ওয়াটার এইড বাংলাদেশ এর আর্থিক সহায়তায় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা প্রকল্পটি বাস্তবায়ন করেছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধে 6টা 5 মিনিটে ইংরেজিতে।
2: শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন একটি দেশের গান, শিল্পী ফেরদৌসী রহমান। গানটিতে কথা সাজিয়েছেন গাজী মাজহারুল আনোয়ার।

শ্রোতা বন্ধুরা, দেশের গানটি শুনলেন, বাংলাদেশ বেতার খুলনা। এবারের আয়োজনমালায় রয়েছে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মোহাম্মদ নওরোজ আলী ফারাজী।

0: সুপ্রশ্রোত বন্ধুরা, পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন মোহাম্মদ নওরোজ আলী ফারাজির কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা,
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
0: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এবারের আয়োজনমালায় রয়েছে আধুনিক গান। শিল্পী রোজি ইসলাম। প্রথম গানটিতে কথা সাজিয়েছেন নারায়ণ চন্দ্র রায়।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আধুনিক গান, শিল্পী রোজি ইসলাম, এই গানটির গীতিকার অশোক কুমার দে।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রোজি ইসলামের কণ্ঠে পরপর দুখানি আধুনিক গান শুনলেন।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। একটি ঘোষণা। আগামী 15 জুলাই 2026 তারিখ বুধবার সকাল 10টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ব্যবস্থাপনায় প্রাথমিক শিক্ষা পদক 2026 প্রদান অনুষ্ঠান বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ঢাকায় অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠান প্রচারিত হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে, এছাড়া বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এবারের আয়োজনমালায় রয়েছে লোকগীতি, শিল্পী তিথি বিশ্বাস। প্রথম গানটিতে কথা সাজিয়েছেন শাহ আব্দুল করিম।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শিল্পী তিথি বিশ্বাসের কণ্ঠে পরপর দুখানি লোকগীতি শুনলেন।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
0: বাংলাদেশ বেতার খুলনা, শ্রোতা বন্ধুরা এখন শুনবেন নাতে রাসুল, শিল্পী মোহাম্মদ কুতুবুদ্দিন বক্তিয়ার। গানটিতে কথা সাজিয়েছেন কাজী নজরুল ইসলাম।

নাদির রাসূল শুনলেন, মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপরে দম্ভ পড়ে ছিলিও না। নিশ্চয় আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চরণে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্ন স্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল্লাহ তাআলার খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। আল কোরআন বাংলাদেশ বেতার খুলনা, এখন প্রচারিত হচ্ছে পবিত্র জোহরের নামাজের আজান এবং দোয়া।

0: محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতা মাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল কোরআন। যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তার তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। পরিপূর্ণ মমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো, আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে আচার ব্যবহারে সবচেয়ে ভালো। আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। আল হাদিস, বাংলাদেশ বেতার, খুলনা। এখন বেলা একটার ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে কেটে শোনানো হচ্ছে।

রোজ ঝলমল এই দুপুরবেলা আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে বন্ধুরা আমন্ত্রণ জানাচ্ছি বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গের আয়োজন র্যালিতে আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গান শোনার জন্য। আজও আপনাদের অনেক অনেক পছন্দ করা গান শোনাবো, আর পাশাপাশি কথা বলবো ফোন ইন পর্বে সরাসরি। নিশ্চয়ই আপনারা জানেন কোন নাম্বারটিতে কথা বলবো, তারপরেও যদি নতুন কোনো বন্ধু থেকে থাকেন তো নাম্বারটা ঝটপট করে লিখে নিন, আর পুরনো বন্ধুরা একটু মিডিয়া রাখবেন কেমন। আমাদের কাছে এই ফোন করতে হবে 01974121970 এই নম্বরটিতে। আর পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে রয়েছি লুবনা হাসনা ফারুক মিষ্টি, অধিবেশন তত্ত্বাবধানে আছেন সামিয়া আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, আর প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ আতাউর রহমান গাজী। তো বন্ধুরা কথা নয়, চলুন পুরোটা সময় জুড়ে আপনারা যদি থাকেন আমাদের সাথে তাহলে দুই দুয়ারি, তারপরে অবুজ হৃদয়, রংবাজ কিংবা ক্যামত থেকে ক্যামত ছবির বিভিন্ন ভালো লাগার গানগুলো আপনাদেরকে শোনাবো, এটা কথা দিতে পারি। তো চলুন শুরুতেই এখন তো সময় ভালোবাসার এই চমৎকার গানটি শুনে আসি রুনা লায়লা এবং আগুনের কণ্ঠে। শুনতে চেয়ে লিটন শেখ, আপনি মিরপুর কুষ্টিয়া থেকে অনুরোধ করেছিলেন, ছায়াছবি ক্যামত থেকে ক্যামত।

করেছি আব্দুর রহমান পাংশা রাজবাড়ির বন্ধুর অনুরোধে গান। আপনি শুনতে চেয়েছেন ঢাকা অ্যাটাক ছবিতে মতিন চৌধুরী কণ্ঠে গান। চলুন এবারে আপনার গানটি শুনে আসি।

ভাই, সিনেমা শেষ হয়ে গেল, মেয়েটি আমার রিক্সা চেপে পড়লো। ডার্লিং, খুব ক্ষুধা পেয়েছে, গেলাম মস্তবা হোটেলে, খুব প্লাকুমা খাইলাম, হঠাৎ দেখি বয় একটা 1000 টাকার বিল এনেছে, বিল না দেখে।

0: প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফোন ইন পর্বে সরাসরি কথা বলবার জন্য। 0197412 1970 এই নম্বরটিতে রয়েছে অপেক্ষায়। অনুরোধ করব খুব সংক্ষেপে নাম ঠিকানাটা জানিয়ে আপনাদের অনুরোধে কথা বলবেন। তো এই মুহূর্তে প্রথম বন্ধু কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি দাদা, খোকন দাদা।
1: হ্যাঁ
0: বলুন। হ্যাঁ, কি গান শোনাবো আপনাকে? সাত ভাই চম্পা। আচ্ছা ঠিক আছে, অনেক পুরনো একটি ছবির গান শুনতে চেয়েছেন আপনি, আমরা অবশ্যই চেষ্টা করব আপনার পছন্দের গানটি শুনিয়ে দিতে। হ্যালো, শুভ দুপুর।
1: কথা বলছিলাম দীপঙ্কর।
0: হ্যাঁ দাদা বলুন।
1: আমি সাথে আছি আর আমাকে গান শোনাবেন?
0: একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয়। আচ্ছা ঠিক আছে, সাধারণত আপনারা সবাই এই গানটি শুনতে চান। গানটা আসলেই সুন্দর, ভালোবাসার বা ভালো লাগার মানুষকে একদিন কেন এক মুহূর্ত মিস করতে চাই না আমরা। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কার সাথে কথা বলছি? চৌগাছা যশোর থেকে। হ্যাঁ বলুন বলুন। মনের মাঝে তুমি, আচ্ছা ঠিক আছে, সুন্দর ছবি।

0: আসসালামু
1: আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম
0: মিষ্টি আপু। আমি আপনার ছোট ভাই, ভালো আছেন?
1: অবশ্যই ভালো। কে বলছিলেন কোথা থেকে? ছোট ভাইয়ের নামটা তো জানি। আচ্ছা আচ্ছা, শাহবাজপুর, তাই তো?
0: জি জি।
1: হ্যাঁ বলুন। জি,
0: মোহাম্মদ ইসলামউদ্দিন, শাহবাজপুর, শৈলকুপা থেকে।
1: হুম বলুন
0: আপু, আমাকে শোনাবেন? শ্রাবণ মেঘের দিন
1: আষাঢ় মাসে
0: পাখি আমায়।
1: আচ্ছা ঠিক আছে, শোনা চাঁদ বাকি আমার এই গানটি। আচ্ছা, শ্রাবণ মেঘের দিন ছবির গান শুনতে চেয়েছেন, আমরা অবশ্যই শোনানোর চেষ্টা করব। পরবর্তী বন্ধু, হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, সেম টু ইউ। বলুন
0: আপু, আপনারা চলতি অনুষ্ঠানের দিনে ফোন অনুষ্ঠানের পরে যে গানটা বাজাবেন, ফোন অনুষ্ঠানের পরের গানটাই এই চলতি অবস্থা আমাদের শুনিয়ে দিবেন।
1: আপনার নামটা তো জানি। আচ্ছা হাবিবুর, আপনি চাঁদপুর থেকে বলছেন। আপনি এই মানে ফোন ইন পর্বের গান পরেই যে গানটি সেটি আপনি শুনতে চাচ্ছেন, চমৎকার একটি আইডিয়া। আচ্ছা কে বলছেন এবার? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো ভাইয়া, কে বলছিলেন? কাকচিড়া বরগুনা থেকে। হ্যাঁ জাফর ভাই বলুন। হ্যাঁ, শুধু নামটা কোন রকম শুনলেই হয়, আপনাদের ঠিকানা মোটামুটি মুখস্থ হয়ে গিয়েছে। হ্যাঁ বলুন কি
2: গান শুনতে চাচ্ছি? ছবিটা
1: মা
2: মা ছবি থেকে আব্দুল জব্বারের কণ্ঠে শুনাবেন।
1: হ্যাঁ,
2: বিদায় দাও গো বন্ধু।
1: হ্যাঁ, বিদায় দাও গো বন্ধু, তোমরা একবার দাও বিদায়। অনেক একটু কষ্টের গান, তারপর ভালো লাগার একটি গান। হ্যালো,
3: হ্যালো,
1: জি শুভ সকাল, শুভ দুপুর। বোঝা যাচ্ছে না, আপনি আর একটু জোরে বলুন। বিব্রত মন্ডল, নিব্রত পাংশা রাজবাড়ি বন্ধু। হ্যাঁ বলুন। হুম, এখন বর্ষা মৌসুম। জি বলুন। আচ্ছা, হঠাৎ বৃষ্টি ছবি যে কোনো একটি গান আপনি শুনতে চেয়েছেন নচিকেতার কণ্ঠে, আমরা অবশ্যই শুনিয়ে দেবো। ওই ছবিতে সম্ভবত নচিকেতার গাওয়া দুই তিনটি গান আছে, আমরা যে কোনো একটি অবশ্যই শোনাবো। পরবর্তী বন্ধুর সাথে কথা বলবো, আর একটি দুটি ফোন নিয়ে আবারও ফিরে যাব গানের কাছে। 01974121970 এই নম্বরটিতে আপনারা ফোন করে আমাদেরকে পেয়ে যাবেন। আর অনুরোধ করবো বন্ধুরা, যেহেতু এখন বর্ষা মৌসুম চলছে, বাইরে বের হবার আগে যদিও আপনি রোদ দেখেন, তারপর রোদ থাকলেও সেখানেও আপনি ছাতা নিয়ে বের হওয়া উচিত, কেননা ছাতা আপনাকে রোদ বৃষ্টি দুটোতেই কিন্তু অনেকটাই নিরাপদে রাখবে। আর সবচেয়ে বড় কথা, আমরা যে পরিবহনে ভ্রমণ করি না কেন, আমরা নিয়ন্ত্রিত গতিতে আমাদের গাড়ি চালাবো। রাস্তার সময় বৃষ্টির সময় রাস্তা কিন্তু অনেক পিচ্ছিল থাকে, তো সেই পিচ্ছিল রাস্তাতে চলতে গেলে যদি আপনি অনিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালান, তাহলে যে কোনো রকমের দুর্ঘটনা ঘটতে পারে। সেই জন্য আমাদেরকে একটু সাবধান হতে হবে, যেন কোনো দুর্ঘটনায় আমরা পতিত না হই। এবারে কে আছেন? হ্যালো,
4: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
4: আপা মনে ভালো আছেন?
1: জি বুলবুল ভাই বলুন।
4: জি, আমি বুলবুল আহমেদ।
1: হুম,
4: কাজীপাড়া ধারামারা থেকে আপু।
1: জি বলুন।
4: হ্যাঁ, ছবির নাম চরম আঘাত।
1: চরম আঘাত, ভালোবাসা যত বড়, ভালোবাসা যত জীবন তত বড় নয়। অনেক সুন্দর একটি গান, অবশ্যই তাই আমরা শোনাবো। ভালোবাসা সত্যি যতটা বড়, জীবনটা কিন্তু অতটা বড় নয়, জীবনটা ছোট্ট একটা জীবন। এবারে কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
5: মিষ্টি আপু, আমি মানিক,
1: শৈলকুপা চিলাদের বন্ধু। হ্যাঁ মানিক ভাই বলুন। ছোটবেলা থেকে আপনার ভাবির আশা অনেক বোঝা যাচ্ছে। চোখ জুড়ানো মনের মতো ভাবি এনে দাও, অনেক সুন্দর একটি গান। আচ্ছা, এই মুহূর্তে আমরা শেষ ফোনটি নিয়ে ফিরে যাবো আবার গানের কাছে। কে রয়েছেন? হ্যালো,
6: হ্যালো, আসসালামু আলাইকুম। মিষ্টি, ভালো আছেন?
1: জি ভালো, বলুন উৎসব ভাই।
6: আমি মোহাম্মদ লুৎফা জোদ্দার, বড় ক্লাব পাংশা থেকে।
1: হুম বলুন।
6: আমাকে গান শোনাবেন, ছবির নাম কাশেম মালার প্রেম, ওই ছবিতে ভালো ভালো গান আছে, যে কোনো একটি গান শোনালেই খুশি হব।
1: আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ, নিশ্চয় আমাদের সাথে থাকবেন আপনারা। আর কথা নয়, আমরা এই মুহূর্তে ফিরে যাচ্ছি গানের কাছে, শোনাবো রংবাজ ছবির গান।

মাদরি সিদ্দিক এবং সাবিনা ইয়াসমিনের কণ্ঠে শুনতেছি মোহাম্মদ জাফর পালোয়ান। আপনি কিছুক্ষণ আগে আমাদের ফোন ইন পর্বে ছিলেন কাকচিরা বরগুড়া বন্ধু। আর এছাড়াও হাবিবুর আপনি চাঁদপুর অনুরোধ থেকে অনুরোধ করেছিলেন যে এরপরই মানে ফোন ইন পর্বের পরেই যে গানটি হবে সেটি যেন আপনার জন্য বলি। তো ঠিক আছে, চলুন আপনারা দুজন মিলিয়ে আমরা সবাই মিলে একসাথে শুনে আসি গানটি।

0: রঙ্গিলা রঙ্গিলা রে, রিম ঝিম ঝিম বারোশাই মন্দিলা রে, হৈ হৈ হৈ রঙ্গিলা রঙ্গিলা রে, রিম ঝিম ঝিম বারোশাই মন্দিলা
1: রে। প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
2: আপনাকে ধন্যবাদ।
1: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
2: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানবো প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
2: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচা ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
1: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
2: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
1: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
2: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
1: আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
2: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
1: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
2: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
1: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
2: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারে ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
1: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
2: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে NID বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, আমাদের জাতীয় পরিচয়পত্র, সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
1: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
2: সরকারি পরিকল্পনা আছে, পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী 4 বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি উপজেলা সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
1: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
2: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
1: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
2: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায়, তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
1: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
2: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদে ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
1: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
2: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায়, তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
2: ধন্যবাদ আপনাকে।
3: প্রিয় শ্রোতা, শুনছেন আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গান, প্রচারিত হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। আর এছাড়া শুনছিলেন কৃষক কার্ড সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য। চলুন আবারও ফিরে গানের কাছে, শোনাব এবারে ঘর দুয়ার ছবির গান, সাবিনী ইয়াসমিন এবং এন্ড্রু কিশোরের কণ্ঠে। আর এই গানটি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছেন রাজু আহমেদ, চৌগাছা যশোরের বন্ধু।

0: বর্তমান সরকার আগামী 5 বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এই কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15 ভাগ। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এতর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে। এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এ কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
2: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
2: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। ৪৯ বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
3: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেলল, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা ২০,০০০ কিলোমিটার খাল খনন করতে চাই।

প্রিয় শ্রোতা, এবারে আপনাদের জন্য রয়েছে সাগরিকা ছবির গান, শোনাবো এমডি হাসান ফরিদপুরের বন্ধুর অনুরোধে গান, শিল্পী ভূপেন্দর সিং এবং মিতালী মুখার্জী।

প্রিয় শ্রোতা, এবারে আপনাদেরকে শোনাবো সূর্যকন্যা ছবির গান। এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন আমাদের বন্ধু এম ডি ওয়াহিদুজ্জামান, কুষ্টিয়ার শিল্পী শ্যামল মিত্র।

প্রিয়শ্রোতা, অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে একটি ঘোষণা রয়েছে। আগামী 15 জুলাই 2026 তারিখ বুধবার সকাল 10টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ব্যবস্থাপনায় প্রাথমিক শিক্ষা পদক 2026 প্রদান অনুষ্ঠান বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি প্রচারিত হবে মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্জ, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জ এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে ঘোষণাটি শুনলেন। প্রিয় শ্রোতা, এখন বেলা দুটো বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর দুটো বাংলাদেশ বেতার, খবর পড়ছি মাহফুজ আক্তার সুমি। প্রধানমন্ত্রী তারেক রহমান সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে যুব সমাজকে আগামী দিনে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তার সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তিনি আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে তারুণ্য, স্টার্ট আপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক বিশেষ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ প্রতিশ্রুতি দেন। দেশের বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানে শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, দেশের যুব উদ্যোক্তাদের মধ্যে উদ্ভাবনী ধারণা, সৃজনশীলতা এবং সম্ভাবনাকে জাতীয় উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার মধ্য দিয়ে বাংলাদেশকে বহির্বিশ্বে মর্যাদার আসনে তুলে ধরা সম্ভব। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশে প্রাকৃতিক সংকট, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বিরূপ প্রভাব ও কৃষি উৎপাদনের ক্ষেত্রে নানা সংকট তুলে ধরে তরুণ উদ্যোক্তারা নতুন নতুন প্রযুক্তিগত জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দেবে। জাতীয় সংসদের বৈঠক আজ বিকেল তিনটায় আবার বসবে। গতকাল সাইবার স্পেস ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অবৈধ মাদক ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে মাদক নিয়ন্ত্রণ সংশোধন বিল 2026 সংসদে পাশ হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিলটি সংসদে উত্থাপন করেন। জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সৌজন্য সাক্ষাৎ করতে দেশটির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। এই সফরে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আধুনিক কাতারের স্থপতি হিসেবে পরিচিত সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে শোক প্রকাশ ও সমবেদনা জ্ঞাপন করবেন। উল্লেখ্য, কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে আগামী বৃহস্পতিবার অর্ধ দিবস রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, অতীতে যেভাবে নির্বিচারে পাহাড় কাটা হয়েছে বর্তমান সরকারের আমলে তা আর চলবে না। পাহাড় খেকুয়েরা যতই প্রভাবশালী হোক তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আজ কক্সবাজারে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান। নির্বাচিত সরকারের উপর আস্থা রাখার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান সহ সব ধরনের অবকাঠামো সংস্কার করা হবে। পাশাপাশি কৃষি, মৎস্য, গবাদি পশু ও বসতবাড়ির ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের আওতায় আনা হবে। তিনি আরও জানান, বন্যার পানি পুরোপুরি নেমে যাওয়ার পর সংশ্লিষ্ট দপ্তরগুলো ক্ষয়ক্ষতির চূড়ান্ত প্রতিবেদন দেবে। সেই প্রতিবেদনের ভিত্তিতেই শুরু হবে পূর্ণাঙ্গ পুনর্বাসন কার্যক্রম। পরে তিনি কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের চান্দের পাড়ায় শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডঃ জাহিদ উর রহমান বলেছেন, বন্যা দুর্গত এলাকায় দ্রুত ত্রাণ ও সহায়তা পৌঁছে দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন। তিনি আজ সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে একথা বলেন। ডাক্তার জাহিদুর রহমান বলেন, এখন পর্যন্ত বন্যায় সাত জেলার 59টি উপজেলার 1.5 লাখের বেশি মানুষ পানিবন্দী হয়েছেন, মৃত্যু হয়েছে 54 জনের। তিনি বলেন, বন্যার সময় সাপের উপদ্রব বৃদ্ধি পায়, বিধায় যথেষ্ট পরিমাণে অ্যান্টিভেনমের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি 11 জেলায় স্বাস্থ্য বিভাগের সবার ছুটি বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্র আজ ভোরে ইরানের উপকূলীয় সামরিক অবকাঠামোগুলো লক্ষ্য করে নতুন করে হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, আমেরিকার সৈন্যরা ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র, ড্রোন স্থাপনা এবং সামুদ্রিক শক্তি লক্ষ্য করে বুশেহর, চাবাহার, জাংস, কোনারাক, আবু মুসা ও বন্দর আব্বাসে হামলা চালায়। তেহরান পাল্টা জবাবে বাহরাইন ও হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরাতের 2টি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। এতে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের 2টি ট্যাঙ্কারে হামলার তীব্র নিন্দা জানায়। এই হামলায় একজন নাবিক নিহত ও অপর বেশ কয়েকজন আহত হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী কয়েক ঘণ্টার মধ্যে ইরান বন্দরগুলোর উপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুনরায় আরোপ করা হবে এবং হরমুজ প্রণালীতে 20% ফি আরোপ করার মাধ্যমে ওয়াশিংটন হরমুজ প্রণালীর অভিভাবক হতে যাচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই অবরোধ আরোপের প্রতিক্রিয়ায় বলেছেন, তেহরানই হরমুজ প্রণালীর অভিভাবক থাকবে। বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন। যুক্তরাষ্ট্রের ডালাসে বাংলাদেশ সময় রাত একটায় ম্যাচটি শুরু হবে। আগামীকাল রাত একটায় আটলান্টায় দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ডের মোকাবেলা করবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা তিনটায়।
1: বেলা দুটো বাংলা সংবাদের পর বন্ধুরা আবারও ফিরে এলাম আমাদের নিজস্ব আয়োজনে। শুনছেন আমাদেরকে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। শোনাব এবারে নওজোয়ান ছবির গান রুনা লায়লার কণ্ঠে। আর এই গানটি শুনতেছি আমাদের কাছে অনুরোধ করেছেন আমাদের বন্ধু প্রকাশ বিশ্বাস, ট্যাঙ্গাখালী বাজার মাগুরা থেকে।

শ্রোতা, আমরা এই গানটি শুনে আপনাদের সাথে ফোন ইন পর্বে আরো একবার যুক্ত হব। তো চলুন এই মুহূর্তে চুড়িওয়ালা ছবি গান শুনে আসি। খোকন চন্দ্র আপনি বাংশা রাজবাড়ি থেকে অনুরোধ করেছিলেন, শিল্পী অনুরাধা পাড়োয়াল।

0: কথা দিয়েছিলাম এই গানটি পরপরই আপনাদের সাথে আরও একবার যুক্ত হব ফোন ইন পর্বে, তাই এই মুহূর্তে আমরা ফোনের অপেক্ষায় আছি। তো প্রথম বন্ধু কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো
1: হ্যালো,
2: শুভ দুপুর।
0: জি শুভ দুপুর, কে বলছিলেন, কোথা থেকে?
2: প্রবীর কুমার।
0: প্রবীর কুমার, হ্যাঁ, কুমারখালী, কবির ভাই আপনি আপনার নাম ঠিকানাটা আরেকবার বলবেন কি?
2: প্রবীর কুমার, কুমারখালী, কুষ্টিয়া থেকে।
0: প্রবীর না প্রবীর? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্যই বারবার করে বলছি। হ্যাঁ বলুন।
2: গান শোনাবেন মানুষ কেন অমানুষ, শিল্পী ডলি শরণ তিনি।
0: হ্যাঁ,
2: গানের কথা পাখি হয়ে উড়ে যেতে চাইবে আমার মন।
0: কি পাখি হয়ে উড়ে যেতে? আচ্ছা ঠিক আছে, পাখি হয়ে যদি সত্যি উড়া যেত তাহলে মনে হয় আমরা আমাদের প্রিয় মানুষের কাছে যে কোনো মুহূর্তে চলে যেতে পারতাম, বাবা মা ভাই বোন সবার খোঁজ নিতে পারতাম। তো যাই হোক, এবারে কে আছেন? হ্যালো,
3: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।
0: ওয়া আলাইকুম আসসালাম, কে বলছিলেন?
3: আমি আপনাদের নতুন শ্রোতা, সাতপুর জেলা থেকে বলছিলাম, আপনাদের নতুন শ্রোতা।
0: নামটা বলুন।
3: আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম।
0: জি বলুন সাইফুল ভাই, কি গান শুনতে চান আপনি?
3: আপু আপনাদের কাছে আপনাদের ফোনের অনুষ্ঠানের চলতি একটা গান যদি তো আমার শুনে।
0: না আপনি এভাবে অনুরোধ না করে
3: চলতি একটা গান শুনাইলে।
0: আপনি একটু আগে সম্ভবত হাবিবুর আপনি ফোন দিয়েছিলেন, একটু আপনারা এভাবে চাঁদপুরের বন্ধুরা যদি বলেন যে এর পরের গানটাই আপনাকে শোনাবেন, তাহলে প্রত্যেক বন্ধু এমনই করবে, মানে তাহলে তারা আগে থেকে অনুরোধ করবে না, তাই না?
2: হ্যালো হ্যালো,
0: হ্যাঁ জি আসসালামু আলাইকুম। জি শুভ দুপুর। জি জি জি জি, আচ্ছা আচ্ছা, লাল গোলাপ, হ্যাঁ পাখিরে তুই, হ্যাঁ অনেক সুন্দর একটি গান লাল গোলাপ ছবির গান। আমরা অনুরোধ করব বিভিন্ন বন্ধুদেরকে যে এই ফোনের পর্বের পরেই যে গানটি প্রচার হবে সেই গানটিতেই যেন আপনাদের নাম প্রচার করা হয়, এই অনুরোধটা যেন অনুরোধ করে বলছি আর করবেন না, কেননা আপনাদের একজনের দেখা দেখি প্রত্যেকটা বন্ধু এখন যদি এমনই করেন তাহলে আমরা ফোন নিব না, গানও শোনাব না। হ্যালো বাহাদুরপুর কুষ্টিয়া থেকে, হ্যাঁ কুসুম কলি, নাই টেলিফোন নাই রিপিয়ন নাইডি টেলিগ্রামই তো। আচ্ছা ঠিক আছে, আমরা আমরা শোনাবো অবশ্যই আপনাদের পছন্দের গান। কাশিম সর্দার চুমুরিয়া খুলনা, হ্যাঁ বলুন।
4: আমি গান শুনতে চাই, ছবির নাম হচ্ছে মুখোশ দাড়ি।
0: মুখোশ মুখোশ দাড়ি, আচ্ছা।
4: এই ছবি থেকে ডলি সন্তানি অন্যকেশরের কণ্ঠে,
0: হ্যাঁ
4: আমার বৈঠকখানায়, আমার মনের বৈঠকখানায়।
0: আচ্ছা ঠিক আছে, আমাদের সাথে থাকবে নিশ্চয়ই, তাহলে শোনাবো আপনাদের পছন্দের গান। এবারে গিয়েছেন, হ্যালো শুভ দুপুর, কে বলছিলেন? সুফল বিশ্বাস, রায়ের মহল খুলনা থেকে। জি বলুন।
4: আমাকে গান শোনাবেন মাটির কোলে ছায়াছবি থেকে, ইন্দ্রমোহন রাজবংশীর।
0: মাটির কোলে খাঁটি মানুষ, হ্যাঁ মাটির কোলে ছবির গান, অনেক সুন্দর একটি গান, আমরা চেষ্টা করব আপনার পছন্দের গান শোনাতে। হ্যালো
5: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, কি বলছিলেন?
5: ভালো আছেন আপনারা?
0: জি ভাইয়া,
5: আমি কথা বলছিলাম মোহাম্মদ সেলিম রেজা।

0: কিশোর ও কনক চাপার কণ্ঠে গান শোনাবেন নাই নাই নাই রে সারা দেশে নাই তোমার।
1: আচ্ছা ঠিক আছে, নাই নাই নাই সারা দেশে না তোমার মতো একটা মানুষ খুঁজে পাওয়া নেই। ঠিক আছে, অনেক ধন্যবাদ, নিশ্চয় বন্ধুরা আমাদের সাথে থাকবেন। আমরা শেষ ফোনটি নিচ্ছি এই আয়োজনের। কে বলছিলেন আমাদের শেষ বন্ধু? হ্যালো হ্যালো, শুভ দুপুর। হ্যাঁ পলাশ দা বলুন, আপনি শেষ বন্ধু বলুন দাদা। আচ্ছা আচ্ছা, কি গান শুনতে চান বলুন। আচ্ছা ঠিক আছে, অনেক সুন্দর একটি গান আপনি শুনতে চেয়েছেন, কেউ কারো নয়, ভালোবেসে গেলাম শুধু ভালোবাসা পেলাম না। কিন্তু এমন ভাবার কোনো কারণ নেই, কেননা বন্ধুরা আমরা আপনাদের সাথে আছি, আমরা অবশ্যই আপনাদেরকে ভীষণ ভীষণ ভীষণ ভালোবাসি, আপনাদের জন্যই আমাদের এই আয়োজন। তো আর কথা নয়, চলুন ফিরে যাই গানের কাছে। এবারে আপনাদের জন্য রয়েছে অবুজ হৃদয় ছবির গান তুহিন, আপনি কুষ্টিয়া থেকে অনুরোধ করেছিলেন, তুমি আমার জীবন আমি তোমার জীবন। এই চমৎকার গানটি রুনা লায়লা এবং ইন্দ্র কিশোরের কণ্ঠে।

অনেক বন্ধুর গান রয়েছে আমাদের তালিকাতে। মোহাম্মদ ইসলাম ইসমাইল হোসেন, আপনি শিবগঞ্জ বগুড়া থেকে অনুরোধ করেছিলেন বলনা কবুল ছবির গান শোনানোর জন্য। আশা প্রদীপ গান শুনতে চেয়ে মোহাম্মদ গিয়াসুদ্দিন পূর্ব চ্যাম্বর বাঁশখালী চট্টগ্রাম থেকে অনুরোধ করেছিলেন। বুলবুল আহমেদ, আপনি ভেড়ামরা কুষ্টিয়ার বন্ধু, অনুরোধ করেছিলেন কুলি ছবির গান শোনানোর জন্য। সুখের ঘরে দুঃখের আগুন, এই ছবির গান শুনতে চেয়ে সুফল বিশ্বাস, আপনি রামহল খুনা থেকে অনুরোধ করেছিলেন। এছাড়া সালাউদ্দিন লালুন, আপনি রাজশাহী থেকে পুঠিয়া রাজশাহী থেকে অনুরোধ করেছেন বাজিগর ছবির গান শোনানোর জন্য। চলুন যে কোনো একটি গান এই মুহূর্তে শুনে আসি।

উমা খান এবং বিনোদ রাঠের গাওয়া বাজিগর ছবিটি গানটি দিয়ে শেষ করতে হচ্ছে আমাদের আজকের বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গের আয়োজন দাঁড়ি। প্রিয় শ্রোতা নিশ্চয়ই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আগামীকাল ঠিক একই সময় বেলা 1:05 অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গের আয়োজন দাঁড়ি। শুভ দিন।

বেলা দুটো বেজে 30 মিনিট আমাদের স্টুডিওর ঘড়িতে শুনছেন আমাদেরকে মিডিয়ামে 537.37 মিটারে 558 kHz-এ, FM ব্যান্ড 88.8 MHz-এ এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাওয়ালিওয়ানা বাউল গানের অনুষ্ঠানে। প্রথমেই গানে কণ্ঠ দিয়েছেন মনিরুজ্জামান টুকু, আর এই গানে কথা লিখেছেন শাহ আব্দুল করিম।

শ্রোতা বন্ধু, এই গানটির সাথেই শেষ হয়ে গেল বাউলিয়ানা বাউল গানের অনুষ্ঠান বাংলাদেশ বেতার খুলনা। এখন বিকেল 3টায় সংবাদ বাংলায় ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সালমা ফারুক। প্রধানমন্ত্রী তারেক রহমান সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে যুব সমাজকে আগামী দিনে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তার সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তিনি আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ প্রতিশ্রুতি দেন। দেশের বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, দেশের যুব উদ্যোক্তাদের মধ্যে উদ্ভাবনী ধারণা, সৃজনশীলতা এবং সম্ভাবনাকে জাতীয় উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার মধ্য দিয়ে বাংলাদেশকে বহির্বিশ্বে মর্যাদার আসনে তুলে ধরা সম্ভব। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশে প্রাকৃতিক সংকট, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বিরূপ প্রভাব ও কৃষি উৎপাদনের ক্ষেত্রে নানা সংকট তুলে ধরে তরুণ উদ্যোক্তারা নতুন প্রযুক্তিগত জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দেবে। জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে দেশটির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। এই সফরে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আধুনিক কাতারের স্থপতি হিসেবে পরিচিত সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে শোক প্রকাশ ও সমবেদনা জ্ঞাপন করবেন। উল্লেখ্য, কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে আগামী বৃহস্পতিবার অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দেশের সাম্প্রতিক বন্যা কবলিত এলাকাগুলোতে পানি নামতে শুরু করা এখন পুনর্বাসনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তিনি আজ সচিবালয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যাজনিত দুর্যোগ মোকাবেলা, জরুরি সাড়াদান ও সমন্বয় বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। মন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন 6 লাখেরও বেশি মানুষ। ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই প্রেস ব্রিফিংয়ে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, আগামী 2 দিনের মধ্যে বন্যা কবলিত এলাকায় কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন জমিতে বীজতলা তৈরি করা হবে, সে বীজ কৃষক পর্যায়ে বিতরণ করা হবে। সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, বন্যা মোকাবেলায় প্রতিটি মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত বলেছেন, অতীতে যেভাবে নির্বিচারে পাহাড় কাটা হয়েছে বর্তমান সরকারের আমলে তার চলবে না। পাহাড় খেকুরা যতই প্রভাবশালী হোক, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আজ কক্সবাজারে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান। প্রতিমন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষা প্রতিষ্ঠানসহ সব ধরনের অবকাঠামো সংস্কার করা হবে। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডঃ জাহিদুর রহমান বলেছেন, বন্যা দুর্গত এলাকায় দ্রুত ত্রাণ ও সহায়তা পৌঁছাতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে একথা বলেন। ডঃ জাহিদুর রহমান বলেন, এখন পর্যন্ত বন্যায় 7 জেলার 59টি উপজেলার 1.5 লাখ স্থাপনা এবং সামুদ্রিক শক্তি লক্ষ্য করে বুশেহর, চাবাহার, জাংক, কোনারাক, আবু মুসা এবং বন্দর আব্বাসে হামলা চালায়। তেহরান পাল্টা জবাবে বাহরান এবং হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরাতের 2টি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। এতে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের 2টি ট্যাঙ্কারে হামলার তীব্র নিন্দা জানায়। এ হামলায় একজন নাবিক নিহত ও অপর বেশ কয়েকজন আহত হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী কয়েক ঘণ্টার মধ্যে ইরানি বন্দরগুলোর উপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুনরায় আরোপ করা হবে এবং হরমুজ প্রণালীতে 20% ফি আরোপ করার মাধ্যমে ওয়াশিংটন হরমুজ প্রণালীর অভিভাবক হতে যাচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই অবরোধ আরোপের প্রতিক্রিয়ায় বলেছেন, তেহরানি হরমুজ প্রণালীর অভিভাবক থাকবে। বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপে প্রথম সেমিফাইনালে আজ ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন। যুক্তরাষ্ট্রের ডালাসে বাংলাদেশ সময় রাত 1টায় ম্যাচটি শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টায়।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। শ্রোতাবন্ধু, আমন্ত্রণ জানাচ্ছি বিভিন্ন ছায়াছবি থেকে গান শুনবার জন্য। প্রথম গানটি শুনবেন কাজের মেয়ে ছবি থেকে, যুগলে গিয়েছেন এন্ড্রু কিশোর ও রুনা লায়লা।

প্রিয় শ্রোতা, শুনছেন বিভিন্ন ছায়াছবির গান, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। অনুষ্ঠানে এবারে রয়েছে ঢাকা 86 ছবির গান তপন চৌধুরী এবং শাকিলা জাফরের কণ্ঠে।

এবারে তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়। এই সুন্দর গানটি শুনবো বিয়ের ফুল ছবি থেকে নেওয়া হয়েছে, শিল্পী কর্ণ চাপা এবং এন্ড্রু কিশোর।

এই অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্টজে, একইসাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার মোবাইল থেকে। বাংলাদেশ বেতার খুলনা, আমাদের অনুষ্ঠান সম্পর্কে একটি ঘোষণা। আগামী 15 জুলাই 2026 তারিখ বুধবার সকাল 10টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ব্যবস্থাপনায় প্রাথমিক শিক্ষা পদক 2026 প্রধান অনুষ্ঠান বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ঢাকায় অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, যা ঢাকা কেন্দ্র থেকে সরাসরি রিলে করে শোনানো হবে। ঘোষণাটি শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। এখন বিকেল 4টার বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাহিদা জাহান। প্রধানমন্ত্রী তারেক রহমান সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে যুব সমাজকে আগামী দিনে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তার সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তিনি আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে তারুণ্য, স্টার্ট আপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক বিশেষ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই প্রতিশ্রুতি দেন। দেশের বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, দেশের যুব উদ্যোক্তাদের মধ্যে উদ্ভাবনী ধারণা, সৃজনশীলতা এবং সম্ভাবনাকে জাতীয় উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার মধ্য দিয়ে বাংলাদেশকে বহির্বিশ্বে মর্যাদার আসনে তুলে ধরা সম্ভব। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশে প্রাকৃতিক সংকট, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বিরূপ প্রভাব ও কৃষি উৎপাদনের ক্ষেত্রে নানা সংকট তুলে ধরে তরুণ উদ্যোক্তারা নতুন নতুন প্রযুক্তিগত জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দেবে। জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে দেশটির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। এই সফরে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আধুনিক কাতারের স্থপতি হিসেবে পরিচিত সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে শোক প্রকাশ ও সমবেদনা জ্ঞাপন করবেন। উল্লেখ্য, কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে আগামী বৃহস্পতিবার অর্থ দিবস রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দেশে সাম্প্রতিক বন্যা কবলিত এলাকাগুলোতে পানি নামতে শুরু করায় এখন পুনর্বাসনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তিনি আজ সচিবালয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যাজনিত দুর্যোগ মোকাবিলা, জরুরি সারাদান ও সমন্বয় বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। মন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন 6 লাখেরও বেশি মানুষ। ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই প্রেস ব্রিফিংয়ে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, আগামী 2 দিনের মধ্যে বন্যা কবলিত এলাকায় কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন জমিতে বীজতলা তৈরি করা হবে, সে বীজ কৃষক পর্যায়ে বিতরণ করা হবে। সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, বন্যা মোকাবিলায় প্রতিটি মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী আনন্দ ইসলাম অমিত বলেছেন, অতীতে যেভাবে নির্বিচারে পাহাড় কাটা হয়েছে বর্তমানে সরকারের আমলে তা আর চলবে না। পাহাড় খেকুরা যতই প্রভাবশালী হোক, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আজ কক্সবাজারের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড় ধস

0: ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান সহ সব ধরনের অবকাঠামো সংস্কার করা হবে। প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, বন্যাদুর্গত এলাকায় দ্রুত ত্রাণ ও সহায়তা পৌঁছাতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে একথা বলেন। ডাক্তার জাহিদুর রহমান বলেন, এখন পর্যন্ত বন্যায় 7 জেলার 59টি উপজেলার 1.5 লাখের বেশি মানুষ পানিবন্দী হয়েছেন, মৃত্যু হয়েছে 54 জনের। তিনি বলেন, বন্যার সময় সাপের উপদ্রব বৃদ্ধি পায় বিধায় যথেষ্ট পরিমাণ অ্যান্টিভেনমের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি 11 জেলায় স্বাস্থ্য বিভাগের সবার ছুটি বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্র আজ ভোরে ইরানের উপকূলীয় সামরিক অবকাঠামোগুলো লক্ষ্য করে নতুন করে হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, আমেরিকার সৈন্যরা ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনা এবং সামুদ্রিক শক্তি লক্ষ্য করে বুশহর, চাপাহাড়, জাস্ক, কোনারাক, আবু মুসা এবং বন্দর আব্বাসে হামলা চালায়। তেহরান পাল্টা জবাবে বাহরাইন এবং হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরাতের 2টি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। এতে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের 2টি ট্যাঙ্কারে হামলার তীব্র নিন্দা জানায়। এ হামলায় একজন নাবিক নিহত ও অপর বেশ কয়েকজন আহত হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী কয়েক ঘণ্টার মধ্যে ইরানি বন্দরগুলোর উপর পুনরায় নৌ অবরোধ এবং হরমুজ প্রণালীতে 20% ফি আরোপ করে ওয়াশিংটন হরমুজ প্রণালীর অভিভাবকে পরিণত হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই অবরোধ আরোপের প্রতিক্রিয়ায় বলেছেন, তেহরানই হরমুজ প্রণালীর অভিভাবক থাকবে। বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপে প্রথম সেমিফাইনালে আজ ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন। যুক্তরাষ্ট্রের ডালাসে বাংলাদেশ সময় রাত 1টায় ম্যাচটি শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার খুলনা।

0: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম, তোমরা কেমন আছো?
2: আলহামদুলিল্লাহ,
1: ময়নাবু
0: আমি তো সবসময় ভালো থাকি, কারণ আমি
2: একটু কোয়াও যে আল্লাহর রহমতে,
0: আল্লাহর রহমতেই তো ভালো আছি। তারপরে কথা নিজের তো চেষ্টা থাকতেই হয়,
2: আলহামদুলিল্লাহ।
0: আমি দেখিছো আমি খাওয়া দাওয়া দেখিছো, আমি শাক সবজি,
1: হ্যাঁ শাক সবজি বেশি বেশি খেতে হবে, শাকই বল তাই না? এই সম্পর্কে আমরা শুনবো আগাম সবজি চাষ, অর্থনৈতিক গুরুত্ব, চাষাবাদ প্রযুক্তি আলোচনা করবেন সুবীর কুমার বিশ্বাস, অতিরিক্ত উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা। দাদা আপনি কেমন আছেন?
3: আমি আছি ভালো, আপনারা সবাই ভালো আছেন?
1: ময়না, তোমার খবর টবর কি? তোমার
2: আমার বাড়ি লাল শাক, পুঁই শাক,
1: কাটা শাক,
2: নইটে শাক, বাতরি শাক, মানে শাকের কোনো অভাব নাই। আপনি যাবেন
1: পোকা লাগিছে বাজে
2: মাঝে মাঝে তো টু হয়, তা ওই যে আমি
1: করে
2: আমি ওই দেখা গেলো যে গাছটা টোল দল দিয়েছে মুঠুই ফেলাই, আবার ওই যে বালাই নাশক দেই না, আমি কি করি জানেন, ওই যে জৈব সার দেই। এগুলো আমি নিজেই করি,
1: বুঝছো? তুমি
2: আমার তো ওই জায়গার নাম হয়েছে, আমি বলে কবির, তুমি তো শাক সবজির কবি, মানে আমি আর কি করবো, আমি তোরা যা কই তাই কই, সবার শাক সবজি পোক হয়, ময়নার তো হয় না,
0: কারণ ময়না
2: ওই যে যত্ন নেই, আর আমি তো এইগুলো সারাদিন লেগে থাকি।
1: তাহলে দাদা আমরা শুনি এই যে ময়না যেভাবে বললো মোটামুটি সে পরিচর্যা করে কিভাবে,
2: আর সবজিও লাগাই
1: করা উচিত।
0: ইলিয়াস ভাই,
1: হ্যাঁ
0: এখানে দাদা কিন্তু একটা কথা কইছে, সেটা কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ,
1: গুরুত্বপূর্ণ
0: ওই আর কি না, আগাম শাকসবজি, আগাম শাকসবজি করলে কি লাভ
2: করবে শীতের আগে? যেটা
0: না শুধু আগে না,
1: বাজারে
0: দাম পাওয়া
1: পাবে,
2: এই দিয়ে কইছো ঠিক,
0: পরে তো সকলেই করে।
2: যেমন আমি আর পালং শাক নাই, আমি যে আগে আগে লাগাতে পারি তাহলে আমার দাম হবে বেশি,
0: আগে লাগালি সেটার বাজারে নিয়ে গেলে দাম পাওয়া
2: যায়।
3: আগাম সবজি চাষ বলতে আমরা সাধারণত বুঝাই যে মৌসুমের আগে, যে মৌসুমে হওয়ার কথা তার এক দুই মাস আগে যদি আমরা বাজারে নিয়ে আসতে পারি, সেটাকে আমরা বলি আগাম সবজি
1: চাষ।
3: কারণ এটার একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে আমরা কিন্তু এখন আর ওই আগের কৃষিতে নাই, এখন কিন্তু আমরা লাভজনক কৃষি কথা বলি, অর্থাৎ কৃষিকে পেশা হিসেবে যদি নিতে হয়, যদি অনেক লাভ থাকে তাহলে কৃষক এই লাভজনক পেশাকে পেশা হিসেবে নেবে। সেজন্য এটার যদি করা হয় তাহলে অর্থনৈতিক ভাবে কৃষক কিন্তু অনেক বেশি লাভবান হবে।
0: বাজার মূল্য আমার মনে হয় সেটা কি কল দিই,
1: কি জিনিস মনে হয় তোমার?
0: শীতকালীন যেমন শাক সবজি গুলো, এর যে পোকা গুলো, পোকা মাকড় গুলো তো অপেক্ষা করে শীতকাল আসলেই আমরা অনেক ঝাঁপিয়ে পড়বো। আমি যদি আগাম করি তাহলে কিন্তু ওরা ভাগে পাবে না,
3: সেটা
0: আক্রমণ করার আগে আমার ফসল বাজারে চলে যাবে।
3: তবে সেটা একটা বিষয়, তারপরও এখানে আর একটা বিষয় আছে যে মনে করেন শীতকালে যে সবজিটা হয় সেটা তো ওই মৌসুমের জন্যই কিন্তু প্রকৃতিগত ভাবে ওটা কিন্তু পারফেক্ট, কিন্তু যখনই আপনি আগাম করছেন সেখানে কিন্তু ওই যে আমাদের ময়নাবু বলল যে যত্ন, যত্ন না নিলে কিন্তু সেটা সেই দিক দিয়ে আমাদের এটা যত্ন বেশি নিতে হবে আগাম শাক সবজিতে। আর এটার মূল উদ্দেশ্য হলো অর্থনৈতিক ভাবে লাভবান, অর্থাৎ কৃষক বেশি বাজার মূল্য পাবে কৃষি পণ্যের, এবং সাথে সাথে আমাদের পারিবারিক যে পুষ্টির চাহিদা, আমরা একটু আগে বলল যে শাকই বল, আসলে শাক সবজি কিন্তু পুষ্টি, পুষ্টি যদি না থাকে কোনো মানুষ সুস্থ থাকবে
0: না।
3: আচ্ছা আমরা দেখি প্লেয়ারদের যে সক্ষমতা, এটা এটা কিন্তু আসলে পুষ্টির জন্যই, কিন্তু
1: সবাই সবল এইভাবে চলাফেরা,
3: সেজন্য পুষ্টিকর খাবার খেতে গেলে অবশ্যই শাকসবজি থেকে আমাদের পুষ্টি নিতে হবে, সেজন্য আমাদের শাকসবজি চাষ করতে হবে। আর যদি আগাম চাষ করি তাহলে আমরা পারিবারিক পুষ্টির পাশাপাশি আমরা কিন্তু বাজার মূল্যটাও বেশি পাবো। তো কৃষক ভাইরা এখন কেন আগাম শাকসবজি চাষে যাচ্ছে? কারণ এটার অনেক উচ্চ মুনাফা। নর্মাল মৌসুমে যে বাজার থাকে তার থেকে ডাবল, অনেক ক্ষেত্রে তিন গুণও বেশি দাম পাওয়া যায়। সেই কারণে কৃষক ভাইরা এই চাষে কিন্তু চাষাবাদে ঝুঁকছে, এবং সাথে সাথে কর্মসংস্থান ও আয় বৃদ্ধি হচ্ছে, জাতীয় অর্থনীতি ও রপ্তানি। অর্থাৎ আমাদের সবজি কিন্তু অনেক দেশে কিন্তু রপ্তানি হচ্ছে, বিশেষ করে আমাদের যে এথনিক মার্কেটগুলো আছে, যেখানে বাঙালি এই প্রবাসীরা থাকে, সেখানে কিন্তু আমাদের এই সবজিগুলা, আমাদের এই বাংলাদেশের সবজিগুলোর কিন্তু চাহিদা আছে, সেখানে কিন্তু রপ্তানির একটা সম্ভাবনা সৃষ্টি হবে। সাথে সাথে আমি আগেই বলেছি পুষ্টি এবং নিরাপদ পুষ্টির সহজলভ্যতা, আমাদের মানবদেহের যে ভিটামিন এবং খনিজের যে চাহিদা আছে সেটা শাকসবজি পুষ্টির যে ঘাটতি সেই ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসে। আসলে আগাম শাকসবজি চাষ আসলে একটি আধুনিক চাষাবাদ, মানে এটাকে বলা হয় অফ সিজন। হ্যাঁ, অফ সিজন মানে সিজন ছাড়া যে করা হয়, এটা কিন্তু আগে মানুষ খুব বেশি করতো না। ইদানিং অনেক কৃষক ভাই কিন্তু এই আগাম বা অফ সিজনে করার মানে চেষ্টা করছে। বিশেষ করে দেখে থাকবেন যে আগে কিন্তু তরমুজ পাওয়া যেত এক সময়ে গ্রীষ্মকালে, কিন্তু এখন তরমুজ কিন্তু বারো মাসই পাওয়া যায়। সেরকম যেমন টমেটো, টমেটোটাও আগে শীতকালে পাওয়া যেত কিন্তু এখন গ্রীষ্মকালেও পাওয়া যায়, এখন বারো মাসই টমেটো পাওয়া যাচ্ছে। তারপরে পেয়ারা, সাধারণত আমরা পেয়ারা দুই মৌসুমে পেতাম, শীতকাল এবং বর্ষাকাল, কিন্তু এখন সারা বছর ইয়ার রাউন্ড পেয়ারা পাওয়া যাচ্ছে। সাথে সাথে আমাদের সজিনা, সজিনা সাধারণত আমরা গরমকালে, কিন্তু এখন এখন কিন্তু ইয়ার রাউন্ড সজিনাও পাওয়া যাচ্ছে এরকম। তারপরে শিম আছে, এরকম মিষ্টি কুমড়া, কুমড়া জাতীয় যে সমস্ত ফসল আছে সব ফসলই কিন্তু এখন
0: বিজ্ঞানীরা গবেষণা করে বুঝছো, সব বারো মাসে,
2: মানে বারো মাসে লাগাইছে। দেখো না সবজি বাজার গেলি ছয় লাভ, মানে কিনে তুমি পারবা না, তার লাগাতে পারলি তো আরো কথা নাই।
0: তারপর আরো দেখেছি মফিজ দাদা আমার দেখাইলো একটা ফ্যাট করি আছে
1: ওখানে,
0: সব মহিলারা সব তরি তরকারি শাক সবজি এগুলা কুইটে কুইটে কুইটে কুইটে পরিষ্কার করে তারপরে
3: পটল, কচুরলতি, লাউ, তারপরে মুখে কচু, এগুলো বিদেশে রপ্তানি হয়। এটা এটা খুবই উচ্চ মূল্যের একটা ফসল। এই ফসলগুলো যদি কৃষক ভাইয়েরা চাষাবাদ করে, এবং সবচেয়ে বড় কথা আমাদের যে উত্তম কৃষি চর্চার মাধ্যমে এই ফসলগুলো উৎপাদন করতে হবে যাতে বিদেশে রপ্তানি হয়। কারণ এগুলা বিদেশে যখন রপ্তানি হবে তখন এটার এর গুণগত মান থাকতে হবে, অর্থাৎ এর যে
0: কন্টেইনারে রাখে
3: না, শুধু কন্টেইনারে রাখলে হবে না, এটা যেখানে আমি চাষাবাদ করব সেখান থেকে ভালো কৃষি উপকরণ, অর্থাৎ সেচের পানি ভালো হতে হবে, কীটনাশক ভালো ব্যবহার করতে হবে, রাসায়নিক সার ব্যবহার ভালো করতে হবে, জৈব সার ব্যবহার করতে হবে, এবং সর্বোপরি কীটনাশক প্রয়োগ করার পরে অপেক্ষমান কাল সেটা মেনটেন করা হচ্ছে কিনা সেগুলো তথ্য সংরক্ষণ করতে হবে।
0: মোট কথা বিষমুক্ত সবজি,
3: হ্যাঁ বিষমুক্ত, মানে বিষমুক্ত বলা যাবে না, এটা বিষের প্রভাব মুক্ত। আমি বিষ প্রয়োগ করব কিন্তু সে তার প্রভাবটা ফসলের মধ্যে থাকবে না, যখন সবজি হিসেবে খাবো তোলার একটা টাইম মেনটেন করতে হবে। এই
2: বিষয়গুলো
0: ওষুধের গায়ে তুমি তো সহি দাও না, ওষুধের গায়ে লেখা আছে কদিন পরে এটা
3: কীটনাশক,
0: লাল হলুদ সবুজ
3: কীটনাশকের বা ছত্রাকনাশকের বোতলের গায়ে লেবেল থাকে, বিশেষ করে যদি সবুজ কালারের থাকে সেটা সাত দিন, তিন থেকে সাত দিন, ইয়েলো কালারের বা হলুদ কালারের যেটা চোদ্দ দিন, আর একুশ দিনের থাকে লাল কালারের, অর্থাৎ লাল ডেঞ্জার, অর্থাৎ একুশ দিন পরে যে আপনি ওটা খেতে
1: পারবে,
3: এটা মেনটেন যদি করা হয়।
2: চাষিরা তো অনেকে আবার মানে না, তাড়াতাড়ি
0: দরকারটা
3: আমরা যে আগাম শাকসবজি চাষ করব তার জন্য আমাদের কিছু প্রযুক্তি আছে, কোন কোন বিষয়গুলো আমাদের আসলে মেনটেন করা জরুরি। বিশেষ করে আমরা যখন নতুন কোন শাকসবজি চাষ করব সেটার প্রথম টার্গেট থাকবে আমি কি ধরনের জাত আমি নির্বাচন করব, উন্নত জাত নির্বাচন করতে হবে। যেহেতু আমি সিজনের থেকে বাইরে এসে অফ সিজনে আমি করব, আগাম করব, সেজন্য দ্রুত বর্ধনশীল এবং মৌসুম সহনশীল জাত। হ্যাঁ, যেমন আগাম জাতের শিম, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, লাউ, এগুলো নির্বাচন করা যেতে পারে। হ্যাঁ, তারপরে আমরা এই যে আগাম যে শাকসবজি চাষ করব, তার জন্য তো আমার জমি তৈরি করতে হবে, তাই না? যদি মনে করেন আপনি শীতকালের ফসল যদি আপনি বর্ষাকালে করেন, তাহলে বর্ষার পানি যাতে না জমে তার জন্য সেই ব্যবস্থা আমাকে জমি দিতে হবে। সেজন্য এক ধরনের প্রযুক্তি আছে, টানেল টেকনোলজি। আমি আমি যদি রিজ বা টানেল বা মাঝখান দিয়ে নালা তৈরি করে দিয়ে ডিবি তৈরি করে যদি হ্যাঁ সেটা করা উঁচু করা দেয়, অতিবৃষ্টি এবং খরা বা তীব্র শীত থেকে চারাকে রক্ষা করার জন্য পলিথিন বা নেট দিয়ে টানেল বা ঘর করেও আগাম শাকসবজি আগাম শাকসবজি চাষ করা যায়। তারপরে চারা উৎপাদন ও রোপণ, মনে করেন যদি আমরা আগাম চারাটা রোপণ তৈরি করতে পারি তাহলে আগাম আমরা লাগাতে পারি। হ্যাঁ, আমরা এরকম পলিনেট হাউস আছে বা পলিথিন দিয়েও আমরা কিন্তু চারাটা আগাম তৈরি করে নিয়ে সিজনের অন্তত এক দুই মাস আগে কিন্তু আমরা এটা
0: না আগাম সবজি করলে তো আর সবজির চারাগুলো তো আগামী করতে হবে,
3: লাগাতে পারি। তারপরে বেড ও নালা পদ্ধতি, জমি উঁচু বেড তৈরি করে অতিরিক্ত বৃষ্টির পানি সহজেই নিষ্কাশন করা যায়, সেই সেইভাবে আমরা চাষাবাদ করতে পারি। এবং সার ও সেচ ব্যবস্থাপনা, কারণ আপনি অফ সিজনে করবেন তখন অবশ্যই আপনাকে এক্সট্রা কেয়ার, এক্সট্রা যত্ন নিতে হবে। সেখানে আপনার সেচ এবং সার সঠিকভাবে মাটির পরীক্ষার ভিত্তিতে জৈব রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। বর্ষার শেষের দিকে মাটিতে আগাম চাষের সময় পর্যাপ্ত সেচের ব্যবস্থা করতে হবে।
0: জি,
3: তারপরে পরিচর্যা ও পোকামাকড় দমন করতে হবে। আমাদের যে আধুনিক আইপিএম যে পদ্ধতি আছে সেই পদ্ধতির মাধ্যমে আমরা কিন্তু পোকামাকড় দমন করতে পারি। আমাদের যে আমি প্রথমেই বলছি যে বোতলের গায়ে যে লেভেল আছে সেগুলো দেখেও কিন্তু আমরা
1: নির্ধারণ করতে পারি,
3: নির্ধারণ করব। এবং সাথে সাথে আমাদের যে আইপিএম এর বিভিন্ন টুলস আছে, জৈবিক বালাই ব্যবস্থাপনা আছে, আপনি জামাই মারা ফাঁদ আছে, যান্ত্রিক দমন আছে, হ্যাঁ, এইগুলোর মাধ্যমে আমরা কিন্তু পোকামাকড় দমন করব। আর সব থেকে ভালো যদি জৈবিক পদ্ধতিতে আমরা যদি পোকামাকড়কে দমন করতে পারি সেটা হবে পরিবেশ,
0: মানে ঔষধ না দিয়ে,
3: ঔষধ দিয়ে মানে জৈবিক জৈবিক বালাইনাশক, এর মাধ্যমে করলে হবে কি পরিবেশটা ভালো থাকবে এবং সাথে সাথে জনস্বাস্থ্য, অর্থাৎ আমাদের যারা মানে যারা কনজিউমার এবং ইভেন প্রোডিউসার, অর্থাৎ যে কৃষক তৈরি করবে সেও তো কীটনাশক প্রয়োগ করতে গেলে তার তো শরীরের মধ্যে ইন্ট্রুশন হবে। হ্যাঁ, এটা যেন না হয় সেজন্য আমরা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে কৃষক ভাইদেরকে আমরা সচেতন করি যে যখন আপনি কীটনাশক বা ছত্রাকনাশক প্রয়োগ করবেন অবশ্যই আপনার অল বডি প্রোটেকশনের মধ্যে থাকবে, চোখে চশমা, মাথায় ক্যাপ,
2: তারপরে মুখে মাস্ক,
3: মুখে মাস্ক, ফুল প্যান্ট,
2: এছাড়া
3: আমরা কয়েকটা আগাম সবজি সম্পর্কে একটু আলোচনা করতে পারি। সেটা হচ্ছে বিশেষ করে আমাদের খুলনার অঞ্চলে দেখবেন যে শীতকালের দুই তিন মাস আগে থেকেই কিন্তু আমাদের এখানে আগাম শিম কিন্তু বাজারে চলে আসে এবং এই শিমটার কিন্তু অনেক দাম। সেই কারণে এই চাষটা কিন্তু বিশেষ করে ঘের এরিয়া, যেখানে ঘেরে ভেরি পরে উঁচু জায়গা, সেখানে কিন্তু আমরা এই আগাম শিম চাষ করতে পারি। আগাম শিম চাষাবাদে অধিক লাভবান হতে সঠিক জাত নির্বাচন করতে হবে, সময় মতো বীজ বপন করতে হবে এবং সঠিক পরিচর্যা এ করতে হবে। সাধারণত মধ্য জুন থেকে আগস্ট মাস পর্যন্ত বীজ বোনার উপযুক্ত সময় এবং বেলে দোআঁশ মাটিতে উঁচু বেড তৈরি করে সার প্রয়োগের মাধ্যমে শিম চাষ করা যেতে পারে। আগাম শিম চাষে বাম্পার ফলনের জন্য কিছু প্রযুক্তি আছে, সেই প্রযুক্তিগুলো আমি এখন একটু আলোচনা করব। সেটা হচ্ছে আমরা যদি উপযুক্ত জাত, আমি প্রথমেই বলছি যে কোনো ফসলের ভালো উৎপাদনের জন্য জাতটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ভালো জাত যদি আমরা নির্বাচন করতে পারি তাহলে ফলন কিন্তু বাড়বে, কারণ তার পটেনশিয়ালিটি বেশি, হ্যাঁ, তার সক্ষমতাই বেশি। সেজন্য আমাদের জাত নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন বাড়ি শিম এক ও বাড়ি শিম দুই, এগুলো শীতকালীন মানে শিম হলেও কিন্তু এটা আগাম করা যেতে পারে। তারপরে ইপসা শিম এক ও ইপসা শিম দুই, বারো মাসি জাত,

0: স্থানীয় পর্যায় থেকে সংগ্রহ, এই কৃষক
1: জি
0: ভাইরা যদি সংগ্রহ করতে পারে তাহলে সেই জাতগুলো আমরা চাষাবাদ করতে পারি। এটার আমি আগেই বলেছি যে যখন মধ্য জুন থেকে মধ্য আগস্ট পর্যন্ত এই বীজ বপনের উপযুক্ত সময়, এর মধ্যে আর একটা আছে মাটি ও জমি, পানি জমে না এমন উঁচু বা মাঝারি জমিতে শিম চাষের জন্য সব থেকে উপযুক্ত। কারণ আপনি শিমের বীজটা আপনি মাটিতে দেবেন, যদি রস বেশি থাকে তাহলে ও কিন্তু আর
2: গজাবে না,
0: সেজন্য নিষ্কাশন যুক্ত মাটি সব থেকে উপযুক্ত। বেড তৈরি করতে হবে, যদি আপনি প্লেন ল্যান্ডে করেন তাহলে বেড তৈরি করবেন, তা না হলে যদি ভেরিতে করেন তাহলে ভেরির উপরে কিন্তু আপনি করবেন। এখন বীজ বপন, বীজ বপনের আগে 10 থেকে 12 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, গ্রোথগম ভালো হয়, কারণ শিমের বীজটা কিন্তু মানে শক্ত,
2: ওই জন্য ভিজাই নিতে হবে,
0: ভিজাই নিতে হবে যাতে সেখান থেকে মানে অঙ্কুরোদ্গম
1: সহজে অঙ্কুরোদ্গম
0: মানে গড়টা আসে। হ্যাঁ, এবং সাথে সাথে প্রতি মাদায় 2 থেকে 3টা সুস্থ বীজ দিতে হবে, কারণ অনেক সময় একটা বীজ হয়তো বা কলাবে না,
3: সেজন্য
0: একটা
2: আরেকটা কথা কই আমি, এই বীজগুলো কি আমরা শোধন করে নেব?
0: অবশ্যই শোধন করে নিলে ভালো, কারণ তাহলে বীজবাহিত
1: রোগগুলো
0: হবে না। বিশেষ করে এই যে, এবং শুধু বীজবাহিত না, মাটিতেও কিছু রোগ থাকে, মানে চারা হওয়ার অবস্থায় ঢলে যায়, এই রোগগুলো হবে না। আমি প্রথমে বলছি এক্সট্রা কেয়ার নিতে হবে, এখানে যদি ঘেরে করেন তাহলে বাউনি দিতে হবে, এবং সাথে সাথে সেখানে কিছু সার দিতে হবে। আপনি জেনে থাকবেন যে শিম আসলে লিগিউম ক্রপস, শিমের গাছের শিকড়ে কিন্তু নোডিউল থাকে, এবং ওটা কিন্তু একটা ফ্যাক্টরি, নাইট্রোজেন বা ইউরিয়া সার তৈরির ফ্যাক্টরি, বাতাসের নাইট্রোজেন সে মাটিতে যোগ করে, সেক্ষেত্রে ইউরিয়া সারটা একটু কম দিলেও সমস্যা নেই, কিন্তু গোবর সার, টিএসপি এবং এমওপি সার পরিমাণ মতো
2: জৈব সার বেশি দিতে হবে,
0: প্রয়োগ করতে হবে। তো আমি প্রথমে বলছি পরিচর্যা, বাউনি দিতে হবে। হ্যাঁ, বাউনি দিতে হবে, আসলে লতানো জাতে শিম গায়ের জন্য ডগা যখন 15 থেকে 20 সেন্টিমিটার লম্বা হবে, তখন বাঁশের খুঁটি পুঁতে বাউনির ব্যবস্থা করতে হবে, যত যত বাউনি হবে ওর গাছের গ্রোথটা তত বেশি হবে, তারপরে হচ্ছে চারার বয়স যখন 40 থেকে 45 দিন হলে অনেক সময় বেশি শিমের ডগা পরপর প্যাঁচ লেগে যায়। হ্যাঁ, এই প্যাঁচটাকে খুলে দিতে হবে, যদি প্যাঁচ না খোলেন তাহলে ফুল ফল ধারণ ব্যাহত হয়, সেজন্য হাত দিয়ে ডগাগুলোকে আলাদা করে দিতে হবে। তারপরে শেষ তো আমি প্রথমে বলছি ফুল আসার সময় এবং ফল ধরার সময় মাটিতে পর্যাপ্ত আর্দ্রতা থাকা জরুরি, যখন ফুল ফল আসবে আর্দ্রতা থাকতে হবে,
2: জো থাকতে হবে।
0: এটা দেখে কৃষক ভাই যদি মনে করে যে শেষ দেওয়ার দরকার, তখন শেষ দেওয়া যেতে পারে। এই হলো মোটা দাগে আগাম শিম চাষ করতে পারি, আগাম করলা চাষ করতে পারি। ঠিক আছে
1: শ্রোতা বন্ধুরা, আমরা শুনছিলাম আগাম সবজি চাষ, অর্থনৈতিক গুরুত্ব, চাষাবাদ প্রযুক্তি। আলোচনা করছেন সুবীর কুমার বিশ্বাস, অতিরিক্ত উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা। তাহলে আমরা এখন একটা গান শুনি, কি বলো?
2: গান শুনি,
1: আবার আমরা আসবো।
3: গান শুনি
2: দাদা, ভালো একটা গান কোনদিন যাতে মন ভরে যায়,
3: শাক সবজি খাই একটু মন ভরে যায়।

কেউ সরল পায়ে আগোয় বসে, কলে ফেলাইয়ে তয় সে মাহায় কাদা। কত রহম মানুষ আছে সরল পায়ে আগোয় বসে, কলে ফেলাইয়ে তয় সে।

কাতারে কইলাম আমি তো ন্যাকসা, ওঠা উদ্ধার বাচ্চা একটু আমারে বাসা, সে কলজের মধ্যে মারিছে খোসা খাটাইয়ে মেধা। ওরে আমি দিচ্ছি খাজনা পাতি, জমি খাচ্ছে পায়ে ভেদা।

দেখে শুনে পাইছি তো এই মানসির মনে ব্যথা দিতি নেই, যে কান্দাইছে কান্দিছে সেই জম্বের কান্দা। দেখে শুনে পাইছি তো এই

0: মাল বোঝা পিঠির পর নিয়ে চলা ফেরা করে বুঝছো, খুব শক্তি আছে
1: সে একটা সরসরের মতো কাজ করে আর কি। আমি বুঝতে পারিছি দাদা আপনি কিরম কথা।
0: আচ্ছা
2: আমরা ওই যে আলোচনা করছিলাম আগাম সবজি চাষ অর্থনৈতিক গুরুত্ব চাষাবাদ প্রযুক্তি আলোচনা করছেন সুবীর কুমার বিশ্বাস অতিরিক্ত উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা। দাদা আমরা আরেকটু শুনি আপনার কাছে,
0: সিমের কথা তো শুনলাম, আমি আরেকটু সবজির কথা শুনি।
2: কফি আছে
3: এখন,
2: কফি পাতা কফি
3: বর্তমানে আরেকটা বিশেষ করে এই মৌসুমে একটা সবজি দেখবেন খুবই প্রচলন, বিশেষ করে করলা। করলার আবার দুই রকম আছে, একটা আছে লম্বা করলা আর একটা আছে উচ্ছে করলা। উচ্ছে করলা আবার ছোট ছোট কিছু মাঠে হয় আবার কিছু বাউনিতে হয়। হ্যাঁ এটা কিন্তু খুবই একটা উচ্চ মূল্যের ফসল। এটা যদি কৃষক ভাই যদি একটু টাইমলি বা একটু সময়টাকে আগিয়ে নিতে পারে তাহলে এর কিন্তু অনেক দাম পাবে। হ্যাঁ সেজন্য আমাদের এই করলার চাষও কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা প্রযুক্তি যদি কৃষক ভাই করে। তা আগাম করলার জন্য উচ্চ ফলনশীল ও শঙ্কর বা হাইব্রিড জাতের কিছু জাত আছে, যেমন টিয়া আছে, মাকলা আছে, তিতাবাতা, হ্যাঁ, এবং স্থানীয় অন্যান্য অন্যান্য জাত আছে। এবং বিশেষ করে আমরা যদি ভালো যে সমস্ত বীজ ডিলার আছে এবং বীজ কোম্পানি আছে তাদের কিন্তু অনেক ভালো ভালো হাইব্রিড জাত আছে এবং প্রত্যেকটাই কিন্তু খুবই ভালো ফলনশীল।
1: সেগুলো
3: যদি আমরা একটু সংগ্রহ করি তাহলে সেখান থেকে কিন্তু ভালো
2: লাভবান হতে
3: পাওয়া সম্ভব। এবং এর জন্য ওই যে আমি বলছি যে এটার লাগানোর সব থেকে উপযুক্ত সময় হলো জানুয়ারি থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ সব থেকে উপযুক্ত সময়। এবং এছাড়াও আপনি অন্য সময় করতে পারেন, যদি আপনি জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে করেন তাহলে এই যে গরমের বিশেষ করে এপ্রিল মে মাস, হ্যাঁ জুন মাস, এই সময়টাতে আপনি কিন্তু মার্কেটটা ধরতে পারবেন এবং এখন কিন্তু প্রচুর দাম,
0: ওই সময় চাহিদা থাকে বেশি,
3: চাহিদা থাকে বেশি। এই সময়টা যদি আপনি করেন তাহলে সব থেকে ভালো। আর যদি এটা অনেক সময় বীজতলায় চারা তৈরি করেও করা যায় অথবা পলিব্যাগে চারা তৈরি করেও করা যায়, আবার ডিরেক্ট মানে সুইংও সিডিংও
0: করে
3: মাদায় তৈরি করেও লাগানো যায়। হ্যাঁ সেক্ষেত্রে আমরা যদি চারা পলিব্যাগে করি তাহলে পলিব্যাগে ব্যাগে পলিব্যাগে গোবর ও মাটি মিশিয়ে ভিজিয়ে বপন করতে হবে। সাধারণত 15-20 দিন বয়সী চারা মাদায় রোপণ করা সম্ভব, অর্থাৎ আমি পলিব্যাগে যে চারাটা তৈরি করলাম সেটা 15-20 দিনের বয়সের চারা আমি মেন মাদায় দিয়ে। হ্যাঁ আর যদি পলিব্যাগে চারা না তৈরি করি তাহলে আমরা ডিরেক্ট মাদাই আমরা দেব। এখানে আপনি ইসেও করতে পারেন মানে প্লেন ল্যান্ডও করতে পারেন, আর আমাদের এই এলাকার যে প্র্যাকটিস এটা ঘেরের পারে বাউনিতে করা হয়। এছাড়া অতিরিক্ত ঠান্ডায় গাছের বৃদ্ধি ব্যাহত হলে জমিতে প্লাস্টিকের ছাউনি বা পলিথিনের ছাউনি দেওয়া যেতে পারে যাতে টেম্পারেচার বাড়বে এবং একটা ভালো একটা এনভায়রনমেন্ট সৃষ্টি হবে। সাধারণত করলা চাষের জন্য উত্তম নিষ্কাশন যুক্ত দোআঁশ মাটি বা বেলে দোআঁশ মাটি সব থেকে উপযুক্ত। হ্যাঁ এবং মাদা তৈরি করার জন্য করলার যে মাদা তৈরি করব সেটা হচ্ছে 1.5 মিটার দূরত্বে সারি করে, অর্থাৎ সারি থেকে সারির দূরত্ব হবে
0: 1.5 মিটার
3: করে। প্রতি শতকে 40 কেজি গোবর সার, টিএসপি এবং পটাশ সার ভালো করে মিশিয়ে মাটির সাথে মিশিয়ে মাদা তৈরি করে নিতে হবে। হ্যাঁ তারপরে সার, চারা রোপণের সাধারণত 7-10 দিন আগে মাদায় সার প্রয়োগ করতে হবে, অর্থাৎ যে মাদাটা আমি তৈরি করব সেখানে আমি গোবর সার এবং টিএসপি এমওপি ডিএপি ভালো করে মিশিয়ে আমি তৈরি করে মাদাটা তৈরি করে আমি রাখব। তারপরে হচ্ছে আপনার পানি নিষ্কাশন, আমি আগেই বলছি যে কুমড়ো জাতীয় ফসল কিন্তু পানি সহ্য করতে
0: পারে না।
3: হ্যাঁ পানি বেশি হয়ে গেলে কিন্তু গাছ মারা যাবে, গোড়া বসে পুরো গাছটা নেতাই
1: পড়বে।
3: যে অবশ্যই জলবদ্ধতা এরিয়ায় চাষ করা যাবে না, যদি ঘেরের ভেরিতে বা পারে করা হয় তাহলে তাহলে সব থেকে ভালো হয়। তাই বর্ষা মৌসুমে যদি আপনি চাষ করেন তাহলে পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো থাকতে হবে। তারপরে করলা একটি লতানো উদ্ভিদ, গাছ কিছুটা বড় হলে বাঁশ ও জালের সাহায্যে মাচা তৈরি করে দিতে হবে। মাচায় ফলন বেশি হয় এবং ফলনে ফলের পচন রোধ কমে যায়। যদি আপনি মাঠে করেন
0: বিস্তার বেশি হয়,
3: হ্যাঁ মাঠে করলেও হবে, কিন্তু মাঠে আপনার ফলটা তো মাটিতে থাকবে, এক সাইড দেখবেন লাল হয়ে গেছে বা হলুদ হয়ে গেছে,
2: সমস্যা দেখা,
0: কিন্তু আঙ্গির বলে দিলে ওই সবজিটা দেখতে সুন্দর।
3: সাধারণত এই করলা একটা তিতা জাতীয় উদ্ভিদ, এখানে পোকা মাকড়ের আক্রমণ কিন্তু খুব কম, কিন্তু ইদানিং অনেক পোকার, বিশেষ করে মানে সাদা মাসি পোকা, হ্যাঁ, বা এই পোকাগুলো আপনার মাসি পোকা হুল ফুটাই দেয় এবং আস্তে আস্তে কচি ফল ভিতরে ডিম পারে এবং আস্তে আস্তে ফলটাই পচে যায়। এছাড়াও পাতা মোড়ানোর রোগ আছে, পাতা মোড়ানোর রোগ দেখবেন বলে না ভাইরাস রোগ, কুকরাইজ আছে, কুকরাই গেলে গাছে গ্রোথ হবে না, কোন ফুল ফল হবে না এবং ফলন অনেকাংশ কমে যাবে। আর জাপ পোকাও আক্রমণ হয়, সেক্ষেত্রে যদি হয় তাহলে আমরা যে আপনার বাজারে অনুমোদিত যে কীটনাশক গুলো আছে অ্যাডমায়ার, ঠিক আছে, অথবা ফিলট্রিথিয়ন, এগুলো আমরা ব্যবহার করব, যাতে করে ইমিডোক্লোপিড গ্রুপের কীটনাশক যদি আমরা ব্যবহার করি তাহলে মাসি পোকা দমন হবে। একটু আগে আমাদের বলছে যে মেহগুনির ফল, মেহগুনির ফল থেতলাইও যদি আমরা স্প্রে করতে পারি তাহলে এটা হবে। আবার মেহগুনির তেলও পাওয়া যায় কিনতে, সেটাও যদি আমরা স্প্রে করি সেক্ষেত্রে আমাদের এগুলো কিন্তু দমন হয়ে যাবে। যদি আমরা কীটনাশক বা ছত্রাকনাশক যেটাই ব্যবহার করি না কেন, এটা যদি অপেক্ষমান কাল যদি আমরা মেনটেন না করি তাহলে কিন্তু জনস্বাস্থ্যের জন্য
2: ক্ষতিকর। আমাদের হাতে সময় নেই, আমরা শুনলাম কি আগাম সবজি চাষে অর্থনৈতিক গুরুত্ব চাষাবাদ প্রযুক্তি, আলোচনা করলেন সুবীর কুমার বিশ্বাস, অতিরিক্ত উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা। তাহলে চলো আজ উঠা যাক, আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ
1: জানিয়ে
2: আল্লাহ হাফেজ। চলো
0: দাদা চলেন।

কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠান চাষাবাদ আজকের মতো এখানেই শেষ হল। সঞ্চালনা করলেন মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার, সম্পাদনায় মোহাম্মদ সোহাগ হোসেন, তত্ত্বাবধানে রিপন কুমার ভদ্র, প্রযোজনা ফাহাদ হোসেন মোল্লা। বাংলাদেশ বেতার খুলনা।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানব প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলি হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচার ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে এই 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয়পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এ বিষয়ে জানতে পারবে।
0: আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড আমাদের জাতীয় পরিচয়পত্র সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোন কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।

দেশের গানটি শুনলেন। এবং যখন তোমাদেরকে কেউ সালাম করে তখন তোমরা তা অপেক্ষা উত্তম শব্দ দিয়ে সালামের জবাব দাও, অথবা কমপক্ষে জবাবের মধ্যে ওই শব্দগুলো বলে দাও যা প্রথম ব্যক্তি বলেছিল। নিঃসন্দেহে আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসের হিসেব গ্রহণ করবেন। আল কোরআন বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হচ্ছে পবিত্র আসরের নামাজের আজান এবং দোয়া।

0: محمدا الوسيلة والفضيلة، وبعثه مقاما محمودا الذي وعدته، إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: শক্তিশালী সে ব্যক্তি নয় যে অন্যকে ধরাশায়ী করতে পারে, বরং শক্তিশালী ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। মুমিন ব্যক্তি যখন মুমিনের সাথে সাক্ষাৎ করে, তাকে সালাম প্রদান করে এবং তার সাথে মুসাফা করে, তখন উভয়ের গুনাহ এমনভাবে ঝরে পড়ে যেমন গাছ হতে পাতা ছড়ে পড়ে। কোনো ব্যক্তির জন্য এটার অনুমতি নেই যে কাউকে তার জায়গা হতে উঠিয়ে নিজে ওই জায়গায় বসে পড়বে। আল হাদিস, বাংলাদেশ বেতার, খুলনা।

0: Assalamu alaikum. 5 p.m. This is Bangladesh Betar. The news read by Ronak Jahan. Prime Minister Tariq Rahman has urged youths to become entrepreneurs braving challenges, saying the government is by their side. He made the call a special leave entitled Youth Startups and Promising Bangladesh at the Nawab Ali Chaudhuri Senate Bhavan at the University of Dhaka today. The Information and Communication Technology Division organized the event in collaboration with Dhaka University with the slogan, Let's Build the Nation Through Startups, Bangladesh First. Addressing the young entrepreneurs, the Prime Minister said many of them had already made significant progress. He praised them for contributing to society and the country's overall development, adding that their efforts are needed for the benefit of millions of people across the country. More than 230 students entrepreneurs from 8 universities, along with many successful entrepreneurs, attended the event. Disaster Management and Relief Minister Asadul Habib Dulu has said rehabilitation program is now being given priority as water has started receding in the recent flood-affected areas in the country. He said this at a press briefing of Disaster Management Emergency Response and Coordination for Flood caused by recent rainfall and landslides in different parts of the country at the Secretariat today. The minister said more than 6 lakh people have been affected by the floods. Prime Minister Tariq Rahman has directed to take maximum measures to help the flood-affected people, he added. At the press briefing, Agriculture Minister Muhammad Amir-ul-Rashid said seed beds will be made on the land under the Minister of Agriculture in the flood-affected areas within the next 2 days. The seeds will be distributed to the farmers. Health Minister Sardar Muhammad Shakawat Hussain said every ministry is working in a coordinated manner to deal with the floods. State Minister for Power, Energy and Mineral Resources Anindu Islam Amit has said no flood-affected family in Kosabazar would be deprived of relief and rehabilitation assistance as the government has allocated additional relief materials and cash support to meet the needs of those affected. He said this to newsmen after distributing relief among flood victims in Jilongja Union of Kosabazar today. The state minister said the government had stood by the flood-hit people from the very beginning and would continue extending all necessary assistance until normalcy was restored. He said the government's objective under the directives of Prime Minister Tariq Rahman was not limited to emergency relief distribution, but also to restoring the normal lives of affected people as quickly as possible. Prime Minister's Information Broadcasting Advisor Dr. Zahidur Rahman has said the information has been trying from the very beginning to bring ousted Prime Minister Sheikh Hasina back to Bangladesh to ensure justice and has formally requested India to extradite her. He said this while responding to questions from journalists at the weekly briefing on the government's activities at the Secretariat today. The advisers say the restriction on broadcasting Hasina's statements in the media is not a policy decision of the government but an order issued by the International Crimes Tribunal, which the government is constitutionally bound to implement. He said the government has been making efforts to extradite Sheikh Hasina and believes the judicial process should determine her fate. The government will introduce the typhoid conjugate vaccine into the routine expanded program on immunization, EPI, from August 1, with children aged 15 months said to receive a single dose to provide long-term protection against typhoid fever. The Director General of Health Services has issued implementation guidelines and preparatory instructions to ensure the smooth rollout of the vaccine nationwide. The United States has launched a new wave of military strikes on Iran early today, targeting coastal military infrastructure. The U.S. Central Command said American forces struck military targets in Bushehr, Chawar, Jask, Konark, Abu Musa, and Bandar Abbas, targeting Iran's coastal defense systems, missile and drone sites, and maritime capabilities. Tehran retaliated by attacking Bahrain and two United Arab Emirates-linked tankers in the Strait of Hormuz, further escalating tensions in the Gulf.
1: The UAE's Ministry of Defense has strongly condemned the attack on two of its national tankers, with one crew member killed and several others wounded. Meanwhile, U.S. President Donald Trump said a U.S. blockade will be reinstated on Iranian ports in the coming hours, and Washington will become the guardian of the Strait of Hormuz for a 20% fee. Iran's foreign minister responded to the announcement of a blockade by saying that Tehran would remain the strait's guardian. Iraqi Prime Minister Ali al-Zaidi, now in U.S., will meet President Donald Trump in Washington today as the U.S. administration piles pressure on Baghdad to curb Iranian influence. FIFA World Cup football, and France will take on Spain in the first semi-final of the tournament in Dallas at 1 a.m. Bangladesh time tonight, while Argentina will encounter England in Atlanta tomorrow night. The winner of the semi-finals will face in the World Cup final in New York on Sunday night. Finally, forecast valid till 1 tonight says there is no inland report warning and no signal is to be harvested. And that's the end of the news.
2: Assalamu alaikum. Bangladesh Betar. Banijik Sambad Purchi Nazbal Huda. Cholti mashe prothom 12 dine deshe 1.325 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় 23.8% বেশি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী 12 জুলাই একদিনেই দেশে 171 মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে। বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, রেমিটেন্স প্রবাহের এই ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে এবং বৈদেশিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে এবং ক্রমবর্ধমান আমদানি ব্যয় পরিশোধে সহায়ক ভূমিকা রাখবে। দেশের বৈদেশিক বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দর ঘিরে সরকারি রাজস্ব আয় আরও বেড়েছে। সদ্য সমাপ্ত 2025-26 অর্থ বছরে বন্দর দিয়ে পরিবাহিত হয়েছে প্রায় 11 কোটি টন পণ্য। আমদানি ও রপ্তানি মিলিয়ে এসব পণ্যের শুল্কায়িত মূল্য ছাড়িয়েছে 11 লাখ কোটি টাকা। পণ্য পরিবহন ও শুল্কায়ন থেকে সরকারি কোষাগার এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মোট রাজস্ব আয় হয়েছে প্রায় 90,000 কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সূত্রে এই তথ্য জানা গেছে। বন্দর দিয়ে আমদানি হওয়া অধিকাংশ পণ্যের শুল্কায়ন হয় চট্টগ্রাম কাস্টমসে। এছাড়া কমলাপুর আইসিডি, কেরানীগঞ্জের পানগাঁও ইনল্যান্ড কন্টেনার টার্মিনাল এবং চট্টগ্রাম ইপিজেড কাস্টমস স্টেশনও বন্দরের মাধ্যমে পরিবাহিত একাংশ পণ্যের শুল্কায়ন হয়। দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। এখন ভ্যাট সহ সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 2,158 টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে 2,19,808 টাকা। এছাড়া 21 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 2,099 টাকা কমিয়ে 2,09,894 টাকা, 18 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 1,808 টাকা কমিয়ে 1,80,267 টাকা, এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,458 টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে 1,47,316 টাকা। আজ সকাল থেকে এই দাম কার্যকর হয়েছে। দেশের তৈরি পোশাক ও বস্ত্রশিল্পের ভবিষ্যৎ নেতৃত্ব, প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে আগামী সোমবার দুদিনব্যাপী রাজধানীতে অনুষ্ঠিত হবে বায়লা ফিউচার সামিট 2026। এতে দেশ বিদেশের 1,500 জনের বেশি অংশগ্রহণকারী, 500-এর বেশি সিএক্সও এবং 20 জনের বেশি বক্তা অংশ নেবেন। বাংলাদেশ পোশাক খাতকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের তৃতীয় কার্য দিবসে আজ সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে বেড়েছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসইতে 393টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 199টির, কমেছে 137টির এবং অপরিবর্তিত ছিল 57টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স 44 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,911 পয়েন্টে। ডিএসইতে আজ 1,651,29,00,000 টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। বাণিজ্য সংবাদ শেষ হলো, আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে ছটায়।
3: বাংলাদেশ বেতার, ঢাকা। প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ফুটবল। 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা, সঞ্চালনায় আহমেদ বিন পারভেজ।

0: দ্য গ্রেটেস্ট শো অন আর্থ বলে কথা, এবং এ কারণেই 2014 পর এই প্রথম যখন ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে চারটা সেরা র্যাঙ্ক দল একে অপরের মুখোমুখি হচ্ছে, তখন বুঝতে আর বাকি নেই কম্পিটিশনটা কতটা কঠিন হয়েছে। এবং সেই কঠিন পথ পাড়ি দিয়েই ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, আর্জেন্টিনা তারা সেমিফাইনালের পথ দেখেছে। এবং সাবেক চার বিশ্ব চ্যাম্পিয়নের মধ্যে কোন দল শেষ পর্যন্ত ফিফা বিশ্বকাপের ট্রফিটা উঁচিয়ে ধরবে সেই প্রশ্নটাই সবার সামনে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতারের দৈনিক বিশ্বকাপ আয়োজন বিশ্বকাপ দাম আমার আজকের আয়োজনে। আপনাদের সঙ্গে আমি রয়েছে আহমেদ বিন পারভেজ, এবং নিশ্চয়ই আপনারা জানেন আমাদের সঙ্গে যুক্ত থাকার উপায়গুলো। আপনারা আমাদেরকে দেখতেও শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ এবং সেই সাথে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, এবং অবশ্যই আমাদেরকে শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা FM 90 মেগাহার্টজে, বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা FM 104 মেগাহার্টজে, এবং বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা মধ্যম তরঙ্গ 630 কিলোহার্টজেও। এবং অবশ্যই আমাদের ফোন করে আপনারা আপনাদের কোয়ারিজ, আপনাদের প্রশ্ন, আপনাদের অভিমত জানাতে পারেন, সেই ফোন নাম্বারটা আপনাদের জানা আছে, স্ক্রলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আজকে দুজন বিশেষ অতিথিকে পেয়েছি, সবাই চেনেন দুজনকেই, দুজনই ভেরি পপুলার। প্রথমে ইন্ট্রোডিউস করতে চাই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা ফুটবলার সাবেক কায়সার হামিদ, যাকে কিং স্টপার ব্যাক বলা হতো। কায়সার ভাই ওয়েলকাম,
1: থ্যাংক ইউ।
0: এবং সেই সাথে রয়েছেন আনিসা ইসলাম ঐশী, অভিনেত্রী এবং মডেল, আপনাকে ওয়েলকাম করছি। দুজনকে পেয়ে গিয়েছি, এবং শোতে ঢোকার আগে দুজনকে প্রশ্ন করেছিলাম বা জিজ্ঞাসা করেছিলাম আপনারা কোন দলকে সমর্থন দিচ্ছেন। কায়সার ভাইয়ের সমর্থন সবাই জানেন, তিনি ব্রাজিল সমর্থক, এবং সেই সাথে ঐশী আপু তিনিও ব্রাজিল সমর্থক। তো একটা অন্যরকম প্যানেল কিন্তু আজকে আমরা পেয়েছি, এবং বিশ্বকাপের যে চারটা দল সেমিফাইনালে উঠেছে, আমরা কিন্তু কায়সার ভাইকে দিয়ে প্রশ্নটা শুরু করতে চাই। আসলে যখন ফিক্সচার্সগুলো তৈরি হয়েছিল, যখন রাউন্ড অফ 32টা চলে আসলো, আমরা কিন্তু দেখছিলাম যে ব্রাজিল আর্জেন্টিনার পথটা এমনভাবে মিলে যাওয়ার সুযোগ আছে যেখানে সেমিফাইনালেই হয়তো দেখা হতে পারত ব্রাজিল এবং আর্জেন্টিনার। তো সেই স্বপ্নের ম্যাচ নিয়ে অনেকেরই একটা আশা আকাঙ্ক্ষা ছিল, আলটিমেটলি সেই কাজটা হয়নি। নরওয়ে ব্রাজিলকে হারিয়ে দিয়ে পরে ইংল্যান্ডের সঙ্গে নরওয়ে খেললো, সেখানে আবার ইংল্যান্ড জিতে তারা চলে গেল ব্রাজিলের জায়গায় সেমিফাইনালে। তো এই যে তারকাদের একটা মেলবন্ধন, এই যে একটা অবস্থা যেখানে এই মুহূর্তে ফিফার টপ র্যাঙ্ক চারটা দলই সেমিফাইনালে এসছে, আপনার কাছে কি মনে হয় যে আসলে ফেয়ার একটা প্রসেসে এই চারটা টিম এসছে? কারণ তারা তো এখন র্যাঙ্কিং এ প্রথম চারেই আছে, সো তারা কি যোগ্যতর দল হিসেবে এসছে কিনা, নাকি কোনো সারপ্রাইজ ঘটেছে এখানে?
1: ধন্যবাদ আপনাকে। আসলে ফিফা তো একটা ইয়ের আগে, যে কোনো টুর্নামেন্টের আগে বা একটা ইয়ে হয়, লটারি হয় বা এরকম, তো সেখানে অনেক সময় অনেক টিমের লাক ফেভার করে, অনেকে ডিসফেভার করে, দেখা যাচ্ছে খুব শক্ত প্রতিদ্বন্দ্বী ফেস করতে হয়। তো এখানে কিন্তু আর্জেন্টিনা, মানে আমি বলবো যেসব দলকে ফেস করছে, মানে ওদের তুলনায় এগুলি সব সেকেন্ড ডিভিশন টিমের মতো আর কি। তারপরেও তাদের প্রচুর ঘাম ঝরাতে হয়েছে, কারণ একটা খেলায় মনে করেন 3-2 মানে গোলে জয়ী হওয়া মানে কি, ভেরি কিন কনটেস্ট, এবং খুব টাফ কনটেস্ট হয়েছে। তো এই জন্য আমি বলবো যে মানে তাদের লাক ফেভার করছে, তো সেদিক দিয়ে আমি বলবো। এরপরে আপনি দেখেন সুইজারল্যান্ডের এগেনস্টে ফট করে যে রেড কার্ড, মানে ইয়েলো কার্ড দুইটা দিল, তা আমার দৃষ্টিকোণ থেকে অ্যাকচুয়ালি আমরা তো ফুটবল খেলছি, ফাউল এক জিনিস, আবার হেভি ফাউল আমি করলাম সেটার জন্য ইয়েলো কার্ড, আর খুব ডেঞ্জারাস একটা ফাউল করলাম যেটার জন্য একটা অপোনেন্ট প্লেয়ার পা ভাঙতে পারে বা এই ধরনের কিছু, দ্যাট ইজ রেড কার্ড। তো এটা এই যে ইয়েলো কার্ড দুইটার মধ্যে একটা যাই হোক, কিন্তু দুইটা ইয়েলো কার্ড হয় না, মানে একটা টিমকে শক্তি কমায় দেওয়ার জন্য কিন্তু রেফারি অনেক কিছু নির্ভর করে, যে কারণে সারা বিশ্বে কিন্তু রেফারিং ডে কেন কথা হচ্ছে এইসব কারণেই। তো এদিক দিয়ে আমি বলবো যে আর্জেন্টিনা ইজ লাকি যে তারা দুর্বল দল ফেস করি তারা একটু গেছে। যদি আমি ল্যাটিন আমেরিকান ভক্ত, হয়তো আমার টিম ব্রাজিল না আসতে পারে, আমি চাই যে আর্জেন্টিনা কাপ জিতুক, ল্যাটিনের কাপটা থাক। তো সেদিক দিয়ে তারা লাকি, দে রিচ যে সেমিফাইনাল এখন ফেস করতেছে, এখন আসল পরীক্ষা হবে তাদের, যে এখন যে শক্ত একটা প্রতিদ্বন্দ্বী ফেস করবে, এখন বোঝা যাবে যে তাদের শক্তিটা কতটুকু।
0: হ্যাঁ, গত বিশ্বকাপে আমরা দেখেছিলাম আর্জেন্টিনা তারা ফাইনালে যাওয়ার আগ পর্যন্ত কোন সাবেক বিশ্ব চ্যাম্পিয়নকে ফেস করেনি, শুধুমাত্র ফাইনালে গিয়ে ফ্রান্সকে তাদের মোকাবেলা করতে হয়েছিল, এবার সেমিফাইনালে গিয়ে অন্তত ইংল্যান্ড।
1: তারপর একটা জিনিস মনে পড়তেছে, এটা মনে হয় 86 বিশ্বকাপে ওই যে ম্যারাডোনা হাত দিয়ে যে গোল দিল, হ্যাঁ ওইটা হাত দিয়ে গোল দিল না হেড দিয়া, এটা বলা মুশকিল। সেটা প্রতিশোধ নেওয়ার একটা কিন্তু সময় আসছে ইংল্যান্ডের, অনেকে বলছে এটা এখন প্রতিশোধ নেওয়া হবে। তো সেই খেলাটার কথা আমার মানে চোখে ভাসে, যে ম্যারাডোনার যে গোলটা আর কি। তো আমার মনে হয় যে এটা খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে, এবং আশা করি কে জিতবে এটা বলা মুশকিল, তবে ডেফিনেটলি বাঘে সিং এর মতো লড়াই হবে। এবং চারটা দল আমি বলবো যে যোগ্যতার দল হিসেবে এসেছে, তবে আমি আশা করেছিলাম যেখানে ব্রাজিল ছিল বা পর্তুগাল, এরপরে জার্মানি ছিল, হ্যাঁ নেদারল্যান্ডও ছিল, তারপরে নরওয়ে হারলেন, অবশ্য তেমন করতে পারেনি, বাট দ্য টিম প্লেড ভেরি ওয়েল ম্যাচ এগেইনস্ট ব্রাজিল। তো ওই ধারাবাহিকতা রাখতে পারলে তারাও সেমিফাইনালিস্ট হিসেবে আমি আশা করেছিলাম। তো ভালো ভালো টিম যদিও আউট হয়ে গেছে, কিন্তু টপ র্যাঙ্কিং চারটা দল যেহেতু সেমিফাইনালে খেলছে, এখানে তো কোনো প্রশ্ন থাকতে পারে না, সবাই টপ র্যাঙ্কিং, কে জিতবে এখানে একমাত্র মানে শেষ বাসি না পর্যন্ত বোঝা যাচ্ছে না।
0: ওয়েল, আমরা এই চারটা সেমিফাইনাল নিয়ে, চারটা ম্যাচ, ইনফ্যাক্ট চারটা টিমের দুটো সেমিফাইনাল নিয়ে কথা বলবো, ফ্রান্স ভার্সেস স্পেন, ইংল্যান্ড ভার্সেস আর্জেন্টিনা একটু ডিটেলসে। তবে ঐশাপুর কাছে একটু আসি, আপনার ব্রাজিল সমর্থন করার পেছনের গল্পটা যদি আমাদের দর্শক শ্রোতাদের সঙ্গে একটু শেয়ার করতেন।
2: ওকে, আমি আসলে যখন বুঝতে শিখেছি ক্লাস থ্রি থেকে যখন আমি দেখতাম টিভিতে খেলা, তো আমার ব্রাজিলই আসলে পছন্দ। কেন যে পছন্দ ছোটবেলাটা তো আর বলতে পারবো না, আমার বাসার সবাই কিন্তু আর্জেন্টিনা, আমার আম্মু আব্বু বোন, তো দেখা যায় আমার তুমুল ঝগড়া হয়। হ্যাঁ, তুমুল ঝগড়া হয়। এখন যেহেতু আমরা আসলে লাস্ট পর্যন্ত টিকতে পারলাম না, এটা খুবই দুঃখজনক, এটা নিয়ে আমার বাসায় আসলে খুব ঝগড়া। এবং আমি, আমার যত ফ্রেন্ডস আছে সবাই ম্যাক্সিমাম দেখা যাচ্ছে আর্জেন্টিনা ব্রাজিল, সো এখন দেখা যাচ্ছে সবার সাথে একটু কম কথা হচ্ছে, আমি বলেছি একবার ওয়ার্ল্ড কাপের পর কথা হবে সবার সাথে।
0: ওয়েল, এই জায়গাটায় লজিক যেটা বলে, ফর এক্সাম্পল নরওয়ে ব্রাজিলকে হারিয়েছে, তো আপনি হয়তো চাইছিলেন নরওয়ে কোনো এক সময় হেরে যাক, তো ইংল্যান্ড যেহেতু নরওয়েকে হারিয়েছে, আপনি কি সেমিফাইনালে ইংল্যান্ড?
2: হ্যাঁ অবশ্যই, কেন দেখবো না, এন্ড আমি খুবই খুশি। এবং ওইটার পরে আমি বলছি আজকে আমি অনেক শান্তিতে পিসফুলি ঘুমাতে পারছি।
0: আচ্ছা, ইংল্যান্ড আর্জেন্টিনার যে সেমিফাইনাল, সেটা নিয়ে আসলে অনেক প্রিভিয়াস গল্প আছে। কায়সার ভাই নিশ্চয়ই সেই ম্যাচটা একদম সরাসরি হয়তো উপভোগ করার সুযোগও পেয়েছেন, সেই সময়টায় 1986 অ্যাজটেকা স্টেডিয়াম মেক্সিকো, এবং এই ম্যাচটার একটা আলাদা মাহাত্ম ছিলই, কারণ এই ম্যাচটার আগ পর্যন্ত ধরেন রঙিন টিভিতে বিশ্বকাপ দেখা পুরো বিশ্বের কাছে কিন্তু একটু দুর্বোধ্য ছিল। তো ওই একটা ম্যাচ আসলে অনেক আর্জেন্টিনা ফ্যানদের জন্মই দিয়েছে বিশ্বব্যাপী, তাদের ওই পারফরমেন্স, মারাদোনাকে তারা চিনছে। তো ওই ম্যাচটার কিছু স্মৃতি কি আপনার মনে আছে কিনা? অবশ্যই ম্যারাডোনা কখনোই বলেননি আমি হাত দিয়ে দিয়েছি, তিনি বলেছেন ইটস দ্য হ্যান্ড অফ গড, তো ব্যাপারটাকে অন্যভাবে ডিসক্রাইব করেছেন। আবার একই ম্যাচে তিনি ছজন ইংলিশ প্লেয়ারদের কাটিয়ে গোল অফ দ্য সেঞ্চুরিও করেছিলেন, ঠিক একই ম্যাচটাই, কোয়ার্টার ফাইনাল ছিল সেটা। সো ওই ম্যাচের কনটেক্সটে আসলে ওই আর্জেন্টিনা, এখনের আর্জেন্টিনা ইংল্যান্ড, আপনি তফাতটা কোথায় দেখছেন, এবং আসলেই ইংল্যান্ড কি প্রতিশোধটা নিতে পারবে কিনা?
1: আসলে ডে বাই ডে তো বিভিন্ন রকমের নতুন নতুন টেকনিকে খেলছে, নতুন নতুন ট্যাকটিক্স নিয়ে, নতুন নতুন ফরমেশন নিয়ে টিমগুলি ফুটবল খেলে। এখন মনে করুন সেই সময়ের খেলা আর এখন খেলা তো অনেক ডিফারেন্স। তারপরে আমি বলবো যে ম্যারাডোনা যে উত্থান ছিল সেই ইয়েতে, সারা বিশ্বে মানুষ দেখেছে তার পারফরমেন্স, কারণ ইংল্যান্ডের ইংলিশ যেই টিমের ওই সময় খুব বেস্ট ডিফেন্ডিং সাইড ছিল সব দিক দিয়েই, কিন্তু এই ছয়জনকে কাটায় আসে সেই মিডফিল্ড থেকে যে গোলটা মানে দিছে, সে আই অ্যাপ্রিসিয়েট যে সাংঘাতে একটা গোল দিছে, কিন্তু সেকেন্ড গোলটা ইট ওয়াজ কনফিউজড। আপনি জানেন যে একটু আগে যেটা বলছিলাম যে সেটা হেড দিছে না হাতে লাগছে, ওই সময় ক্যামেরাও এতটা রেজলিউশন এতটা ইয়ে ছিল না, আপনি যে একটু আগে বললেন যে নতুন মানে প্রথম এসেছে কালার, তারপরে মানে এতটা কাছাকাছি ছিল মানে মাথায় না হাতে, এটা বেনিফিট অব ডাউট, যে কারণে এটা হ্যান্ডবল দেওয়া সম্ভব হয়নি, অনেকক্ষণ রিপ্লেতে দেখা হয়েছে। তারপরে তাকে প্রশ্ন করা হলে সে তো এই উত্তরই দিয়েছে যে এটা যদি হাতেও লেগে থাকে এটা হ্যান্ড অফ গড, এটা আমার হাত ছিল না, হারাই গেছে আর কি। তো সে তখন থেকেই আর্জেন্টিনা সাপোর্টার ডেফিনেটলি বেড়ে গেছে। আপনার 82 ওয়ার্ল্ড কাপে যেমন ব্রাজিলিয়ান সেই জিকো সক্রেটিস খেলাগুলি আমাদের মনে আছে, আমি ছোটবেলা থেকে ওই যখন ব্রাজিলের উত্থান সময় তখন থেকে ব্রাজিল সাপোর্ট করি। তো এখন আসলে আমি চাই যে এবার ফাইনালে এক নতুন দুইটা টিম যাক, এ একটা এগ্রিমেন্ট মতো হয়ে গেছে।
0: আপনি বেশি খুশি হবেন?
1: হ্যাঁ, আমি ইংল্যান্ড গেলে খুশি হবো, কিন্তু আমার বাড়ি সিলেট, তো ইংল্যান্ডের প্রতি একটা ফ্যাসিনেশন, আলাদা একটা ফ্যাসিনেশন আছে। আমি চাই যে এবার একটু তারা 66-এ দীর্ঘদিন গ্যাপ, ফুটবল
0: 40 বছর হয়ে
1: গেছে, 40 বছর, তারপরে
0: আরো বেশি,
1: ইংলিশ লিগ ইজ ওয়ান অব দ্য পপুলার লিগ ইন দ্য ওয়ার্ল্ড, এবং সেখান থেকে যতই সারা বিশ্বে যত ভালো প্লেয়াররা আছে সেই লিগে সেই টিমগুলিতে খেলে। সো এখানে আমি আশা করব নতুন দুইটা দল আসুক, ওই সাইড থেকে স্পেন আসুক, তাহলে একটু ভালো হবে,
0: একটা ব্যাপার হয়। আপনি কি একই ধরনের চিন্তায় আছেন নাকি আপনি, আপনার জন্য কোয়েশ্চেনটা আমার একটু স্পেসিফিক, আমার মনে হয় আপনি অ্যাজ এ ব্রাজিল ফ্যান ডেফিনেটলি ব্রাজিলের সাফল্যটা আশা করেন, তবে যখন বিশ্ব ফুটবল মঞ্চে মেসির মতো এরকম অসাধারণ একজন ফুটবলার চলে আসেন, তিনি যখন এত বছর ধরে একটা কনসিস্টেন্সিতে পারফর্ম করেন এবং বাকি অন্য প্লেয়ারদের থেকে যে তিনি আলাদা সেটা সবাই আসলে স্বীকার করে নেন, তো মেসির খেলাটা অ্যাজ আ রাইভাল ফ্যান আপনি কিভাবে উপভোগ করেন? বা
2: হ্যাঁ, আমার তো খুবই ভালো লাগে, আর মেসি তো বলেছিল আগের বার যে সে এটা লাস্ট খেলা, কিন্তু আবার সে খেলছে, সো কি আর বলবো। এখন নেইমারও আসলে এবার বলেছে যে এবারই সে আর খেলবে না, এখন দেখা যাক আসলে কি হয়, নতুন কিছু কি অপেক্ষা করছে, এবং ফাইনালে যেহেতু আর্জেন্টিনা আছে এবং আরো যে দলগুলো আছে, আমার কাছে তো মনে হচ্ছে যে ফ্রান্স খুব ভালো খেলেছে, ফ্রান্স মনে হচ্ছে আর্জেন্টিনার সাথে হয়তো দেখা হয়ে যেতে পারে। হ্যাঁ, দেখা

0: দেখা যাক, দর্শক ফোন দিবেন, একটা ফোন কল একটু নিয়ে নিই। আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন বড় ভাইয়া?
0: জি ভালো আছি, আপনি কেমন আছেন?
1: আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি মোহাম্মদ মিঠা দেবগর, বড়খলা পাঁচের আমদানি। আপনারা সবাই ভালো আছেন ভাইয়ারা?
2: জি আলহামদুলিল্লাহ,
3: আলহামদুলিল্লাহ।
1: হ্যাঁ, আমি জানতে চাচ্ছি আপুর কাছে এবং ভাইয়ের কাছে, যে আমি তো আর্জেন্টিনা একজন ভক্ত যেটা আপু, তো ঠিক আছে, আমার যে আগামী কালকে মাঠটা, আর্জেন্টিনা কয়টা গোলে এবং জিততে পারে, এবং কি বারুটি আপনারা মানে বিশ্বকাপ নিতে পারবে কিনা, এটা নিয়ে একটু আলোচনা করবেন। আর হাজি মোহাম্মদ মিন্টুর রিজাল আলম ধরতে আমরা সবাই শুনতেছি,
0: অনেক অনেক ধন্যবাদ।
1: আর্জেন্টিনা নিয়ে
0: জি অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমাদেরকে রেগুলারলি কল দেন এবং প্রশ্নটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড। কাইসার ভাইয়ের কাছে যাই, আর্জেন্টিনা মানে তিনি ধরে নিচ্ছেন আর্জেন্টিনা জিতবে, তিনি জিজ্ঞাসা করছেন কয় গোলে জিতবে। এই ম্যাচটার ব্যাপারে একটু ডিটেইলসে যদি
2: যেতে পারেন। আসলে বলা খুবই মুশকিল, কারণ যখন সেম র্যাঙ্কিং দুটো টিমের সাথে খেলা হয়, মানে এটা হলো সম্পূর্ণ নির্ভর করে, মানে একদম মানে কে কয়টা মানে দিন শেষে গোলের সংখ্যা দিয়ে বিচার হয়ে যাবে। আপনি দেখেন, আমি একটু যদি পিছিয়ে যাই, যে ব্রাজিল যেভাবে মিস করছে, প্রায় দশটা ওপেন নেট চান্স তো একটা এই একটা বড় টুর্নামেন্টে পাওয়া খুব মুশকিল। দশটার মধ্যে তারা একটাও গোল দিতে পারলো না, পেনাল্টিতেও গোল দিতে পারলো না। কিন্তু আপনি দেখেন, যদি একটা দুইটা গোল হয়ে যেত তাহলে তো খেলার চিত্র ভিন্ন হয়ে যেত। তারপরে কিছু সিলেকশনে, যেমন নেইমার, যখন কোচ বলছে যে নেইমার ইজ 100% ফিট টু প্লে, তখন তাকে প্রথম দিকে ট্রাই করা উচিত ছিল আমার মতে। সে যদি না পারত ঠিক আছে, সে পারতেছে না বা ব্যথা আবার দেখা দিছে, সে আনফিট লাগতেছে, তাহলে তাকে ড্রপ দিতে পারত। কিন্তু তাকে সে যখন একবার, সে নিজেও বলছে আই এম ফিট টু প্লে 90 মিনিটস, এবং কোচও যখন বলছে, তাকে প্রথম থেকেই ট্রাই করত। কারণ সে থাকলে, আর ভিনি জিওনের যদি থাকতো, তাহলে একটা যেকোনো টিমের জন্য, যে কোনো ডিফেন্সের জন্য খুব ডেঞ্জারাস, যে মানে মাঠে যেমন ওর সময় খেলা হলো, যেমন মডার্ন বা খেলা হতো, যখন মানে আমি যদি মানে আমাকে মাঠে থাকতেই হতো, আমার কোনো খেলা মিস হয় না, ইঞ্জুরি হোক আর যেটা হোক, মানে মাঠে আমি থাকা মানে অনেক কিছু, বা সাব্বির থাকা মানে, ইঞ্জোর অবস্থা থাকা মানে, তাও ওদের অপোনেন্ট মনে করে বাপরে বাপ সাব্বির খেলছে বা আমি ডিফেন্সে আসি, এরকম। তো এইটা একটা এফেক্ট করে, এই জন্য মানে লাক অফ ফেভার। উনি যেটা বলছে, ডেফিনেটলি উনি আর্জেন্টিনার সাপোর্টার, উনি চায় আর্জেন্টিনা জিতুক, আবার ফাইনালে যাক। তো এটা ভাইয়া নিশ্চয়ই দেখছেন আমাকে, এটা বলা মুশকিল, কারণ হাড্ডাহাড্ডি লড়াই হবে, কারণ সমান র্যাঙ্কিং এ দুইটা দল, কেউ বলতে পারবেন না যে কে জয়ী হয়। তবে তারা যদি এই যে টপ স্টার মেসি, আর্জেন্টিনা অনেকগুলি রেকর্ড হয়েছে এর মধ্যে, দেখেছেন যে 10টি
0: বিশ্বকাপ ম্যাচ
2: জয় হয়েছে, এটাও একটা ইসের রেকর্ড। আপনার মেসিরও তো একটা রেকর্ড হয়েছে।
0: আমরা খেলায় গোলটা বিরতিতে যাওয়ার অবশ্য সময় হয়েছে, আমরা আলোচনাটা ডেফিনেটলি কন্টিনিউ করবো আর্জেন্টিনার রেকর্ড গুলো নিয়ে। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি।
4: দেখ কি দারুণ পরিবেশ, মনে হচ্ছে শুধু খেলা না, একটা উৎসব।
5: দোস্ত, এটাই তো বসুন্ধরা কিংস, শুধু একটা ক্লাব নয়, একটা স্বপ্ন।
4: তাই নাকি?
5: হ্যাঁ, বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা স্পোর্টস সিটি করে দেখিয়েছে বাংলাদেশেও বিশ্বমানের অবকাঠামো গড়ে তুলতে পারে। আর এই যে বসুন্ধরা কিংস একাডেমি, এখান থেকেই তৈরি হচ্ছে আগামী দিনের তারকারা।
4: তাই তো, ছোট ছোট ছেলেদের চোখেও কত বড় স্বপ্ন।
5: আর এই হচ্ছে বসুন্ধরা কিংস এরেনা, প্রতিটি ম্যাচ এখানে উৎসব, প্রতিটি জয় নতুন ইতিহাস।
4: বুঝলাম, এ কারণে সবাই এত গর্ব করে বসুন্ধরা কিংসকে নিয়ে।
5: এখন শুধু দেশেই না, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের পতাকা বহন করে চলেছে বসুন্ধরা কিংস।
4: বন্ধু, তাহলে বসুন্ধরা কিংস তো শুধু একটি ক্লাব নয়, বাংলাদেশের স্বপ্ন, সম্ভাবনা আর গর্বের প্রতীক।
5: বসুন্ধরা কিংস, বর্ন টু বি।
0: আবারও ফিরে এলাম বিরতির পর বিশ্বকাপ দাম আমার আজকের আয়োজনে, এবং শুরুতেই একজন দর্শক ফোন দিয়েছেন, তার ফোন কলটা একটু নিয়ে নিই। আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম পারভেজ ভাই, কেমন আছেন?
0: জি খুব ভালো আছি, আপনি কেমন আছেন?
1: আল্লাহ তো রাখতে দেন, এখানে মাঝে আপনি খুব ভালো আছেন। আমি কেমন আছেন? আমি সুন্দর জামা বাজছিলাম তোমাকে, আমি ফলো করি, হ্যাঁ তোমার ফলো করি।
0: জি জি, আপনার প্রশ্ন থাকলে একটু করবেন প্লিজ, এই ম্যাচ সংক্রান্ত কোন প্রশ্ন, বিশ্বকাপ নিয়ে কোন প্রশ্ন থাকলে একটু করবেন।
1: আমার কাছে আসতে পারে যে একটা খেলা না,

0: হ্যাঁ, স্পেন এবং ফ্রান্সের ম্যাচ আজকে রাতে। গোল্ডেন বুটের ফাইট নিয়ে আপনি প্রশ্নটা করেছেন, অনেক অনেক ধন্যবাদ দর্শক। আমরা এই গোল্ডেন বুটের রেসটা নিয়ে আসলে আলোচনা করতে পারি, তার আগে কায়সার ভাইয়ের যে রেকর্ড গুলোর কথা বলছিলেন সেটা যদি একটু কন্টিনিউ করি।
1: মানে আমি বলবো যে আর্জেন্টিনা দে মেড সাম ট্রেমেন্ডাস রেকর্ড। একটা হলো তো এই দশটি ম্যাচ তারা টানা বিশ্বকাপে জয়ী হয়েছে, তো এর মধ্যে মেসির তো একটা ভালো রেকর্ড ছিল, প্রতিটি খেলা সে গোল পেয়েছিল। গত ম্যাচটা মিস হয়ে গেল, তারপরও তাও সতীর্থরা গোল দিয়ে, কারণ এতদিন ধরা হয়েছিল যে মেসি ছাড়া আর্জেন্টিনা মানে যাতে জিততে পারবে না বা এরকম। তো গত ম্যাচে মেসিকে যেভাবে চেক দেওয়া হয়েছে, কিন্তু আশপাশ থেকে আরো দুই তিনজন প্লেয়ার যে তারা যে গোলগুলি দিল, এতে বোঝা যাচ্ছে যে তারা খুবই ব্যালেন্স টিম এবং ওরা মেসি ছাড়াও যে কোনো সাইড থেকে যে কেউ গোল দিতে পারে। তো মেসি এখন স্টিল সেই গোল্ডেন বুটের জন্য গোল করে আছে, তারপরে তার পিছিয়ে পিছিয়ে ধাওয়া করছে হ্যারি কেন, তারপরে বেলিংহাম সম্ভাবনা রয়েছে এবং হ্যারি কেনের সম্ভাবনা রয়েছে গোল্ডেন বুট পাওয়ার। তো এটা বোঝা যাবে যে আজকে খেলা তো আর খেলাই রয়েছে দুইটা, এই দুইটা খেলায় যে গোল দিতে পারবে। তো আর যেটা উনি যেটা জানতে চাইছে এটা বলা মুশকিল, এটা বলা মুশকিল। তবে হাড্ডাটি লড়াই হবে, এমন হইতে পারে টাইব্রেকার পর্যন্ত গড়াইতে পারে খেলা। এই দুইটা খেলাই আসলে মানে বলা এত মুশকিল যে এদের র্যাঙ্কিং একদম টপ র্যাঙ্কিং চারটা টিম, তো যদি একটু কম র্যাঙ্কিং হইতো সেটা একটা হিসাব নিকাশ করা যেত, কিন্তু টপ র্যাঙ্কিং এবং টপ প্লেয়ার্সদের এগেনস্টে অনেক কিছু বলা মুশকিল। তো হাড্ডাহাড্ডি লড়াই হবে, হয়তো কেউ জিতলো 1-0, 2-1 এরকম স্কোর হতে পারে,
0: আবার পেনাল্টি পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপু, আপনার কাছে জিজ্ঞাসাটা হচ্ছে যে দুটো সেমিফাইনাল ফ্রান্স ভার্সেস স্পেন, তাদের কিন্তু একটা ইতিহাস রয়েছে, তারা খুবই ক্লোজলি ফট কিছু কন্টেস্ট খেলেছে। গত বছর নেশনস লিগে স্পেন সেমিফাইনালে ফ্রান্সকে হারায়, তার আগে ইউরোতে সেমিফাইনালে আবার স্পেন ফ্রান্সকে হারায়, গত পাঁচ ম্যাচে চারটা ম্যাচেই স্পেন ফ্রান্সকে হারিয়েছে। বাট এই বিশ্বকাপে আপনি ফ্রান্সের যে খেলা দেখলেন, এমবাপে যেভাবে গোল দিচ্ছে, ডেম্বেলে যে পারফরমেন্স দিচ্ছে, ওলিসে, মানে প্রতি ম্যাচেই তারা তিনের নিচে গোল দিচ্ছে না, এরকম ভাবে কিন্তু এগিয়ে যাচ্ছিল। সো এই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে শক্তিশালী অ্যাটাকিং লাইন তাদেরকেই বলা হয়। তো এই ম্যাচটা নিয়ে আসলে আপনার প্রত্যাশাটা কি যে স্পেন ভার্সেস ফ্রান্স কেমন হবে? এমবাপে দর্শকের যেমন একটা প্রশ্ন ছিল যে তিনি কি গোল দিয়ে মেসিকে ছাপিয়ে যেতে পারবেন কিনা, সেটা হলে আপনি খুশি হবেন কিনা?
2: হ্যাঁ, ডেফিনেটলি খুশি হব। আর আমি আসলে দুইটা দলকেই শুভকামনা জানাতে চাই, কারণ দুইটা দলই খুব স্ট্রং এবং র্যাঙ্কিং এ তারা এগিয়ে আছে। সো আমার কাছে মনে হচ্ছে আসলে কে আসলে জিতবে, উইনার হবে, এটা আসলে আমরা এই মুহূর্তে বলাটা খুবই ডিফিকাল্ট। এটা আসলে খেলা না দেখা পর্যন্ত শেষ পর্যন্ত বলা যায় না, কারণ খেলা মোড় ঘুরাই লাস্ট পর্যন্ত আসলে কি হতে পারে বা কি অপেক্ষা করছে এক্সাইটেড, এটা আসলে দর্শক আমরা যারা আছি খেলা দেখছি শেষ পর্যন্ত দেখতে হবে। আসলে আমি শুভকামনা জানাচ্ছি সবার জন্যই।
1: আর এবার সবচেয়ে আকর্ষণীয় কি দেখবেন যে এই যে লাস্টে দিয়া, অর্থাৎ যখন খেলা শেষের 80 মিনিট পার হয়ে যায়, 90 এর কাছাকাছি অথবা গিয়ে 90 মিনিট পার হওয়ার পরে যখন 5 মিনিট, 6 মিনিট, 7 মিনিট টাইম দিচ্ছে, এর মধ্যে দেখা যাচ্ছে দুইটা তিনটা গোল হয়ে যাচ্ছে, এটা কিন্তু আগের বিশ্বকাপে দেখা যায়নি।
0: এবং আমরা শুনলাম যেটা যে এবার নাকি সাবস্টিটিউট বেঞ্চ থেকে এসে 54টা গোল হয়েছে, অর্থাৎ একেবারে ম্যাচের শেষ দিকে ভাগ্য ঘোরানোর ব্যাপারটা কিন্তু এই ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি দেখছি।
1: মানে প্রত্যেকটা টিম কিন্তু যারাই হারতেছিল, দেখা গেছে যে এমনকি আমাদের এশিয়ার যে ইরান বলেন বা অন্যান্য দল, দেখা যাচ্ছে লাস্ট মুহূর্ত পর্যন্ত তারা কিন্তু সুযোগ পাইছে গোল দেওয়ার, হয়তো গোল দিতে পারে নাই, কিন্তু আমি সেটা মানে আমার আশ্চর্য হচ্ছি যে সবাই দেখা যাচ্ছে যে লাস্ট মিনিট পর্যন্ত যে মানে গোল দেওয়ার যে একটা প্রবণতা, এটা প্রত্যেকটা টিমের মধ্যে আছে এবং যে কোনো মুহূর্তে খেলার মোড় ঘুরে যেতে পারে লাস্ট মিনিটেও।
0: তো দেখা যাক, এইটাই হচ্ছে আসলে ওয়ার্ল্ড কাপের এক্সাইটমেন্ট, যে শেষ বাসি বাসার বাজার আগ পর্যন্ত আপনি কিন্তু কনফার্ম না এই ম্যাচটাই কি হতে যাচ্ছে। বাংলাদেশ বেতারের ফেসবুক পেজে যারা যুক্ত আছেন, শান্ত ইসলাম, শাহাদাত হোসেন প্রশ্ন করেছেন, যুক্ত আছেন, অনেক অনেক ধন্যবাদ। এবং বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতারের ফেসবুক পেজেও আমরা কিন্তু লাইভ রয়েছি, আপনারা সেখানেও কমেন্ট করতে পারেন। একজন দর্শকের ফোন এসেছে, আসসালাম আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনারা সবাই ভালো আছেন?
0: জি, আমরা ভালো আছি সবাই, আপনি কেমন আছেন?
3: আপনার প্রশ্ন, আজকে রাত্রে হচ্ছে স্পেন বনাম হচ্ছে
0: দুটো প্রশ্ন আছে, প্রথম প্রশ্নের জবাব আমি দিয়ে দিচ্ছি, অনেক অনেক ধন্যবাদ। ফ্রান্স এক নম্বরে রয়েছে মুহূর্তে র্যাঙ্কিং এ, স্পেন আছে তিনে। এবং কায়সার ভাইয়ের কাছে আমার প্রশ্ন, দর্শকের প্রশ্নটাই, যে দুদলের মিডফিল্ডটা যদি আমরা চিন্তা করি, ফ্রান্স মূলত তাদের দুজন সেন্ট্রাল মিডফিল্ডার এবং একজন অ্যাটাকারকে মিডফিল্ডে খেলায়, ওলিসে মিডফিল্ডে নেমে আসেন, কিন্তু র্যাবিও এবং মানু কোনে কিংবা চুয়ামিনি তারা খেলছেন। অন্যদিকে স্পেনের মিডফিল্ডকে বলা হয় বিশ্বসেরা মিডফিল্ড, রড্রি আছেন যিনি ব্যালন্ডিওর জিতেছেন বছর আগেই, পেড্রি আছেন, ফ্যাবিয়ান রুইজ আছেন। তো এই যে দুটো দলের মিডফিল্ডের খেলাটা, পার্থক্যটা কোথায় দেখছেন কিংবা কোন দলকে আপনি আসলে এগিয়ে রাখতে চান এই জায়গায়?
1: না, মিডফিল্ডের হিসাবে আমি আসলে কোন দলকে এগিয়ে রাখার আমি ইয়ে করতে পারছি না। দুই দলের মিডফিল্ডটা এত শক্তিশালী যে খেলা যখন শুরু হবে তখন নির্ভর করবে, কারণ একটা প্লেয়ারের অনেক সময় ফিটনেস ভালো থাকে না খারাপ থাকে, তার শরীরের অবস্থাটা কি ছিল, সবাই কিন্তু সেম পারফরমেন্স দিতে পারে না। একটা টপ প্লেয়ার কিন্তু দেখা গেছে একটা খেলা ভালো খেললো, পরে খেলা কোনো কারণে সে ভালো খেলতে পারল না, এটা অনেক সময় অনেক কারণ থাকতে পারে ফিটনেসে। এখন দুই দলই তো চাবে তাদের মিডফিল্ডটা কন্ট্রোল করে খেলতে, তো এই দুই দলের কিন্তু আপনি বলেন মিডফিল্ড বলেন আপ টু স্ট্রাইকার এবং ডিফেন্স লাইন, অবশ্যই গোলকিপার থেকে যদি শুরু করি ডিফেন্স লাইন প্রত্যেকটা মানে নিশ্চিত রোম, সেটা বলবো যে দুটো টিমেরই কোন ল্যাকিংস আমি দেখছি না, বাকি সঙ্গে লড়াই যেরকম হয় আর কি, কে জিতবে শেষ পর্যন্ত
0: খুব একটা বলা যাবে, মানে কমতি কোন দলের মধ্যে নেই অন্তত সেটা বোঝা যাচ্ছে।
1: হ্যাঁ, সেটা বোঝা যাচ্ছে। আমি মনে করেন এমবাপ্পেকে ঠেকাইলে এদিকে বারকোলা আছে বা দেমবেলে ওলিস যে কোনো ফট করে তারা স্কোর করছে, এদিকে ইএমএল ছাড়াও আরো
0: মানে
1: এখন দুইটা টিমেরই টপ দুইটা স্টার যেটা এমবেলে এবং এমবাপে এবং ইয়ামাল যে আছে, এদের উপরে বাড়তি নজর তো থাকবেই ডিফেন্সের, স্বাভাবিক। আমরা যখন ফুটবল খেলতাম তখন টপ স্ট্রাইকার কে অপোনেন্টের সেটা আমি হিসেব করে খেলতাম যে না তাকে আমার চেক দিয়ে রাখতে হবে, সে যাতে গোল দিতে না পারে। তখন এটা তো খেলা শুরু হলে বলা যাবে মানে খুবই মুশকিল বলাটা। তবে আমি চাই যে এবার একটু নতুন দল আসুক ফাইনালে, একদমই হয়ে গেছে আর কি, জাস্ট এরকম নতুন একটা দল আসুক, আমি চাই যে স্পেন এখানে জয়ী হোক।
0: আচ্ছা, একেবারেই একটা প্রেডিকশন কিন্তু দিয়ে দিয়েছেন কায়সার ভাই। ছোট করে ঐশিয়াপুর থেকেও জানবো, একটু পরে অডিও ফ্রিকোয়েন্সি থেকে আমাদের বিদায় নিতে হবে। আপনি আসলে কোন ধরনের ম্যাচ দেখতে পছন্দ করেন, যেখানে বেশি গোল হয় নাকি যেখানে ধরেন খুব টাইট ফট ম্যাচ, ডিফেন্ডাররা খুব ভালো করছেন গোল আসছেন?
2: আসলে বেশি গোল হয় ব্যাপারটা ইন্টারেস্টিং না আমার কাছে, মনে হয় দুই পক্ষ কে কাকে কিভাবে অ্যাটাক করছে, কে কাকে গোল দিতে যেও হচ্ছে না মিস করে, আমি এই জিনিসগুলো খুব বেশি এনজয় করি। সো বেশি গোল দিয়ে দেওয়াটাকে আমি প্রেফার করি না।
0: দর্শক শ্রোতা, আমরা কিন্তু অডিও ফ্রিকোয়েন্সি থেকে বিদায় নিচ্ছি।

0: এতক্ষণ শুনলেন ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা। অনুষ্ঠানটি সার্বিক নির্দেশনায় ছিলেন শ্যামল চৌধুরী, নির্দেশনা ও তত্ত্বাবধানে ডক্টর মোহাম্মদ নাজমুল হুদা এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ তারেক হোসেন শিমুল। বাংলাদেশ বেতার, ঢাকা।
1: হাসান,
2: হ্যাঁ,
1: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
2: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
1: অবশ্যই। আরে, নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
2: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
1: আচ্ছা,
3: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
1: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
3: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছো তো?
2: জি আপা, শুনেছি। আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
3: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
2: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
3: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিকমতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
3: একদম ঠিক বলেছো। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
2: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
3: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
3: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
2: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
3: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
1: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
3: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
2: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
3: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
4: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের রেশ।
0: যেসব এলাকায় বন্যার পানি বৃদ্ধি পাচ্ছে, সেসব এলাকায় বন্যার ফলে খাবার পানি দূষিত হবার আশঙ্কা থাকে। তাই জীবাণুমুক্ত বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েলের পানি পান করুন, না পাওয়া গেলে খাবার পানি ফুটিয়ে নিন অথবা পানিশোধক ট্যাবলেট অথবা ফিটকিরি দিয়ে খাবার পানি বিশুদ্ধ করে নিন। বন্যার সময় বিভিন্ন রোগ দেখা দিতে পারে, এগুলোর প্রতিষেধক টিকা অথবা ইঞ্জেকশন গ্রহণ করুন। এ ব্যাপারে সাহায্যের জন্য আপনার এলাকায় কর্মরত মেডিকেল টিমের অবস্থান জেনে নিন।
5: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন এস এম নাসির উদ্দিনের লেখা এবং উজ্জ্বল সিনহার সুরে ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গানটি শুনবেন মনির হোসেন ও ফরজানা আফরিন ইভার কণ্ঠে।

0: ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক গানটি শুনলেন মনির হোসেন ও ফরজানা আফরিন ইভার কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা।
1: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে, তাইলে একটা জরুরি কথা বলি।
2: বলেন।
1: শোনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকে শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
2: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
1: শোনেন, সরকার ছয় মাস থেকে 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায় সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
3: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
1: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
2: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
1: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ। টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
2: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব। এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
1: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
2: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
1: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে। এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নিবেন, কেমন?
2: জি অবশ্যই।
3: আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইল, 5 দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
1: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
3: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
2: আচ্ছা,
3: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
2: তারপর?
3: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
1: তারপর কি হইল?
3: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
1: কিন্তু আবার কি,
3: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
1: আল্লাহ সবাই রে হেফাজত করুন,
4: আমিন।
1: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন, মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন, একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশু যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।

0: পাহাড় বা ঢালু জায়গার মাটি ও পাহাড় নিচে খসে পড়ে ভূমিধসের সৃষ্টি হয়। প্রাকৃতিকভাবে অতিবৃষ্টি, ভূমিকম্প কিংবা নদীর ক্ষয় এবং মানবসৃষ্ট কারণে পাহাড় কাটা, নির্বিচারে গাছপালা নিধন ও অপরিকল্পিত ভবন নির্মাণের ফলে মাটির দৃঢ়তা কমে গিয়ে এই ধস নামে। তাই পাহাড় কাটা থেকে বিরত থাকুন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেষ্ট হন, ভূমিধস থেকে বাঁচুন। বৃক্ষ নিধন একটি সামাজিক অপরাধ এবং নির্বিচারে গাছ কেটে ফেললে মাটির প্রাকৃতিক বাঁধন নষ্ট হয়ে যায়, ফলে ভূমিধস ত্বরান্বিত হয়। তাই যত্রতত্র গাছ কাটবেন না, রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। শ্রোতা বন্ধু, এখন শুনবেন আধুনিক গান। কণ্ঠ দিয়েছেন দীপঙ্কর মণ্ডল, গানের কথা সাজিয়েছেন সেলিম মাহমুদ, সুর করেছেন অশোক কুমার সরকার।

0: দীপঙ্কর মণ্ডলের কণ্ঠে পরপর দুখানি আধুনিক গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধ্যা ৬টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সালমা ফারুকে। প্রধানমন্ত্রী তারেক রহমান সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে যুব সমাজকে আগামী দিনের সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তার সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তিনি আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে তারুণ্য স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক বিশেষ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ প্রতিশ্রুতি দেন। দেশের বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, দেশের যুব উদ্যোক্তাদের মধ্যে উদ্ভাবনী ধারণা, সৃজনশীলতা এবং সম্ভাবনাকে জাতীয় উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার মধ্যে দিয়ে বাংলাদেশকে বহির্বিশ্বে মর্যাদার আসনে তুলে ধরা সম্ভব। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বিরূপ প্রভাব ও কৃষি উৎপাদনের ক্ষেত্রে নানা সংকট তুলে ধরে তরুণ উদ্যোক্তারা নতুন নতুন প্রযুক্তিগত জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দেবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দেশে সাম্প্রতিক বন্যা কবলিত এলাকাগুলোতে পানি নামতে শুরু করায় এখন পুনর্বাসনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তিনি আজ সচিবালয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যাজনিত দুর্যোগ মোকাবেলা জরুরির সারাদান ও সমন্বয় বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। মন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন 6 লাখেরও বেশি মানুষ। ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই প্রেস ব্রিফিংয়ে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, আগামী 2 দিনের মধ্যে বন্যা কবলিত এলাকায় কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন জমিতে বীজতলা তৈরি করা হবে, সে বীজ কৃষক পর্যায়ে বিতরণ করা হবে। সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, বন্যা মোকাবিলায় প্রতিটি মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে। বর্তমান সরকার শিক্ষাবর্ষকে সময়োপযোগী ও আন্তর্জাতিক মানের সঙ্গে অধিকতর সামঞ্জস্যপূর্ণ করতে পাবলিক পরীক্ষার সময়সূচি পুনর্বিন্যাসের উদ্যোগ নিয়েছে। এই পরিকল্পনার আওতায় আগামী শিক্ষাবর্ষ থেকে এসএসসি ও সমমান পরীক্ষা জানুয়ারি মাসে এবং এইচএসসি ও সমমান পরীক্ষা জুন মাসে অনুষ্ঠিত হবে। শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন আজ সংসদে কক্সবাজার 3 আসনের সরকারি দলের সংসদ সদস্য লুৎফর রহমানের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এসব তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, এই সিদ্ধান্তের মাধ্যমে ধাপে ধাপে শিক্ষাবর্ষের শুরু ও পাবলিক পরীক্ষার সময়সূচির মধ্যে সামঞ্জস্য আনা এবং শিক্ষার্থীদের একাডেমিক সময়ের অপচয় কমানো সম্ভব হবে। তিনি আরও বলেন, সরকার পর্যায়ক্রমে পাবলিক পরীক্ষা আরও আগাম সম্পন্ন করার লক্ষ্যে কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সংসদের বৈঠক চলছিল। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত বলেছেন, অতীতে যেভাবে নির্বিচারে পাহাড় কাটা হয়েছে বর্তমান সরকারের আমলে তা আর চলবে না। পাহাড় খেকোরা যতই প্রভাবশালী হোক তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আজ কক্সবাজারে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান সহ সব ধরনের অবকাঠামো সংস্কার করা হবে। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, বন্যা দুর্গত এলাকায় দ্রুত ত্রাণ ও সহায়তা পৌঁছাতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে একথা বলেন। ডাক্তার জাহিদুর রহমান বলেন, এখন পর্যন্ত বন্যায় 7 লাখেরও 7 জেলার 59টি উপজেলার 1.5 লাখেরও বেশি মানুষ পানিবন্দী হয়েছেন, মৃত্যু হয়েছে 54 জনের। তিনি বলেন, বন্যার সময় সাপের উপদ্রব বৃদ্ধি পায় বিধায় যথেষ্ট পরিমাণ অ্যান্টিভেনমের ব্যবস্থা করা হয়েছে, পাশাপাশি 11 জেলায় স্বাস্থ্য বিভাগের সবার ছুটি বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের আজ ভোরে ইরানের উপকূলীয় সামরিক অবকাঠামোগুলো লক্ষ্য করে নতুন করে হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, আমেরিকার সৈন্যরা ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনা এবং সামুদ্রিক শক্তি লক্ষ্য করে বুশেহর, চাবাহার, জাং, কোনারাক, আবু মুসা এবং বন্দর আব্বাসে হামলা চালায়। তেহরান পাল্টা জবাবে বাহরাইন এবং হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরাতের 2টি ট্রাঙ্কারে হামলা চালিয়েছে। এতে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের 2টি ট্রাঙ্কারে হামলার তীব্র নিন্দা জানায়। এ হামলার একজন নাবিক নিহত এবং অপর বেশ কয়েকজন আহত হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী কয়েক ঘণ্টার মধ্যে ইরানি বন্দরগুলোর উপর পুনরায় নৌ অবরোধ এবং হরমুজ প্রণালীতে 20% ফি আরোপ করে ওয়াশিংটন হরমুজ প্রণালীর অভিভাবকে পরিণত হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই অবরোধ আরোপের প্রতিক্রিয়ায় বলেছেন, তেহরানই হরমুজ প্রণালীর অভিভাবক থাকবে। বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপে প্রথম সেমিফাইনালে আজ ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন। যুক্তরাষ্ট্রের ডালাসে বাংলাদেশ সময় রাত একটায় ম্যাচটি শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।
1: থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হলো। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই খন্দকার অলিউল্লাহ হেলবাকি। A preparatory meeting was held at the Deputy Commissioner's Conference Room in Khulna today on the occasion of the celebration of July Martyrs' Day. The meeting informed that floral wreaths will be placed at the Martyrs' Monument at Shibari Crossing in Khulna City on July 16 at 9 a.m. A discussion meeting and prayer will be organized at the District Shilpakala Academy Auditorium at 10 a.m. Special prayers will be held at different mosques of the city, and special prayer will also be held in temples, churches, pagodas and other religious places of worship for the peace of the soul of the martyrs. Besides, discussion meeting and dua mahfil will be organized in all educational institutions. Presided over by Deputy Commissioner Hure Jannat, the meeting was attended by Additional Deputy Commissioner General Bethan Kumar Mondol, Additional District Magistrate Nurul Hai Muhammad Anas, Police Super Sheikh Imran, father and mother of Shahid Saqib Raihan, including the officials of different government departments, members of the July Shahid family, representatives of the anti-discrimination student monuments, and leaders of political parties. Meanwhile, a similar meeting was held at the Deputy Commissioner's Conference Room in Magura today on the occasion. Different programs have been taken on the occasion. The programs include placing of floral wreaths at July Monument, discussion meeting at DC office and dua mahfil, presided over by the Deputy Commissioner. The meeting was attended by the family members of July Martyrs, officials of different government departments, political party leaders and local elites. Besides, the Upujila Nirbhayi officers took part virtually. A preparatory meeting on implementing Krishok Card distribution program among the farmers was held at the Dudhshor Union Parishad Auditorium under Shalika Upujila in Jhinaidah today. The meeting informed that Krishok Card will be distributed among about 2,500 farmers of different villages of the union under the Vatai Agricultural Block of the Upojila in phases. Besides, the meeting urged the farmers to provide correct information and submit the necessary documents properly during registration. Presided over by the Additional Director of Regional Agriculture Extension Department, the meeting was attended by Deputy Director of District Agriculture Extension Department, Upojila Agriculture Officer, concerned officials and farmers. A tree plantation program was held at the Khulna University of Engineering and Technology Kuwait campus today to raise awareness about environmental conservation, expansion of greening and combating the adverse effects of climate change. Vice Chancellor of Kuwait, Professor Dr. Mohammad Maksud, Metropolitan Police Commissioner Mohammad Zahidul Hassan, Commandant of Police Training Center AKM Musharraf Hussain Miyaji, plant trees on the campus. Deans of different faculties of the university, heads of different departments, Deputy Police Commissioner, Additional Deputy Police Commissioner, and Assistant Police Commissioner, including senior officials of KMP, were present at the time. Later, local fruit-bearing, wooden, and medicinal tree saplings were planned at different places on the campus. Khulna University of Engineering and Technology Kuwait and Khulna Metropolitan Police KMP have jointly arranged it. 6,505 different types of saplings were distributed among the peoples of different professions at Botiagat Upojila Porishad premises in Khulna today. The Upojila nearby officer inaugurated the program as chief guest. The Upojila Agriculture Officer, Upojila Agriculture Extension Officer and Deputy Assistant Agriculture Officer, including the concerned officials, were present at that time. It may be mentioned that 4,900 coconut saplings, 745 fruit-bearing tree saplings and 910 wooden tree saplings will be distributed in the Upojila under the program. Seeds and fertilizer were distributed free of cost among 1,200 small and marginal farmers at Shalika Upojila Agriculture Office premises in Magura today. The Upojila Agriculture Officer distributed these as chief guest. The Upojila Agriculture Officer, concerned officials and farmers and beneficiaries were present at that time. Each person was given 5 kilograms of paddy seeds, 10 kilograms of DAP and 5 kilograms of MOP fertilizer. Football and Rajapur Club defeated Chhotto Kalamdhari 11 by 4-3 in the 16-team football tournament at Boro Kalamdhari ground under Mohammadpur Upojila in Magura today. Finally, weather and forecast valley till on tonight says there is no inland river post warning and no signals to be wasted. And that is the end of the news. Dear listeners, you are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Allah Hafiz.
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপের মাধ্যমে। প্রিয় শ্রোতা, এ পালায় অনুষ্ঠান ঘোষণায় রয়েছে তানিয়া সুলতানা, প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন শেখ আমির হোসেন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান, অধিবেশন তত্ত্বাবধান করছেন প্রসূন কুমার রায়।
3: খুলনা সুপ্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি অচিন পাখি লালন গীতির অনুষ্ঠানে। অনুষ্ঠানের প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন শিলা রানী হালদার।

বাংলাদেশ বেতার খুলনা একটি ঘোষণা। আগামীকাল 15 জুলাই 2026 তারিখ বুধবার সকাল 10টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ব্যবস্থাপনায় প্রাথমিক শিক্ষা পদক 2026 প্রদান অনুষ্ঠান বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ঢাকায় অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠান প্রচারিত হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে, এছাড়া বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছিলেন লালন গীতির অনুষ্ঠান অচিন পাখি। অনুষ্ঠানের এবারের গানটিতে কণ্ঠ দিয়েছেন শীলা রানী হালদার।

শুনছেন লালন গীতির অনুষ্ঠান অচিন পাখি, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারের গানটি শুনবেন হাফিজুর রহমান সুজনের কণ্ঠে।

এই গানটির সঙ্গে শেষ হল লালন গীতির অনুষ্ঠান অচিন পাখি, বাংলাদেশ বেতার খুলনা। এখন মহান আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে।

পরকাল সর্বশক্তিমান, তুমি ইহকাল তুমি পরকাল সর্বশক্তিমান।

পরকাল সর্বশক্তিমান তুমি ইহকাল তুমি পরকাল।

পরকাল সর্বশক্তিমান, তুমি ইহকাল তুমি পরকাল সর্ব

0: মহান আল্লাহ পাকের সামনে পরপর দুখানি হামদ শুনলেন।
1: শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না। আপনি শিক্ষিত, আপনি জাতির কাছে ঋণী। শিক্ষা হচ্ছে মনের চোখ, সে চোখের দেখা কখনো ভুল হয় না। আসুন আমরা সবাই মিলে শিক্ষিত জাতি গড়তে এগিয়ে আসি।

0: বাংলাদেশ বেতার খুলনা। কিছুক্ষণের মধ্যেই আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে
1: আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধে ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল ৯টায় ৮১% এবং সন্ধ্যে ৬টায় ৬৩%। আগামীকাল ঢাকায় সূর্য উদয় হবে ৫:২০ এবং অস্ত যাবে ৬:৪৯। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: This is Bangladesh Betar. Now in weather forecast read by Shahnaz Parveen. Dhaka Met Office forecast for inland evaporous warning valid till 1 a.m. There is no inland evaporous warning and no signal is to be hoisted. Now forecast for the entire country remain effect till 6 p.m. There are chances of temporary gusty or squally wind with light to medium rain or thunder shower in many places of Rongpur, Rajshahi, Mymenshing and Sylhet divisions and a few places of Dhaka, Khulna, Borishal and Chattogram divisions. And it also may expected medium to heavy to very heavy rainfall as elsewhere over the country. Day and night temperature may slightly increase all over the country. Today, the maximum temperature was recorded in Rangamati 35.5 degrees Celsius and minimum was in Sylhet 23.5 degrees Celsius all over the country. Today, the maximum temperature was recorded in Dhaka 34.1 degrees Celsius, minimum was 26 degrees Celsius. Humidity recorded in air at 9 a.m. 81%, at 6 p.m. 63%. Tomorrow the sun rises over Dhaka at 5:20 a.m. and sets at 6:49 p.m. That's all for weather in time.
1: অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হলো। বাংলাদেশ বেতার ঢাকা।
0: এতক্ষণ আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। ঐ সত্য মাবুদ ব্যতীত কারো এবাদত করিও না এবং তোমার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো। যদি তাদের মধ্য হতে একজন অথবা উভয়ই তোমার সামনে বার্ধক্যে পৌঁছে যায়, তখন এই অবস্থায়ও কখনো তাদেরকে উহ বলিও না এবং তাদেরকে ধমকাইও না। অত্যন্ত নম্রতা ও আদবের সঙ্গে তাদের সঙ্গে কথা বলো। তাদের সামনে মহব্বত ও বিনয়ের সঙ্গে নত হয়ে থাকো এবং দোয়া করতে থাকো, হে আমার রব, যেভাবে তারা শৈশবকালে আমাকে লালন পালন করেছেন সেভাবে আপনিও তাদের উপর দয়া করুন। আল কুরআন, সূরা বনি ইসরায়েল, আয়াত ২৩-২৪। বাংলাদেশ বেতার খুলনা। স্থানীয় সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: إن رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমিই তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলো, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। আল হাদিস, বাংলাদেশ বেতার, খুলনা। এখন আল্লাহ পাকের সামনে হামদ পেশ করা হচ্ছে।

0: মহান আল্লাহ পাকের শানে হামদটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন স্থানীয় সংবাদ শুনবেন বাংলায়।
1: আসসালামু আলাইকুম, সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছে বৃষ্টি আক্তার। জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা আজ খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, জুলাই শহীদ দিবস উপলক্ষে ১৬ জুলাই সকাল ৯টায় খুলনার শিববাড়ি মোড়ে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হবে। সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। নগরের মসজিদসমূহে বিশেষ মোনাজাত এবং মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। এছাড়া সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিতান কুমার মণ্ডল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরুল হাই মোহাম্মদ আনাস, অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান, শহীদ সাকিব রায়হানের পিতা ও মাতা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জুলাই শহীদ পরিবারের সদস্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে আগামী ১৬ জুলাই শহীদ দিবস ও ৫ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা আজ কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানের চেতনা সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলিত করার উপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া শহরের উপজেলা মোড়, মজুমপুর গেট, এনএস রোড সহ বিভিন্ন স্থানে নির্মাণাধীন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের কাজ দ্রুত শেষ করার আহ্বান জানানো হয়। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালকের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা, জেলা বিএনপির আহ্বায়ক এবং জুলাই যোদ্ধা সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট ক্যাম্পাসে আজ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। কুয়েটের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান এবং পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ডার এ কে এম মোশাররফ হোসেন মিয়াজি ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন। এ উপলক্ষে বক্তৃতায় উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ বলেন, একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ে তোলার অন্যতম ভিত্তি। পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও বৃক্ষ সংরক্ষণে এগিয়ে আসতে হবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, উপ পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার সহ মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। পরে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফলদ, বনজ ও ঔষধি প্রজাতির বৃক্ষরোপণ করা হয়। নজরুল বর্ষ ২০২৬ ২৭ উপলক্ষে এক আলোচনা সভা আজ যশোরের একটি বেসরকারি সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আশেখ হাসান এতে প্রধান অতিথি ছিলেন। সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা ২০২৫ সংক্রান্ত যাচাই বাছাই কমিটির এক সভা আজ বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় শিল্প সাহিত্যে অবদান রাখার জন্য ৫ জন গুণী ব্যক্তিকে নির্বাচন করা হয়। জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাদেনের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও জেলা কালচারাল অফিসার সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। সাতক্ষীরার তালা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভা আজ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার ১২টি ইউনিয়নের জলাবদ্ধতা নিরসন, খাল খনন, নেট পাটা অপসারণ, ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার এবং দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতিমূলক ও প্রতিরোধমূলক কার্যক্রম বিষয়ে আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার ভূমি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা জামাতের সেক্রেটারি ও উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন। তথ্য আপা প্রকল্পের আওতায় বাল্যবিবাহ এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এক উঠান বৈঠক আজ খুলনার ডুমুরিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বৈঠকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে গ্রামীণ নারীদের ক্ষমতায়ন নিশ্চিতকরণ, বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সংশ্লিষ্ট সকলকে সচেতন হওয়ার উপর গুরুত্ব আরোপ করা হয়। তথ্য আপা প্রকল্পের প্রকল্প পরিচালক শাহনাজ বেগম নিনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালকের নেতৃত্বে আজ চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা ও মুন্নার মোড় এলাকায় অভিযান চালিয়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে 30,000 টাকা জরিমানা আদায় করা হয়। খেলার খবর ফুটবল। মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় কুতুবপুর ইউনিয়ন 2-1 গোলে শ্যামপুর ইউনিয়নকে পরাজিত করেছে। কাবাডি। মাগুরার মোহাম্মদপুর উপজেলার সিন্দাইল বলফিল্ড মাঠে মাদক বিরোধী কাবাডি টুর্নামেন্টের আজকের খেলায় সিন্দাইল একাদশ 38-32 পয়েন্টে মৌসা একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
0: বাংলাদেশ বেতার খুলনা পরবর্তী অনুষ্ঠান ঢাকা থেকে রিলে করে শোনানো হচ্ছে।
2: কিন্তু এটা কদিন যেভাবে অতিবৃষ্টি হলো এবং জলবদ্ধতায় যেভাবে মানুষ কষ্ট পেল, বিশেষ করে আমাদের কৃষক জীবন গুলায় বড় কষ্ট, ঘর বাড়ি থেকে শুরু করে গবাদি পশু পর্যন্ত মানুষ নিজে দাঁড়াতে পারতেছে না, গরু ছাগলের কি কষ্টটা নিবারণ করবে। তা আজকে আমরা, তারপরে তো আমাদের বাঁচতে হবে ওই গরু বাছুরকে, আমাদের গরু বাছুরকে আমাদের মানাইতে হবে। তো ওই জন্যে আজকের আমাদের ফোন ইন অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শ্রোতা, অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় গবাদি পশুর সুরক্ষায় করণীয় নিয়ে আজকে ফোন ইন অনুষ্ঠান হবে। অংশগ্রহণে ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম, উপপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর, তিনি আমাদেরকে এই বিষয় নিয়ে পরামর্শ দেবেন। প্রিয় শ্রোতার টেলিফোন নাম্বারটা একটু বলে দিচ্ছি, আপনি একটু লিখে নেন আপনারা, 02-44-81-3239 আমি আবারও বলছি, 02-44-81-3239 আর 02-44-81-3241 এই নম্বরে আপনারা ফোন করতে পারেন। তাহলে আমরা শুরু করব এখন অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় গবাদি পশুর জন্য আমাদের কি করণীয় সেটা নিয়েই কিন্তু আমরা কথা বলা শুরু করব। আসসালামু আলাইকুম ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম, আপনি শুরু করতে পারেন।
3: আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতাবৃন্দ। আসলে বর্ষাকালে অতিবৃষ্টি হয়, জলাবদ্ধতা হয় এবং আর্দ্রতা এবং তাপমাত্রা উঠানামার কারণে গবাদি পশুর বিভিন্ন সংক্রামক ও পরজীবী ঘটিত জনিত রোগের ঝুঁকি বেড়ে যায়। তাই এ সময় রোগ প্রতিরোধের জন্য সমন্বিত ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সার্বিক ব্যবস্থাপনা
4: সবাই মিলে,
3: হ্যাঁ। তাছাড়া বর্ষাকালে যেহেতু অনেক সময় সারাদিন বৃষ্টি থাকে এবং অতি বৃষ্টিতে নিচু এলাকা ডুবে যায়, হঠাৎ করে বন্যাও দেখা যায় এবং জলাবদ্ধতা হয়ে থাকে, যার ফলে বর্ষাকালে গবাদি পশুর বিশেষ যত্ন নেওয়া খুবই দরকার। তো বর্ষাকালে গবাদি পশু সাধারণত আমাদের আগে জানা দরকার আসলে বর্ষাকালে কি কি রোগ হয়ে থাকে। সাধারণত বর্ষাকালে খুরা রোগ, গলাফুলা রোগ, ব্ল্যাক কোয়ার্টার, অ্যানথ্রাক্স, নিউমোনিয়া, ডায়রিয়া, কৃমি ও লিভার ফ্লুক সংক্রমণ, টিক ও উকুনের আক্রমণ এবং দুগ্ধবতী গাভীর ক্ষেত্রে ম্যাস্টাইটিস রোগ হয়ে থাকে।
2: আমাদের আমাদের আমি শুনবো, আমাদের টেলিফোনে দেখা যাচ্ছে যে আমাদের কিছু ভাই বোন উপস্থিত রয়েছেন। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোত্থেকে বলছেন?
5: তারাকান্দা উপজেলা থেকে মানসরা বলছি।
2: আচ্ছা, তারাকান্দা থেকে মাইসরা, বলেন বোন কি আপনার সমস্যা আছে কিনা। আচ্ছা, আমাদের সঙ্গে থাকুন, তারপরে আমরা সমস্যার সমাধানের কথা বলবো। আচ্ছা, এরপরে আর কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন?
6: হ্যালো,
2: হ্যালো, কে বলছেন?
6: আমি বরিশাল থেকে বলছি। ষাট বছরকে বর্ষাকালে কিভাবে লালন পালন করা যায়?
2: আচ্ছা ঠিক আছে, বরিশাল থেকে কে বলছেন তা কিন্তু শুনিনি আমরা। বরিশাল থেকে কে, নাম কি?
6: মমিনুল ইসলাম।
2: আচ্ছা, বরিশাল থেকে মমিনুল ইসলাম। আমি ঠিক আছে, আমাদের সঙ্গে থাকতে হবে, আমরা বলবো। আচ্ছা, আর কে রয়েছেন আমাদের? হ্যালো, হ্যালো, হ্যালো, হ্যালো, কে বলছেন? যাক, আপনি শুরু করতে পারেন এখন।
3: ধন্যবাদ। আসলে বরিশাল থেকে মমিনুল ইসলাম জানতে চেয়েছেন যে ষাট বছর কিভাবে বর্ষাকালে লালন পালন করা যায়। আসলে ষাট বছরের জন্য এই যেহেতু ষাট বছরের জন্য প্রথমত আমাদের যেটা আমি আগেও বলছি যে বর্ষার আগেই টিকাগুলা দিয়ে নিতে হবে, যে সমস্ত টিকা আমি কথা বললাম সেই টিকাগুলা, এবং কৃমিনাশক খাওয়াতে হবে, এবং বছরে দুইবার কৃমিনাশক খাওয়াতে হবে এবং টিকাগুলো নিয়মিত দিতে হবে। তাহলে কিন্তু আমরা এই ষাট বছরকে লালন পালন করতে পারবো, এবং গরুর ঘর বর্ষাকালে যাতে উঁচু জায়গায় থাকে, পানি আসলো বা পানি জলাবদ্ধ অবস্থা হইল, বন্যা হইল, যাতে পানি গবাদি পশুর ঘরে প্রবেশ করতে না পারে, এবং বর্ষা আসার আগেই আমরা গবাদি পশুর জন্য সাইলেজ তৈরি করে, কাঁচা ঘাস থেকে সাইলেজ তৈরি করে সংরক্ষণ করে রাখব, এবং খড় আমরা পাড়া করে বা মাচা করে খড় রেখে দিব, যাতে বর্ষাকালে আমরা গবাদি পশুকে খাওয়াতে পারি। আমি যেটা বলছিলাম যে আসলে বর্ষাকালে সমন্বিত ব্যবস্থাপনা দরকার গবাদি পশুকে বিভিন্ন রোগ বালাই থেকে রক্ষা করার জন্য এবং এই দুর্যোগ থেকে রক্ষা করার জন্য। সাধারণত
2: সমন্বিত যে কথাটা বলছেন এটাকে আমাদের একটু বুঝিয়ে বলতে হবে। টেলিফোন রয়েছে, নিয়ে নি। হ্যালো, হ্যালো, কে বলছেন, কোত্থেকে বলছেন? আজ লাইনটার সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। আর কে আছেন আমাদের সাথে? হ্যালো, প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় গবাদি পশুর সুরক্ষায় করণীয়, আর বলছেন ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম, উপপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর। হ্যালো, কে আছেন আমাদের সাথে? আপনাদেরকে টেলিফোন নম্বরগুলো আবার বলে দিই প্রিয় শ্রোতা, 02448132399, 02448132040, 02448132401। আচ্ছা, আর কেউ রয়েছেন আমাদের সাথে?
3: যেটা বলছিলাম যে সমন্বিত ব্যবস্থাপনা বলতে আসলে আমার খামার ব্যবস্থাপনা, তারপরে খাদ্য ব্যবস্থাপনা, টিকাদান কার্যক্রম, এবং যে কৃমিনাশক বা পরজীবী, তারপরে আমার নতুন পশু গবাদি খামারে আনা নেওয়া, এবং রোগ দেখা দিলে কি করব, এবং রোগাক্রান্ত হলে কি করব, এবং রোগ হওয়ার আগে কি করবো, মোটা টোটাল এটা সার্বিকভাবে যে ব্যবস্থাপনা, সেই জন্যই সমন্বিত ব্যবস্থাপনার কথা বলা হচ্ছে। প্রথমত আমি আসবো যে আসলে খামার ব্যবস্থাপনা কিভাবে করতে হবে। গোয়ালের ঘর সাধারণত উঁচু এবং শুকনো জায়গায় করতে হবে এবং শুকনো রাখতে হবে, বৃষ্টির পানি যাতে গোয়াল ঘরে প্রবেশ না করে সেই ব্যবস্থা করতে হবে, পর্যাপ্ত আলো বাতাসের চলাচলের ব্যবস্থা ঘরে থাকতে হবে, প্রতিদিন গোবর ময়লা পরিষ্কার করে জীবাণুনাশক দিয়ে গোয়ালঘর জীবাণুমুক্ত করতে হবে, পশুর থাকার স্থান শুকনো খড় বা বিছানা দিয়ে রাখতে হবে, অর্থাৎ যেহেতু বৃষ্টি হয় তো গোয়ালঘর স্যাঁতস্যাঁতে হয়ে যায়, এই জন্য শুকনো খড় বিছিয়ে দিতে হবে যাতে গবাদি পশু আরামে ঘুমাতে পারে।
7: নিরাপদ খাদ্য আর বিশুদ্ধ পানি কিভাবে সরবরাহ করব?
3: খুবই সুন্দর একটা প্রশ্ন। আসলে খাদ্যই তো উৎপাদনের একটা মূল চাবিকাঠি, এবং বিশুদ্ধ পানি। সাধারণত দেখা যায় যে এই বর্ষাকালে বা অতিবৃষ্টি হলে, জলাবদ্ধ হলে, সারাদিন বৃষ্টি থাকলে গবাদি পশুকে বাইরে নেওয়া যায় না, ছাড়া যায় না, চরে খেতে পারে না, সেই জন্য অনেক ক্ষেত্রে তারা ঘাস ডুবে যায়, খাইতে পারে না, সেই খাবারের সমস্যা এবং এই বিশুদ্ধ পানির সমস্যাটা বেশি প্রকট দেখা যায়। সেই জন্যই ছত্রাক যুক্ত পচা বা ভেজা খাদ্য অনেক সময় দেখা যাচ্ছে গবাদি পশুকে নিয়ে খাওয়ানো হয়, কিন্তু এটা কোনোভাবেই করা যাবে না। অর্থাৎ পচা দুর্গন্ধযুক্ত ছত্রাকযুক্ত খাবার খাওয়ানো যাবে না গবাদি পশুকে। সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন আগে সংরক্ষণ করে রাখা বা শুকনো খড় এবং সাইলেজ এগুলা আগে যেটা রাখা সেগুলা বের করে খাওয়াতে হবে,
8: ভালো খাবার খাওয়াতে হবে
3: এবং পরিষ্কার ও বিশুদ্ধ পানি খাওয়াতে হবে। আমরা ওই সময় যদি টিউব ওয়েলের পানি যদি পারি, টিউব ওয়েলে যদি পানিতে ডুবে না যায়, প্রয়োজনে বৃষ্টির পানি সংরক্ষণ করে সেই বৃষ্টির পানি সরাসরি খাওয়ানো যেতে পারে। খাদ্যে খাবারের মধ্যে যদি প্রয়োজনীয় খনিজ এবং ভিটামিন মিশ্রণ এটা কিনতে পাওয়া যায় ওই সময় যদি খাওয়ানো যায় তাহলে খুবই ভালো। আমি এর আগেও বলছি যে সাইলেজ বা সংরক্ষিত খাদ্য সঠিকভাবে প্রস্তুত করে সংরক্ষণ করতে হবে এবং এই আপদকালীন সময় গবাদি পশুকে সরবরাহ করতে হবে।
2: যদিও প্রিয় শ্রোতা আজকে একটু বৃষ্টিটা কমেছে হয়তো সব জায়গায়, কিন্তু এখনো জলাবদ্ধতা রয়ে গেছে এবং আবহাওয়াবিদরা বলছেন যে আগামী সপ্তাহের অর্থাৎ কয়েকদিন পরে আবারও নাকি অতিবৃষ্টি হতে পারে। অতএব আমাদের কিন্তু এই নিরাপদ খাদ্য, পশুর জন্য নিরাপদ খাদ্য রেডি করে রাখা এবং তাদের কিভাবে আমরা খাওয়াতে পারি, তার রোগ থেকে কি করে বাঁচাতে পারি, এ সম্পর্কে বলছেন ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম। হ্যাঁ বলুন।
3: পরবর্তীতে আমরা খাদ্য যেটা বললেন যে আসলে সংরক্ষিত খাদ্যই গবাদি পশুকে সরবরাহ করব এবং এই খাদ্যের পাশাপাশি একটা বড় বিষয় হলো রোগ, রোগাক্রান্ত হয় এই সময়। সেই জন্যেই নিকটস্থ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সাথে যোগাযোগ করে এই বর্ষা আসার আগেই টিকাদান কার্যক্রম নিতে হবে এবং সরকারি যে টিকাদান কর্মসূচি অনুযায়ী সময়মতো টিকা প্রদান করতে হবে। সাধারণত সরকারিভাবে প্রতিটি উপজেলায় একদম খুবই কম মূল্যে বিভিন্ন ধরনের গবাদি পশুর টিকা সরবরাহ করে থাকে এবং মাঠকর্মী দ্বারা এই টিকাগুলো প্রদান করা হয়ে থাকে। সাধারণত যে সমস্ত রোগের টিকা দিতে হবে সেগুলি হল খুরা রোগের টিকা, গলা ফুলার টিকা, ব্ল্যাক কোয়ার্টারের টিকা, অ্যানথ্রাক্সের টিকা দিতে হবে যে সমস্ত ঝুঁকিপূর্ণ এলাকায় আছে। এবং এই টিকার পাশাপাশি গবাদি পশুকে বছরে অন্তত 2-3 বার কৃমিনাশক প্রয়োগ করতে হবে, মিনিমাম 2 বার 6 মাস পর পর কৃমিনাশক খাওয়াতে হবে। তাহলেই আমরা গবাদি পশুকে আমরা কৃমিমুক্ত রাখতে পারবো। সাধারণত বর্ষার শুরু ও শেষে পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কৃষি কৃমিনাশক ব্যবহার করা উত্তম।
2: আচ্ছা আচ্ছা, আমাদের সঙ্গে কেউ রয়েছেন কি একটু দেখি। হ্যালো হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন, কোথেকে বলছেন? সংযোগটি খুব পরিষ্কার নয়, পাওয়া যাচ্ছে না।
9: আচ্ছা মেমন ভাই, ওই যে গোয়াল করে ওই যে গরুর তারপরে মাসি এইগুলির সামাল দেওয়ার একটা ব্যবস্থা কি আছে?
3: খুবই খুবই সুন্দর একটা প্রশ্ন। আসলে এই বর্ষাকালে যেহেতু সারাদিন বৃষ্টি হয়, স্যাঁতস্যাঁতে থাকে পরিবেশ, তারপরে আবহাওয়া ও মেঘাচ্ছন্ন থাকে, সূর্যের আলো পাওয়া যায় না, সেই জন্য এটা এই যে আপনি যেটা বললেন যে টিক, উকুন, মাসি এগুলার উপদ্রব বেশি থাকে, সেই জন্য নিয়ন্ত্রণে অনুমোদিত ঔষধ সাধারণত আমরা এই যে উকুন আঠালির জন্য স্প্রে পাওয়া যায়, তারপরে আমরা ইনসেক্টিসাইড ব্যবহার করে সেটা উকুননাশক, অনেক ক্ষেত্রে উকুননাশক সাবানও আমরা ইউজ করতে পারি। তারপরে গোয়ালঘর আশেপাশের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং মশা মাছি তাড়ানোর জন্য অনেক ক্ষেত্রে আমরা এই যে শুকনো খড় পুড়িয়ে মশা মাছি তাড়িয়ে দিতে পারি। হ্যাঁ সেই জন্যেই সাধারণত গরুর শরীরের মধ্যে দিতে হবে, সেটা পশমের মধ্যে, খাবারের মধ্যে পড়লে ক্ষতি হতে পারে, কারণ স্প্রে এটা তো জীবাণু নাশক টক্সিক।
2: টেলিফোনে কেউ রয়েছেন কিনা দেখি। হ্যালো হ্যালো হ্যালো, সমস্যা তৈরি, সমস্যা হচ্ছে বলে। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আপনার প্রশ্নের জবাব দেওয়া হবে আমাদের আমাদের যিনি টকার আছেন, যিনি কথক আছেন, তিনি কথার মধ্যে দেবেন। আচ্ছা আপনি আবার একটু আপনার প্রশ্নটি আবার একটু করুন না মনসুরা বোন, একটু করুন। হ্যালো,
10: প্রেগনেন্ট গাভীকে কি কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো যায় কিনা?
2: প্রেগনেন্ট গাভীকে কৃমিনাশক খাওয়ানো যায় কিনা। আচ্ছা, আপনি আমাদের সঙ্গে থাকুন, এখনই আপনার জবাবটা পেয়ে যাবেন। আচ্ছা, আর কেউ আছেন আমাদের সাথে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।
8: পড়াশোনা করছি আইওবিএটি বিশ্ববিদ্যালয়ে।
2: জাকির হাসান, রাফিদ হাসান, আমাদের রেগুলার কলার
8: শিক্ষার্থী স্যার।
2: হ্যাঁ হ্যাঁ, রেগুলার কলার, আপনি বলেন।
8: জি জি, আমার প্রশ্ন ছিল যে এই যে জীবাণুমুক্তকরণের কথা বলা হচ্ছে, তো এক্ষেত্রে কি আমরা মানে নর্মালি আমরা তো আমাদের কোর্সে পোল্ট্রি সায়েন্স, এনিম্যাল সায়েন্স সবই পড়ছি, তো পোল্ট্রি সায়েন্স আমাদেরকে স্যার পড়িয়েছিলেন যে ফরমালিন আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ দিয়ে আমরা ফিউমিগেশন করে জীবাণুমুক্ত করতে পারি, তো গরুর গোয়াল ঘরের ক্ষেত্রেও কি সেই একই নিয়ম প্রযোজ্য হবে? এটাই আমার প্রশ্ন ছিল।
2: ভারী সুন্দর প্রশ্ন, আপনি আমাদের সঙ্গে থাকুন। আচ্ছা, আর কেউ আছেন আমাদের সাথে? তাহলে প্রশ্নগুলো নিয়ে তারপরে আমরা আলোচনা যাব। হ্যালো হ্যালো, আচ্ছা, আমার মনে হয় টেলিফোন নেই, আপনি শুরু করতে পারেন। বিশেষ করে এই তারাকান্দার বোন যিনি টেলিফোন করেছেন,
3: তারাকান্দা মানসুরা জানতে চেয়েছেন খুবই সুন্দর একটা বিষয়, সেটা হলো প্রেগনেন্ট গাভীকে কৃমিনাশক খাওয়ানো যায় কিনা। আসলে গর্ভবতী গাভীকে কৃমিনাশক খাওয়াতেই হবে, কারণ যাতে পরবর্তী বাচ্চার যাতে কিছু পরজীবী বা কিছু কৃমি যাতে মায়ের থেকে বাচ্চার মধ্যে ট্রান্সমিট না করে, সেই জন্যই নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে ভেটেনারি সার্জনের সাথে যোগাযোগ করে কিছু নিরাপদ কৃমিনাশক পাওয়া যায় যেটা গাভীর জন্য প্রযোজ্য। গর্ভবতী গাভীদের ক্ষেত্রে নিরাপদ কৃমিনাশক খাওয়ানো যেতে পারে এবং সেটা খাওয়ানো দরকার। বরিশাল থেকে মমিনুল ইসলাম, এটা উত্তর আমি আগেই দিয়েছি। রাফিদ হাসান ঢাকা থেকে জানতে চেয়েছেন যে জীবাণুমুক্ত করার জন্য ফরমালিন এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট গোলানো পানি মিক্স করে ব্যবহার করা। আসলে দুইটি মিক্স করে, দুইটাই কিন্তু জীবাণুনাশক, দুইটি মিক্স করেও আপনি ব্যবহার করতে পারেন, আবার আলাদা আলাদাভাবে পটাশ গোলানো পানি ব্যবহার করেও কিন্তু জীবাণুনাশক করা যাবে। আর তাছাড়া আপনি মিক্স করেও কিন্তু ব্যবহার করলে আরো ইফেক্টিভ হবে, সেটা জীবাণু পরিপূর্ণভাবে ধ্বংস হবে এবং আমরা ঘর এবং গাভীর বিছানা অন্যান্য জায়গা জীবাণুমুক্ত রাখতে পারব। আমি সাধারণত যেটা বলতে চাচ্ছিলাম যে এই সময়ে বর্ষাকালে আমরা নতুন যদি কোনো গবাদি পশু আনতে হয় তাহলে কিন্তু সেটাকে কোয়ারেন্টাইন বলি আমরা, এটা একটা নির্দিষ্ট টাইম মেনটেন করে, অর্থাৎ নতুন কেনা পশুকে 14-21 দিন আলাদা ঘরে রাখতে হবে যাতে তার মাধ্যমে রোগ যদি না সুস্থ পশুতে না ছড়াতে পারে, এবং অসুস্থ যদি পশু কোনো সময় অসুস্থ হয় সে অসুস্থ পশুকে দ্রুত আলাদা

0: আক্রান্ত হবে, সাধারণত জ্বর, ক্ষুধামন্দা, পাতলা পায়খানা, কাশি, খোড়ানো বা মুখে গা দেখা দিলে দ্রুত পশু চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। আমি আগেও বলেছি যে বাংলাদেশে প্রতিটি উপজেলায় বা প্রাণী সম্পদ অধিদপ্তরের দপ্তরে দুইজন করে ডাক্তার এবং প্রাণী সম্পদ বিশেষজ্ঞ আছে। আপনারা নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের সাথে যোগাযোগ করে গবাদি পশুর চিকিৎসা করাবেন। চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই অ্যান্টিবায়োটিক বা অন্য কোনো ঔষধ খাওয়ানো ঠিক হবে না। অসুস্থ পশুকে
1: ডাক্তারের পরামর্শ ছাড়া কোন রকম অ্যান্টিবায়োটিক খাওয়ানো ঠিক হবে
2: না। আমরা মান ভাই, যদি অসুস্থ হয়ে যায় তাৎক্ষণিকভাবে আমরা কি
3: করতে পারি?
0: তাৎক্ষণিকভাবে এখন কিন্তু আমরা উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের যে হটলাইন নাম্বার আছে, সরাসরি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়ে থাকে, সেই কন্ট্যাক্ট নাম্বারে সরাসরি আমরা ভেটেরিনারি সার্জনের সাথে যোগাযোগ করে তাৎক্ষণিক ভাবে ব্যবস্থা নিতে পারবো। এটা প্রাণী সম্পদ দপ্তরের যে ওয়েবসাইট আছে, যে আমাদের যে প্রাণী সম্পদ অধিদপ্তরের ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে কিন্তু সেই নাম্বারে কিন্তু SMS দিলেও কিন্তু ফিরতি SMS এ কিন্তু খামারি নিজেই সেটার ব্যবস্থাপত্র পেয়ে যাবেন। মৃত পশু খোলা স্থানে ফেলে রাখা যাবে না, নিরাপদ ভাবে মাটিতে পুঁতে বা নির্ধারিত পদ্ধতিতে অপসারণ করতে হবে। সংক্রামক রোগের যদি কোনো সন্দেহ হয় তাহলে নিকটস্থ প্রাণী সম্পদ অফিসে দ্রুত জানাতে হবে, কারণ কিছু কিছু রোগ আছে যে জুনোটিক রোগ বলি আমরা, এনিমেল থেকে হিউম্যানে, মানে মানুষের মধ্যে মানুষ থেকে আবার এনিমেলে, যেমন অ্যানথ্রাক্স রোগ, তারপরে র‍্যাবিস রোগ, এগুলো ছড়াতে পারে। সেই জন্য সংক্রামক রোগ হলে দ্রুত নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ দপ্তরকে জানাতে হবে, সেখানে প্রাণী সম্পদ দপ্তরের টিম এসে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। খামারিদের জন্য আমি এই যে বর্ষার কালে বা এই জলাবদ্ধ অবস্থায় বা অতি বৃষ্টি হলে কিছু পরামর্শ খুবই খামারি ভাইদের জন্য জানা খুবই দরকার। প্রতিদিন এই বর্ষার সময় প্রতিদিন পশুর স্বাস্থ্য পর্যবেক্ষণ করতে হবে, আসলে কোন গরুটা কি অবস্থা আছে। আমি নিজের বাচ্চাকে যেভাবে আমরা দেখি, লালন পালন করি, গবাদি পশু এবং গবাদি পশুর বাচ্চাগুলোকে প্রতিদিন পর্যবেক্ষণ করতে হবে, নিজের সন্তানের মতো পর্যবেক্ষণ করতে হবে। বর্ষাকালে জলাবদ্ধ চারণভূমিতে পশুকে না চড়ানোই ভালো, কারণ ওগুলো ওই সমস্ত চারণভূমির যে ঘাসে বিভিন্ন ধরনের জীবাণু, কৃমিনাশক বা প্যারাসাইট, পরজীবী থাকে, সেই জন্য ওই ধরনের ঘাস না খাওয়ানো থেকে বিরত রাখতে হবে। আগেই সংরক্ষণ করা ঘাস এবং শুকনো খড় গবাদি পশুকে সরবরাহ করতে হবে। বজ্রপাতের সময় পশুকে খোলা মাঠে না রেখে নিরাপদ আশ্রয় রাখতে হবে, কারণ বর্ষাকালে অনেক সময় দেখা যাচ্ছে যে বৃষ্টির সাথে বজ্রপাত হয়ে থাকে, মানুষও মারা যায়। সেই জন্য গবাদি পশুকে খোলা স্থানে না রেখে নিকটস্থ আশ্রয় স্থানে, নিরাপদ জায়গায় নিয়ে যেতে হবে। গোয়ালঘরে পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে, কারণ পানি যদি জমা থাকে সেখানে মশা মাছির উপদ্রব হবে, খাবার নষ্ট হয়ে যাবে, তারপরে গবাদি পশু ঠিক মতো ঘুমাতে পারবে না, অসুস্থ হয়ে যাবে, সার্বিকভাবে গবাদি পশু অসুস্থ হয়ে যাবে। সেই জন্য পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং প্রয়োজনে, আমি আগেও আবারও বলছি যে বর্ষাকালে গবাদি পশুর ঘরে শুকনো খড় বিছিয়ে দিতে হবে যাতে আরামে গবাদি পশু ঘুমাতে পারে। খামারের নিয়মিত বায়ো সিকিউরিটি ব্যবস্থা, যেটা আমরা জীবাণুমুক্তকরণের কথা বলছি, জীবাণুনাশক ট্রে ব্যবহার করা, দর্শনার্থী প্রবেশে নিষেধ রাখা, যন্ত্রপাতি জীবাণুমুক্ত রাখা, এগুলো সবসময় বায়ো সিকিউরিটি মেনটেন করতে হবে। সর্বোপরি টিকাদান কার্যক্রম, যেটা আগেও বলেছি যে বর্ষা শুরুর আগেই টিকাদান কর্মসূচি, নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের যে টিকাদান কর্মসূচির অনুসরণ করে টিকাগুলো প্রত্যেকটা রোগের টিকা দিয়ে নিতে হবে। কৃমিনাশক যেটা বললাম, যে 6 মাস পর পর কৃমিনাশক খাওয়াতে হবে, এবং কোন রোগ আক্রান্ত পশু রোগ হলে বা কৃমিনাশক কখন খাওয়ানো হচ্ছে, ভ্যাকসিন কখন দেওয়া হচ্ছে, এই ধরনের একটা নিয়মিত রেকর্ড মেনটেন করতে হবে, কৃমিনাশক খাওয়ানোর জন্য এটা নির্ধারিত, মানে এইভাবে যে সকালে বা বিকালে খাওয়াতে হবে, নিয়মটা মেনটেন করতে হবে যে আমি যাতে 6 মাস পর পর খাওয়াই,
1: আপনারা যে বিষয়টা নিয়ে শুনছিলেন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই যে এখন অতিবৃষ্টি হচ্ছে এবং অনেক জায়গায় জল

0: বদ্ধ হয়ে আছে। তো এই সময়টায় গবাদি পশু সুরক্ষায় কি করণীয় এ সম্পর্কে বললেন আমাদের আজকের মেহমান ডক্টর হুসেন মোহাম্মদ সেলিম, উপপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর। আর আপনারা শ্রোতা ভাই বোনেরা যে যেখান থেকে এতক্ষণ আমাদের সঙ্গে ফোনে ছিলেন, নানা রকম প্রশ্ন করেছেন, আপনাদের জন্য একটাই কথা যে আপনারা আপনি যেভাবে নিজেকে বাঁচাচ্ছেন, নিজেকে নিরাপদ রাখার চেষ্টা করছেন, ঠিক তেমনই আপনার প্রিয় গবাদি পশুগুলোকেও ঠিক ওই রকমভাবে নিরাপদ রাখবেন বলে আমরা আশা করি। ঠিক যেভাবে আমাদের আজকের মেহমান বললেন ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম, ওইভাবে আপনার যেন পরিবেশ দূষণ না হয় এবং আপনি যেন আপনার গবাদি পশুকে সুন্দরভাবে এই যে দুর্যোগকাল এটা কাটিয়ে নিয়ে যেতে পারেন, আমরা সেটাই কামনা করছি। আপনাদের সবার জন্য শুভেচ্ছা থাকলো এবং আমাদের আজকের মেহমানকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আপনি আমাদের আগামী অনুষ্ঠানেও এইসব ব্যাপারে আপনি আমাদেরকে পরামর্শ দেবেন। আপনাকে অনেক ধন্যবাদ।
1: আপনাদেরকেও এবং শ্রোতা বন্ধুদেরকেও ধৈর্য ধরে আমাদেরকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।
0: প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। তত্ত্বাবধান করেছেন খালেদা পারভীন, প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়। তো চলো আমরা আজকের মতো উঠি।
2: হ্যাঁ চলো।

0: বাংলাদেশ বেতার। প্রিয় শ্রোতা, আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমরা কজন, সালমা সুলতানা, নিশাত শাহরিয়ার, শামসি মাহমুদ এবং আমি নওশিন ফারহান নূর। প্রকৌশল দায়িত্বে আমাদের সাথে রয়েছেন মেজবা চৌধুরী, আব্দুল কাইয়ুম, সুলাইমান হোসেন খান, মোহাম্মদ রফিকুল ইসলাম এবং মোহাম্মদ শাকিল আহমেদ। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন উম্মে হাবিবা হিমি।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর

0: আসসালামু আলাইকুম। সেনা নৌ অভিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে শুনছেন, সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দুর্বার অনুষ্ঠান। দুর্বার অনুষ্ঠানটি উপস্থাপনায় আজকে আছি আমরা দুজন। আমি সালমা সুলতানা,
1: সঙ্গে আছি আমি নিশাত শাহরিয়ার।
0: সৈনিক ভাইয়েরা, দুর্বারে আজকে শুনবেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা, গানের কথা লিখেছেন আবু হেনা মুস্তফা কামাল আর গানটি সুর করেছেন আব্দুল আহাদ।

প্রিয় সৈনিক ভাইয়েরা, আপনারা দুর্বারে আধুনিক গান শুনছেন অলঙ্কার অনুষ্ঠানে। এবারে শোনাব সুবীর নন্দীর কণ্ঠে গান। কথা সাজিয়েছেন গাজী আব্দুর রাজ্জাক, সুর করেছেন দেবু ভট্টাচার্য।

সৈনিক ভাইরা দুর্বারে শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। এবারে শিল্পী ডলি সায়ন্তনী। গানের কথা লিখেছেন শহীদুল্লাহ ফারাজি এবং গানটি সুর করেছেন মান্নান মোহাম্মদ।

প্রিয় সৈনিক ভাইরা, আপনারা দুর্বারে এবারে শুনবেন তপন চৌধুরীর কণ্ঠে গান। কথা সাজিয়েছেন মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন আলাউদ্দিন আলী।

প্রিয় সৈনিক ভাইরা, আপনারা দুর্বারে আধুনিক গান শুনছেন অলঙ্কার অনুষ্ঠানে। এবারে শিল্পী সালমা জাহান, কথা সাজিয়েছেন মোহাম্মদ রবিউল ইসলাম, সুর করেছেন মোহাম্মদ সাদেক আলী।

সৈনিক ভাইয়েরা দুর্বারে শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। এবারে শিল্পী মোহাম্মদ ইউসুফ আহমেদ খান, গানের কথা লিখেছেন মোহাম্মদ ফখরুল করিম এবং গানটি সুর করেছেন বাবু সরকার।

প্রিয় সৈনিক ভাইরা, এবারের গানটির শিল্পী চম্পা বণিক, কথা সাজিয়েছেন রামানন্দ সরকার, সুর করেছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

0: এই গানের সাথে শেষ হল আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা যে যেখানে থাকুন সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনায় দুর্বার অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আমরা দুজন। আমি সালমা সুলতানা।
1: আমি নিশাত শাহরিয়ার। আজকের দুর্বার অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন কানিজ কলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি এস এম খায়রুল আলম। ফিফা বিশ্বকাপ ফুটবলের আজ প্রথম সেমিফাইনাল ফ্রান্স স্পেনের মোকাবেলা করবে। যুক্তরাষ্ট্রের ডালাসে বাংলাদেশ সময় রাত একটায় ম্যাচটি শুরু হবে। আগামীকাল দিবাগত রাত একটায় আটলান্টায় দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: দ্য গ্রেটেস্ট শো অন আর্থের মঞ্চ এখন চূড়ান্ত নাটকীয়তার শেষ অঙ্কে। সবুজ গালিচায় বুটের আঁচড়ে রচিত হচ্ছে নতুন কোন ইতিহাস কিংবা কোন ট্র্যাজেডি। উত্তর আমেরিকার আকাশ জুড়ে এখন বিশ্বজয়ের শেষ আলোড়ন, আর সেই মহাযজ্ঞের শেষ চারে আজ রাতে মুখোমুখি ফুটবলের দুই চিরন্তন পরাশক্তি। একদিকে শিল্প সাহিত্যের বিশ্ব রাজধানী প্যারিস, অন্যদিকে রেড ফিউরি এম্পানিয়া স্পেন। ক্যালেন্ডারের পাতায় 15 জুলাই, আর ঘড়ির কাঁটা যখন ছুঁয়ে যাবে বাংলাদেশ সময় রাত একটা, ঠিক তখনই টেক্সাসের গৌরব আলোকোজ্জ্বল ডালাস স্টেডিয়ামের বুক চিরে বেজে উঠবে ফুটবল দখলের লড়াইয়ের বাঁশি। মাঠের ভেতর ক্ষিপ্ত গতি আর গ্যালারির গর্জন মিলে তৈরি হবে এক অলৌকিক আবহ, যেখানে কোনো ড্র হবে না, কোনো আপোষ হবে না, থাকবে কেবল বিজয়ের নেশা। ফরাসি শিবির এবার উঠছে অপ্রতিরোধ্য গতিতে। কোয়ার্টার ফাইনালে মরক্কোকে 2-0 ব্যবধানে স্তব্ধ করে শেষ চারে পা রেখেছে দিদিয়ের দেশমের শিষ্যরা, আর তাদের আক্রমণের প্রধান সেনাপতি ফুটবল বিশ্বের অন্যতম বড় বিস্ময় কিলিয়ান এমবাপ্পে। ইতোমধ্যে টুর্নামেন্টে 8টি চোখ ধাঁধানো গোল করে গোল্ডেন বুটের দৌড়ে সবার শীর্ষে দাঁড়িয়ে এই ফরাসি জাদুকর, তাকে বল যোগান দিতে প্রস্তুত 5টি নিখুঁত অ্যাসিস্ট করা ফরাসি মাঝমাঠের প্রাণভ্রমরা মাইকেল অলিসে। তবে ফরাসিদের রুখে দিতে প্রস্তুত স্প্যানিশ আর্মাডা। লুই দে লা ফুয়েন্তের এই নতুন প্রজন্ম যেন ফুটবলের ক্যানভাসে আঁকছে চমৎকার সব রঙিন ছবি। কোয়ার্টার ফাইনালে শক্তিশালী বেলজিয়ামকে 2-1 গোলে বিদায় করে দীর্ঘ 16 বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে পা রেখেছে লা রোজা। 2010-এর সেই সোনালী ট্রফি জয়ের পর স্প্যানিশ ফুটবলে এমন জোয়ার আর দেখা যায়নি। ফাবিয়ান রুইজ আর তরুণ তুর্কি লামিন ইয়ামালের জাদুকরি ডিবলিং ফ্রান্সের দুর্ভেদ্য রক্ষণভাগ ভাঙতে কতটা সক্ষম, সেটাই এখন দেখার বিষয়। ডালাসের আকাশে আজ কার জয় কেতন উড়বে? এমবাপ্পের বিধ্বংসী গতি নাকি স্পেনের নান্দনিক পাসিং ফুটবল? উত্তর মিলবে আজ রাতেই। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: দেশের শিশু কিশোর ও তরুণ সমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ এবং কর্মক্ষম নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রতিটি ইউনিয়নে ন্যূনতম 8 বিঘা জমি চিহ্নিত করে খেলার মাঠ সংস্কার, উন্নয়ন বা প্রতিষ্ঠার বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। যুব ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক জানান, খেলাধুলার সার্বিক বিকাশের জন্য পর্যাপ্ত মাঠের প্রয়োজন। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে ইতিমধ্যে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে, যার আহ্বায়কের দায়িত্ব পালন করছেন প্রতিমন্ত্রী। যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, এই কার্যক্রমের অংশ হিসেবে ঢাকাসহ সারাদেশের মাঠ সংরক্ষণ, সংস্কার এবং নতুন খেলার মাঠ নির্মাণের কার্যক্রম পুরোদমে চলমান রয়েছে। ওমানের রাজধানী মাস্কাটে জুনিয়র AHF কাপ নারী হকিতে বাংলাদেশ তাদের জয়ের দ্বার অব্যাহত রেখেছে। গতরাতে অনুষ্ঠিত খেলায় বাংলাদেশ নারী দল 1-0 গোলে উজবেকিস্তানকে পরাজিত করে। আজ দিনের প্রথম খেলায় উজবেকিস্তান হংকং চায়নার মোকাবেলা করছে। রাত 10টায় দিনের দ্বিতীয় ম্যাচে পাকিস্তান কাজাখস্তানের বিরুদ্ধে খেলতে নামবে। বার্মিংহামে 3 ম্যাচ একদিনে আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ভারতকে জয়ের জন্য স্বাগত ইংল্যান্ড 259 রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে। এর আগে ইংল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে 47 ওভার 5 বলে সবকটি উইকেট হারিয়ে 258 রান করে। আগামী বৃহস্পতিবার কার্ডিফে বাংলাদেশ সময় বিকেল 4টায় দুদলের মধ্যে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামীকাল বাংলাদেশ এবং স্বাগতিক জিম্বাবুয়ের মধ্যে 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। বুলাওয়েতে বাংলাদেশ সময় বিকেল 4:30 খেলা শুরু হবে। আগামী শুক্রবার দুদলের মধ্যে দ্বিতীয় এবং আগামী রোববার তৃতীয় ও শেষ টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচ দুটিও বাংলাদেশ সময় বিকেল 4:30 শুরু হবে। দেশের তৃণমূল পর্যায়ে ক্রীড়াঙ্গনে নতুন করে স্পোর্টস এবং দ্বিতীয় মৌসুমে রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। আগামী 31 আগস্ট পর্যন্ত এ কার্যক্রম চলবে। 12-14 বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট ইভেন্টে খেলা আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে। দেশের 4,500-এরও বেশি ইউনিয়নে খেলা অনুষ্ঠিত হবে। আগামী 27 জুলাই রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজিত নতুন করি স্পোর্টসের সমাপনী পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। খেলাধুলার খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: নিজেদের সামর্থ্য ও স্বাস্থ্যের কথা বিবেচনা করে পরিকল্পিতভাবে সন্তান গ্রহণ করাই হল পরিবার পরিকল্পনা। পরিবার পরিকল্পনা হল সঠিক সময় জন্ম নিয়ন্ত্রণ ও অন্যান্য পদ্ধতির যথাযথ প্রয়োগ নিশ্চিতকরণ। মায়ের বয়স অন্তত 20 বছর না হওয়া পর্যন্ত অপেক্ষা করলে সন্তানের স্বাস্থ্য ও মাতৃস্বাস্থ্য ভালো থাকে, মাতৃত্ব সংক্রান্ত মৃত্যুর হার কমে আসে এবং পরিকল্পিত সন্তান বেশি মেধাবী ও স্বাস্থ্যবান হয়ে থাকে। এছাড়াও স্বামী ও স্ত্রীর শারীরিক ও মানসিক চাপ কমায়। প্রিয় শ্রোতা, আপনাদেরকে আমন্ত্রণ আমাদের নিয়মিত ম্যাগাজিন অনুষ্ঠান সুখী সংসারে। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আপনারা ভালো থাকেন সেটাই আমাদের কাম্য, আপনাদের সুস্থ সুন্দর জীবনের প্রত্যাশায় সব সময়। প্রিয় শ্রোতা, প্রথমেই রয়েছে আপনাদের জন্য গুণীজনের কথা, সাক্ষাৎকারমূলক আলোচনা। আজকের বিষয় ছোট পরিবার, বাল্যবিবাহের কুফল ও নারী নির্যাতন প্রতিরোধ। এ বিষয়ে সাক্ষাৎকার গ্রহণে রয়েছেন জান্নাতুল ফেরদৌসী লিসা।
1: প্রিয় শ্রোতা, আমন্ত্রণ গুণীজনের কথায়। গুণীজনের কথায় নিয়মিত যারা যুক্ত থাকেন, যারা আমাদের শুনছেন, যারা দেখছেন, সকলেই জানেন সবসময় একজন গুণী মানুষ, একজন নন্দিত মানুষ আমাদের সাথে সবসময় স্টুডিওতে যুক্ত থাকেন। সেই ধারাবাহিকতায় আজও একজন গুণী মানুষ আছেন স্টুডিওতে। এই মুহূর্তে উপস্থিত আছেন আমাদের সাথে গুণীজনের কথায় একাধিকবার জাতীয় পুরস্কার প্রাপ্ত গীতিকবি কবুর বকুল। স্বাগত আপনাকে।
2: ধন্যবাদ।
1: খুব ভালো লাগছে আপনাকে আমাদের এই আয়োজনে পেয়ে। আর জানি যে সময়গুলো অনেক প্রিয় হয়, প্রিয় মানুষগুলো যখন সামনে থাকে সেই সময়টা খুব দ্রুত চলে যায়। তাই দ্রুত চলে যেতে চাই যে চাঁদপুরে, যেখানে আপনার বেড়ে ওঠা, যেই মানুষটাকে মুগ্ধ হয়ে যার সৃষ্টিগুলো আমরা দেখি, শুনি, জানি, সেই মানুষটার বেড়ে ওঠা শৈশবে সেই জায়গাটা কেমন ছিল? আসলে
2: শৈশবের স্মৃতিগুলো তো সবসময় জলজলে এবং এটা হলো টাটকা সবজির মতো আর কি। শৈশবের স্মৃতিগুলো এমন যে এটা আসলে কখনো পুরনো হয় না এবং সবসময় মনে হয় যে শৈশবের স্মৃতিতে যদি ফিরে যেতে পারতাম, কারণ সেই সময়গুলো প্রত্যেকটা সময়ই কিন্তু আমার কাছে খুবই বেশি স্মরণীয়, খুবই বেশি আনন্দবহুল, খুবই বেশি প্রাণোজ্জ্বল আর কি।
1: এই যে বহুমাত্রিক গুণ আপনার মধ্যে, বললাম একজন গীতিকবির কথা, কিন্তু আপনি সাংবাদিকতার সাথে আছেন, আপনি নিজে সুর করেন, লিখেন, গান এবং আবৃত্তির সাথেও আপনি যুক্ত ছিলেন। তো এত কিছু একটা মানুষের মধ্যে, সবকিছুই যে সৃষ্টি, তো এই জায়গাটা যে পিছন থেকে থাকে না, পরিবারে কেউ একজন যাকে দেখে অনুপ্রাণিত হওয়া বা যিনি সামনে এগিয়ে দেন,
2: অনুপ্রাণিত ব্যাপার কবিতা লেখার পাশাপাশি আস্তে আস্তে হয়তো গান লেখার একটা চেষ্টা করেছিলাম। চেষ্টা থেকেই পরে এটা যে শখ থেকে পরে এটা যে একদম পেশাদার একজন গীতিকবি হয়ে যাব, এটা আমার আসলে ভাবনায় ছিল না। পাশাপাশি আমার একটা নাট্য দল ছিল, মঞ্চেও কাজ করেছি, আবৃত্তি সংগঠন ছিল সাউনিক, তারপর বাস্কেটবল খেলতাম, আমি ন্যাশনাল খেলোয়াড় ছিলাম বাস্কেটবলে। এগুলো করতে করতে কিন্তু আসলে অনেক কিছুই করার মধ্যে দিয়ে যেটা হয়েছে যে পরবর্তীতে যখন 1988 সালে আমার লেখা প্রথম গান আয়ুব বাচ্চু গাইলেন, তখন থেকেই আমি একটা আমার অ্যালবামে যখন গান বেরিয়ে গেল, তখন আমি একটা সিদ্ধান্ত নিলাম যে আমাকে যে কোনো একটা কিছু করতে হবে। তখন আমি স্টেজে অলরেডি গান করি, আমার লেখা সুর করা গানই আমি স্টেজে গাই। তো সেখান থেকে আমি বেরিয়ে এসে আমার মনে হলো যে গান লেখাটা হয়তো আমাকে দিয়ে হতে পারে, সেই জন্য আমি গান লেখার প্রতি ঝুঁকে গেলাম বেশি, অন্যান্য দিকগুলো একটু গৌণ হয়ে গেল। এবং একদম যে সেগুলো ছেড়ে দিয়েছি তা না, সেই অনুশীলনটা ছিল বলেই হয়তো এখন আমি গীতিকবি হিসেবে খুবই সবার কাছে পরিচিত, কিন্তু পাশাপাশি আমি সুর করি, প্রচুর গান সুর করেছি, বড় বড় সিঙ্গাররা আমার গান গেয়েছেন, চলচ্চিত্রেও আমি আমার লেখার পাশাপাশি আমি সুর করেছি, ইভেন বাংলাদেশ বেতারেও কিন্তু আমি তালিকাভুক্ত সুরকার, গীতিকার তো বটেই। তো এই এখন যে পর্যায়ে আছে সেটা আমি একজন গীতিকবি হিসেবে পরিচিত দিয়ে স্বচ্ছন্দ বোধ করি।
1: আর এই যে এত সৃষ্টি, প্রতিটা দৃষ্টির পিছনেই তো কিছু গল্প থাকে, এক একটা সময় থাকে, এই মুহূর্তে যদি কোনো একটা স্মৃতি আমাদের সাথে ভাগাভাগি করে নেন।
2: গান লিখতে গিয়ে তো অনেক রকমই ঘটনা ঘটেছে বা স্মরণীয় মুহূর্ত আমি আমার তৈরি হয়েছে, তো বলতে গেলে তো আসলে কোনটা রেখে কোনটা বলি সেটা তো একটা ব্যাপার আছে। গান নিয়ে একদম স্পেসিফিক স্মরণীয় ঘটনা, তাহলে আমি বলি যে গানের কথা যে কখনো কখনো সত্যি হয়ে যায় সেটা কিন্তু আমার বেলায় ঘটেছে। প্রয়াত নায়ক মান্না, তার মনের সাথে যুদ্ধ ছবির একটি গান লেখার ব্যাপারটাই আমার কাছে মনে হয়েছে যে খুব স্মরণীয় একটি আমার স্মৃতি, কারণ কারণ গানের কথা কখনো কখনো যে সত্যি হয়ে যায় সেটা এই বেলায় ঘটেছে। সেটা কেমন, সেটা মনের সাথে যুদ্ধ ছবির আসবার কালে আসলাম একা, এই গানটি জেমস গিয়েছিলেন। তখন পর্যন্ত চলচ্চিত্রে জেমস কোনো গান প্লেব্যাক করেননি, তো মান্না ভাই আমাকে ধরলেন যে বকুল ভাই আমার এই ছবিতে একটা গান প্রয়োজন, যেটা আমার ইচ্ছে জেমস গাইবেন, এটা আপনি ছাড়া সম্ভব না, জেমস ভাইকে কেউ রাজি করাতে পারবেন, আপনি পারবেন। তা আমি পরবর্তীতে জেমস ভাইয়ের সঙ্গে যোগাযোগ করি, কিন্তু তিনি সরাসরি না বলে দেন। যাই হোক, তাকে আমি অনেক কনভিন্স করলাম, আমার সঙ্গে যেহেতু আমার ভালো সখ্য ছিল এবং আমাকে পছন্দ করতেন ভীষণ, তো তিনি রাজি হলেন দুইটা শর্তে, যে আমার গান পছন্দ হতে হবে আর হলো 3 লক্ষ টাকা দিতে হবে। এবং তিনি বললেন যে তুই বলেছিস বলে আমি গান করব, কিন্তু এই দুইটা শর্ত যদি হয় তাহলে আমি করবো। যাক, পরবর্তীতে নানান চেষ্টা তদবির করে মান্না ভাই তো কোনোভাবেই তখন 3 লক্ষ টাকা শুনে তিনি পিছিয়ে গেলেন, যে আমার একটা ছবির গান করতেই তো 3 লক্ষ টাকা হয়ে যায় সবগুলো গান করতে। তো সেই জায়গায় তিনি একটা গানের জন্য 3 লক্ষ টাকা তাও তার রেমুনারেশন চেয়েছেন। তো যাই হোক, পরবর্তীতে আমি বলেছি যে জেমস ভাই তো কোনোভাবেই 3 লক্ষ টাকার নিচে করবেই না, 1 টাকা কম হলেও করবেন না। তো ফাইনালি মান্না ভাই রাজি হলেন এবং আমরা অনেকদিন সময় দিয়ে গান করলাম। আমি এর আগে মান্না ভাইকে বললাম, মান্না ভাই ছবির গান তো ঠিক আছে, জেমস ভাই রাজি হয়েছেন, কিন্তু গানের সিকোয়েন্সটা কি, মানে আমি কোন সিকোয়েন্সে গানটা লিখবো, আমার তো গল্পটা জানতে হবে। তিনি বললেন যে আমার কোনো সিকোয়েন্স টিকোয়েন্স নাই, আপনি যেটা লিখে দিবেন সেটাই আমার সিকোয়েন্স, সেটাকে আমি সিকোয়েন্স বানিয়ে ফেলবো, আপনি আমার জেমসের গান করে দিবেন। এই তখন আমরা সিটিং এ বসে কয়েকটা সিটিং দিয়েছিলাম, বেশ অনেকগুলো গানের মুখ লেখা হয়েছিল, উনি পছন্দ করেনি করেনি করেনি, ফাইনালি এই গানটি আসবার কালে আসলাম একা, আমি সামনে বসে ফ্রি হ্যান্ডে এই গানটা লিখলাম, কারণ মাথায় কোনো সিকোয়েন্স নেই। আমি মাথায় যে ভাবনাটা আসছে যে পৃথিবীতে তো মানুষ আসে তারপরে একদিন চলে যায়, তো কিন্তু পৃথিবীটা একটা জেলের মতোই, তো আমি ওই আসবার কালে আসলাম একা, যাইবার কালে যাবো একা, মাঝে মাঝে মনরে বলি চক্ষু মেইলা কি দেখলা, মন বলে দুনিয়াদারি ঝকমারি এক খেল, পৃথিবীটা মানুষেরই দুদিনের এক জেল। এই গান লিখলাম, গান রেকর্ড হলো, মান্না ভাই গান এসে শুনে মান্না ভাই জেমস ভাইকে জড়িয়ে ধরে বললেন আমি তো এই গানটাই চেয়েছিলাম। তারপরে গানের রেকর্ডিং হলো এবং আমরা ছবির সিকোয়েন্সে দেখি যে মান্না ভাই মারা গেছেন, তার লাশ কবরে শোয়ানো হচ্ছে, সিকোয়েন্সটাও এরকমই ছিল। এবং ছবিটি মুক্তির 28 দিন বা এরকম 25 দিনের মাথায় মান্না ভাই পৃথিবী ছেড়ে চলে গেলেন এবং সমস্ত চ্যানেলে তখন মান্না ভাইয়ের মৃত্যু সংবাদ যাচ্ছে এবং এই গানটি প্লে করছিল। তো এই গানটি মানে তখন ব্যাপারটা এমন হলো যে আমি তো মনের অজান্তেই গানের কথা লিখেছিলাম, কিন্তু সেটা যে সত্যি হয়ে যাবে এটা তো আমি ভাবনায় আসেনি। এবং তখন আমি একটা লেখা লিখেছিলাম যে টাকা দিয়ে মৃত্যুর গান কিনে নিয়ে গেলেন, তো গানের কথাও কখনো কখনো যে সত্যি হয়ে যায়, এটা আমার এই গানটি যদি এরকম ঘটনা না ঘটতো তাহলে আমার বিশ্বাস হতো না।
1: গান তো জীবনের কথা বলে, আমাদের জীবন থেকেই নেই। তো এবার একটু যেতে চাই আপনার যুগল জীবনে, যে একসাথে একই ছাদের নিচে দুজন মানুষ আছেন এবং একই জায়গার সমমনা দুজন মানুষ, আমাদের আরেকজন গুণী প্রিয় শিল্পী দিনাজ জাহান মুন্নি, এই যে যাপিত জীবনটা, এটাও কি সুরের মতো?
2: সুরের মতো তো বটেই, কারণ যেহেতু দুজনই একই অঙ্গনে, আমি লিখি ও গায়, তো সেই জায়গায় তো একটা সম্মিলন ঘটেছেই বটে। তবে কাজটা খুব সহজ হয়েছে এই জন্য যে একই অঙ্গনে হওয়াতে বোঝাপড়াটা হয়। আমি মনে করি প্রত্যেকেরই এটা হয়তো আমাদের বেলায় এরকম একই অঙ্গনে হওয়াতে বোঝাপড়াটা ভালো। আমি সবসময় কম্প্রোমাইজ অ্যান্ড স্যাক্রিফাইস দুটো শব্দ নিয়ে চলি, তো জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা মানুষই যদি স্যাক্রিফাইস এবং কম্প্রোমাইজ দুটো শব্দ নিয়ে চলে তাহলে আমার মনে হয় তার জীবনযাত্রায় কোনো বিঘ্নতা বা বাধা আসার কথা না।
1: একদমই তাই, এবং সন্তানরাও ভালো গাচ্ছে তারা, এবং সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা যতটুকু দেখতে পারি জানি যে, এবং সেটা আশারই কথা যে তাদের রক্তেই সঙ্গীত মিশে আছে।
2: হ্যাঁ, ওরা আসলে গান করে, কিন্তু দুজনই আমরা কখনো ওদেরকে বলি না এই তোমাকে গান গাইতে হবে বা হারমোনিয়াম নিয়ে বসো, কখনোই বলিনি। কিন্তু কোনো একটা সকালে দেখলাম যে আমার বড় মেয়ে ভালো গান করছে, তারপর কিছুদিন পরে আবার দেখলাম ছোট মেয়েও করছে, তো ওরা ওদের স্বাধীনভাবেই করছে, আমরা কখনো কোনো ব্যাপারে ফোর্স করি না, ওদের মনে হলে করে।
1: জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল সবসময় সচেতনতার কথা বলে, এবং আপনাদের মতো মানুষদের কাছ থেকে যদি কিছু কথা শুনে সেই কথাটাকে তারা জীবনের উপরে তার আরোপিত ভেবে না এবং ভালোবেসে সেগুলোকে মানতে চেষ্টা করে। তো যদি কিছু বলতেন,
2: বাবা মা যারা আছেন তাদের সন্তান ঘর থেকে যখন বাইরে যায় বা পড়াশোনার জন্য ইউনিভার্সিটি স্কুল,
3: বাংলাদেশ পিতা ঢাকা, আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত তারা নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তনে ব্রতী হয়। আল কুরআন। এখন শুনতে পাবেন ইশার নামাজের আজান।
4: আল্লাহু আকবার, আল্লাহ

0: المقدمة. آت محمدًا الوسيلة والفضيلة والدرجة الرفيعة، وبعثه مقامًا محمودًا الذي وعدته، وارزقنا شفاعته يوم القيامة، إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো, এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تفسدوا في الأرض بعد إصلاحها. আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: কলেজে যাচ্ছে, আপনারা একটু খেয়াল রাখবেন যে সন্তান যেন বিপথে না যায়। তারা কাদের সঙ্গে মিশছে, উঠা বসা করছে, সেই ব্যাপারে একটু দেখে রাখা, এটা একটা, কোনো ব্যাপারে ফোর্স না করা। আর আমি বলবো যে সবসময় বাবা মাদের উচিত যে তারা সবসময় মনে প্রাণে এটা ধারণ করুক যে আমার সন্তান যেন একজন ভালো মানুষ হয়। তরুণ প্রজন্মের কাছে আমার বলার আছে যে সেটা আমরা সবাই সবসময় বলি, মাদককে না বলি, আমরা সবসময় মিথ্যাকে না বলি, আমরা সবসময় আমাদের দেশটাকে ভালোবাসি, আমাদের দেশের জন্য আমরা সবাই অন্তত লেখাপড়া করে হোক, যেভাবে হোক, আমরা দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই যেন আমাদের ব্রত থাকে। আমরা সবাই বাংলাদেশের বিজয় দেখতে চাই।
4: অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় শ্রোতা। আসলেই তাই, আমরা সবসময় বিজয় দেখতে চাই, আমরা দেশকে ভালোবাসি, আর এই দেশের মাটিতে দাঁড়িয়ে আমরা বাংলা ভাষায় যে মা ডাকটা দিতে পারছি, বিজয়ের কথা বলতে পারছি, সেই বিজয় কিন্তু আমাদের সকলের, এবং সেটা কিন্তু আমাদের রক্ষা করতে হবে। এবং আমাদের অতিথির সাথে গলা মিলিয়ে বলতে চাই যে আমাদের প্রত্যেকটি পরিবার থেকে আমরা বাবা মারা যদি মানবিক মানুষ হওয়ার জন্য, সত্যিকারের মানুষ হওয়ার জন্য আমাদের সন্তানদের প্রতি খেয়াল রাখি, সব ঘর থেকেই যদি এরকম হয়, তাহলে কিন্তু পুরো বাংলাদেশটাই মানবিক মানুষে ভরে যাবে, এবং যেই বাংলাদেশ আমরা দেখতে চাই, যেই পথে আমরা হাঁটছি, সেটা কিন্তু সম্ভব হবে।
5: গুরুজনের কথা শুনলেন। প্রিয় শ্রোতা, জনসংখ্যার সমস্যা আমাদের দেশের প্রধান সমস্যাগুলোর মধ্যে অন্যতম। বিভিন্ন কারণে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তবে তার মধ্যে বাল্যবিবাহ ও বহুবিবাহ অন্যতম। প্রত্যেককে সচেতন হয়ে সরকারের পাশাপাশি নিজেদেরকেও বাল্যবিবাহ প্রতিরোধে এগিয়ে আসতে হবে। প্রিয় শ্রোতা, এবারে আপনাদের জন্য রয়েছে জনসংখ্যা বিষয়ক গান, শিল্পী রাজীব দাস ও রাজিয়া মুক্তি।

0: বন্ধুরা, বাড়ির আঙিনা পরিষ্কার রাখুন, বয়স্ক ও শিশুদের প্রতি বাড়তি যত্ন নিন, সেই সাথে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। আজকের অনুষ্ঠানটি গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম ফারজানা ইয়াসমিন, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
1: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার খবর পড়ছি শেনাজ পারভীন। শুরুতেই শিরোনাম, জাতীয় স্টার্ট আপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বন্যার কারণে কোন শিক্ষার্থী HSC পরীক্ষায় অংশ নিতে না পারলে পুনঃপরীক্ষার ব্যবস্থা করবে সরকার, জাতীয় সংসদে বললেন শিক্ষামন্ত্রী। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা পরিস্থিতি চলমান। বন্যা পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর। বন্যা দুর্গতদের পুনর্বাসন, ত্রাণ ও স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার, বললেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী। বন্যা কবলিত এলাকার কৃষকদের ক্ষতি কাটিয়ে উঠতে জরুরি সহায়তা দেওয়া হবে, জানালেন কৃষিমন্ত্রী। যেকোনো দুর্যোগের সময় সঠিক তথ্য সরবরাহ এবং অপতথ্য প্রতিরোধের আহ্বান জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ভারী বৃষ্টিতে বাড়ির ছাদ ধসে 11 জন নিহত। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে আজ রাত 1:00 ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: প্রধানমন্ত্রী তারেক রহমান সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে যুব সমাজকে আগামী দিনে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তাঁর সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তিনি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সেনেট ভবনে তারুণ্য, স্টার্ট আপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক বিশেষ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এই প্রতিশ্রুতি দেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী স্টার্ট আপ ও উদ্যোক্তা উন্নয়নকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে বর্তমান সরকার। এরই ধারাবাহিকতায় দেশের প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তিগত রূপান্তরের লক্ষ্যে ইতোমধ্যে সম্ভাবনাময় উদ্যোক্তাদের জন্য স্টার্ট আপ ফান্ড গঠন করা হয়েছে, যা উদ্ভাবনী উদ্যোগের অর্থায়ন ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। সেই লক্ষ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে মঙ্গলবার আয়োজন করা হয় তারুণ্য, স্টার্ট আপ ও সম্ভাবনাময় বাংলাদেশ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের। এতে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় স্টার্ট আপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম startup.ict.gov.bd এর উদ্বোধন করেন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের সঙ্গে স্টার্ট আপ ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে এক প্রাণবন্ত মুক্ত আলোচনায় অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, যারা উদ্যোক্তা অথবা উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের সহযোগিতার জন্য সরকার সর্বোচ্চ শক্তি দিয়ে পাশে থাকার চেষ্টা করবে।
3: আমার সরকারের অবস্থান থেকে আমি বলতে পারি, আমরা আছি আপনাদের সাথে, আপনাদেরকে হেল্প করার জন্য, আপনাদেরকে পথ দেখানোর জন্য, আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আছি। আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আপনারা আজকে যারা এন্টারপ্রেনার হবেন, যারা হতে চাইছেন, যারা হয়ে গিয়েছেন, কাজ শুরু করেছেন, এখানে অনেক কয়েকজনকে আমরা দেখেছি যারা বেশ কিছু দূর এগিয়ে গিয়েছেন এবং এগিয়ে গিয়ে যারা মানুষ, সমাজ, সামগ্রিকভাবে দেশের উপকার করছেন, আপনাদেরকে প্রয়োজন। আপনার জন্য আপনার প্রয়োজন না, আপনাকে প্রয়োজন লক্ষ কোটি মানুষের জন্য প্রয়োজন, আপনাকে প্রয়োজন এই দেশের জন্য প্রয়োজন।
2: তারেক রহমান তরুণ উদ্যোক্তাদের কাছে প্রত্যাশা ও দৃঢ় বিশ্বাস রেখে বলেন,
3: আজকে যখন আপনাদেরকে দেখলাম, আজকে আমার কাছে মনে হচ্ছে এই যে আমরা রাত দিন পরিশ্রম করা করছি, চেষ্টা করছি একটু চেঞ্জ করার জন্য, আমার মনে হলো যে হ্যাঁ, আমরা কিছু সংখ্যক মানুষের হাতে দিয়ে যেতে পারবো, যারা আমরা যেখানে ছেড়ে যাব সেখান থেকে তারা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে।
2: মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: এদিকে দেশের বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, দেশের যুব উদ্যোক্তাদের মধ্যে উদ্ভাবনী ধারণা, সৃজনশীলতা এবং সম্ভাবনাকে জাতীয় উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করার মধ্য দিয়ে বাংলাদেশকে বহির্বিশ্বে মর্যাদার আসনে তুলে ধরা সম্ভব। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশে প্রাকৃতিক সংকট বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বিরূপ প্রভাব ও কৃষি উৎপাদনের ক্ষেত্রে নানা সংকট তুলে ধরে তরুণ উদ্যোক্তারা নতুন নতুন প্রযুক্তিগত জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দেবে। এর আগে অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের স্টার্ট আপ ইকোসিস্টেম নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে আইসিটি বিভাগের উদ্যোগে তরুণ উদ্যোক্তাদের সঙ্গে সংযোগ স্থাপন, প্রয়োজনীয় রিসোর্স নিশ্চিতকরণ এবং সার্বিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে জাতীয় স্টার্ট আপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে তরুণদের উদ্ভাবনী চিন্তা ও উদ্যোগকে আরও উৎসাহিত করতে নির্বাচিত ছয়টি স্টার্ট আপ প্রতিনিধির হাতে অনুদানের চেক তুলে দেন। পরে তিনি স্টার্ট আপ প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন স্টল ঘুরে তাদের উদ্ভাবিত প্রকল্প ও প্রযুক্তি নির্ভর উদ্যোগ পরিদর্শন এবং উদ্যোক্তাদের সঙ্গে মত বিনিময় করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে দেশের স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের একটি প্রতিনিধি দল। আজ জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিডি ক্লিনের তিন সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলা, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিক সচেতনতা বৃদ্ধিতে বিডি ক্লিনের চলমান কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম আরও সম্প্রসারণের উপর গুরুত্ব আরোপ করেন। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আনম এসানুল হক মিলন বলেছেন, চলমান মৌসুমি বৃষ্টিজনিত বন্যার কারণে কোন এইচএসসি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে না পারলে তাদের জন্য পুনঃ পরীক্ষার আয়োজন করতে সরকার প্রস্তুত রয়েছে। তিনি আজ জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে একথা বলেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের বৈঠক বিকেলে আবার শুরু হয়। শিক্ষামন্ত্রী বলেন,
4: আমরা ঘোষণা দিয়েছি যে ফিজিক্স এর 6 এবং 7 দুইটি কোশ্চেন ভুল হয়েছে, সেটাকে আমরা ফুল ক্রেডিট দিয়ে দেব। আজকেও আমরা সারাদিন কথা বলেছি এবং প্রত্যেকটি আমাদের সাথে যারা স্টেক হোল্ডার রয়েছেন তারা বলেছে পরীক্ষা সুন্দর হয়েছে, সুস্থ হয়েছে। একটি জায়গায় শুধু কুমিল্লা সরকারি মহাবিদ্যালয়ে এই ঘটনাটি ঘটেছে এবং সেখানে পরীক্ষা সুন্দর হয়েছে। আমরা নির্দেশ দিয়েছি যে পরীক্ষা বিলম্বতে শুরু করার জন্য এবং যে মেয়েটি কাপড় ভিজে গিয়েছিল বাড়ি থেকে কাপড় আনা হয়েছে, 1 ঘন্টা পরে পরীক্ষা নেওয়া হয়েছে এবং পরীক্ষার সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে জাতিকে জ্ঞাতার্থে করতে চাই যে পরীক্ষা পদ্ধতিতে আমাদের যে সিস্টেম রয়েছে সেখানে লোকাল যে গভর্নমেন্ট রয়েছেন, জিসি হতে, ইউনো হতে, পুলিশ হতে, তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবেন যে পরীক্ষা এখানে নেওয়া যাবে কি যাবে না।
0: ডক্টর আনম এসানুল হক মিলন শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, দুর্যোগের মধ্যেও সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজন নিয়ে সরকার শিক্ষার্থীদের চেয়েও বেশি উদ্বিগ্ন। অপর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষাবর্ষকে সময় উপযোগী ও আন্তর্জাতিক মানের সঙ্গে অধিকতর সামঞ্জস্যপূর্ণ করতে পাবলিক পরীক্ষার সময়সূচি পুনর্বিন্যাসের সুযোগ উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, এই পরিকল্পনার আওতায় আগামী শিক্ষাবর্ষ থেকে এসএসসি ও সমমান পরীক্ষা জানুয়ারি মাসে এবং এইচএসসি ও সমমান পরীক্ষা জুন মাসে অনুষ্ঠিত হবে। এদিকে জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোজক পরিচালক মোহাম্মদ মনির হোসেন গণমাধ্যমকে জানান, শিক্ষামন্ত্রী তার ইতিপূর্বের প্রদত্ত বক্তব্যের জন্য আজ জাতীয় সংসদে শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। এদিকে 71 বিধিতে উত্থাপিত জরুরি জনগুরুত্ব সম্পন্ন মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে খাদ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী সংসদকে জানান, ভেজাল খাদ্য দ্রুত শনাক্ত ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে দেশের 64টি জেলায় ভ্রাম্যমান ল্যাবরেটরি ভ্যান চালুর উদ্যোগ নিয়েছে সরকার। তিনি বলেন, এসব ভ্যানে মিনি ল্যাবরেটরি থাকবে যার মাধ্যমে জেলা, উপজেলা ও গ্রাম পর্যায়ের বাজারে তাৎক্ষণিক খাদ্য পরীক্ষা করা সম্ভব হবে। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা পরিস্থিতি চলমান রয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, দেশের 4টি নদীর 5টি পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এগুলো হল তিস্তা নদীর ডালিয়া পয়েন্ট, সুরমা নদীর ছাতক পয়েন্ট, কুশিয়ারা নদীর মারকুলি ও ফেঞ্চুগঞ্জ পয়েন্ট এবং সোমেশ্বরী নদীর কলমাকান্দা পয়েন্ট। কেন্দ্র জানায়, আগামী 24 থেকে 48 ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলায় সুরমা কুশিয়ারা নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। আগামী 48 ঘণ্টায় নেত্রকোনা জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে ও পরবর্তীতে উন্নতি হতে পারে। আগামী 24 ঘন্টায় নীলফামারী ও লালমনিরহাট জেলায় তিস্তা নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। অপরদিকে রংপুর জেলায় তিস্তা নদী সাময়িকভাবে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে নদী সংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির উদ্ভব করতে পারে। এছাড়া গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলায় তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহ সতর্ক সীমার প্রবাহিত হতে পারে এবং নদী সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতি মোকাবেলা, জরুরি সারাদান এবং সংশ্লিষ্ট কার্যক্রমের সমন্বয় জোরদারের লক্ষ্যে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এই আহ্বান জানান। বর্তমান পরিস্থিতিতে জনগণের দুর্ভোগ লাঘবে সমন্বিত উদ্যোগের কোন বিকল্প নেই উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী প্রত্যেক মন্ত্রণালয় ও সংস্থাকে নিজ নিজ দায়িত্ব পালন এবং ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত সেবা ও সহায়তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। সভায় বন্যা পরবর্তী পুনর্বাসন ও ক্ষয়ক্ষতি মোকাবেলায় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী বন্যার পানি নেমে যাওয়ার পর প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র মূল্যায়ন করে খাদ্য সহায়তা কর্মসূচি পালন করা হবে। এছাড়া কৃষি খাতের ক্ষতি কাটিয়ে উঠতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সক্রিয়ভাবে কাজ করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে নতুন বীজ সরবরাহের ব্যবস্থা নেওয়া হবে। বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা এবং রোগ ব্যাধি প্রতিরোধে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা জোরদার করারও সিদ্ধান্ত সভায় নেওয়া হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট সহ বন্যা কবলিত জেলাগুলোতে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন, ত্রাণ ও স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয় সভা পরবর্তী সংবাদ সম্মেলনে একথা বলেন। মন্ত্রী বলেন, ভারী বৃষ্টিপাতের কারণে পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার ও চট্টগ্রাম অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিলেও বর্তমানে অনেক এলাকায় পানি নামতে শুরু করেছে। তিনি বলেন, দেশের 7টি জেলা ও সিলেট সহ মোট 8টি জেলার 59টি উপজেলা, 368টি ইউনিয়ন ও 12টি পৌরসভা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আসাদুল হাবিব দুলু বলেন, প্রাথমিক হিসেবে প্রায় 6,09,411টি পরিবার ক্ষতির সম্মুখীন হয়েছে। এ পর্যন্ত 54 জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে, যাদের অধিকাংশই পাহাড় ধসে প্রাণ হারিয়েছে।
5: 250 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে, শুকনা খাবার দেওয়া হয়েছে এবং এর বাইরে মাননীয় প্রধানমন্ত্রী তার ত্রাণ ভান্ডার থেকে প্রত্যেক জেলায় 20 লক্ষ টাকা অতিরিক্ত বরাদ্দ দিয়েছেন। এই কার্যক্রমগুলো যেগুলো আশ্রয় কেন্দ্র রয়েছে সেগুলোতে আমাদের তৈরি খাবার দেওয়া হচ্ছে, শুকনো খাবার পরিবেশন করা হচ্ছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের জন্য যেগুলো রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে, সড়ক জনপথ, তারা সেটা মেরামত করবে অল্প সময়ের মধ্যে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন যে সমস্ত সড়ক তারা সেটা মেরামত করবে। আমরা আমাদের মন্ত্রণালয় থেকে যদি কাঁচা সড়ক থেকে থাকে সেগুলোকে আমরা কাবিতা দিয়ে মেরামত করব।
0: বন্যা কবলিত এলাকার কৃষকদের ক্ষতি কাটিয়ে উঠতে জরুরি ভিত্তিতে বিশেষ বীজতলা তৈরি, ধানের চারা বিতরণ, গবাদি পশুর শুকনা খাদ্য সরবরাহ এবং খুরা রোগের টিকাদান কর্মসূচি গ্রহণের ঘোষণা দিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। তিনি আজ সচিবালয়ের তথ্য অধিদপ্তর PIDতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। মন্ত্রী বলেন, চলমান বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমন ধানের বীজতলা, ফলে কৃষকদের জন্য নতুন করে চারা সরবরাহ করা এখন সরকারের অন্যতম অগ্রাধিকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত বলেছেন, কোন ক্ষতিগ্রস্ত পরিবার ত্রাণ ও পুনর্বাসন সহায়তা থেকে বঞ্চিত হবে না। সরকার শুরু থেকেই বন্যা দুর্গত মানুষের পাশে রয়েছে। তিনি আজ কক্সবাজার জেলা সদরের ঝিলংজা ইউনিয়নে বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের এই কথা বলেন। পাহাড় ধসে প্রাণহানির প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সরকার ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের বিকল্প স্থানে জমি ও গৃহ নির্মাণের মাধ্যমে পুনর্বাসনের পরিকল্পনা নিয়েছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছি শিউলি রানীবালা। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন সঠিক তথ্য সরবরাহ এবং অপতথ্য প্রতিরোধের আহ্বান জানিয়েছেন। তিনি আজ সচিবালয়ে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের সকল জেলা তথ্য কর্মকর্তার সাথে বন্যা কবলিত এলাকায় করণীয় সংক্রান্ত এক ব্রিফিংয়ে এ আহ্বান জানান। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, দেশের যে কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সঠিক তথ্য সরবরাহ এবং অপতথ্য প্রতিরোধ করে জনগণের পাশে থাকাই সরকারের জন্য একটি এসিড টেস্ট। তিনি জেলা তথ্য কর্মকর্তাদের দুর্যোগের সময়ে সরকারি তৎপরতার সঠিক চিত্র তুলে ধরে জনগণের সাথে সরাসরি সংযোগ স্থাপন করতে নির্দেশ দেন। মন্ত্রী বন্যা কবলিত চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, হবিগঞ্জ এবং মৌলভীবাজার জেলার তথ্য কর্মকর্তাদের সাথে ভার্চুয়াল উপায়ে যুক্ত হয়ে মাঠ পর্যায়ের কার্যক্রমের খোঁজ খবর নেন। তিনি এই সাতটি জেলার তথ্য কর্মকর্তাদের নিয়ে অবিলম্বে একটি বিশেষ ইমার্জেন্সি টিম গঠন করার নির্দেশ দেন। এই টিম ২৪ ঘণ্টা সদর দপ্তর ও মন্ত্রণালয়ের সাথে সরাসরি সংযুক্ত থাকবে। ব্রিফিংয়ে জানানো হয়, দুর্যোগকালীন সময়ে জনগণের সাথে সার্বক্ষণিক সংযোগ বজায় রাখতে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখন থেকে প্রতিদিন দুর্যোগ পরিস্থিতি ও সরকারের ত্রাণ তৎপরতা নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিং করা হবে। পাশাপাশি মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষ কাজ করবে। অন্যান্যের মধ্যে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী, প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান এবং মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান বলেছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করতে চায় সরকার। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তর পিআইডির সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি ও সমসাময়িক নানা বিষয়ে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, স্বচ্ছ বিচারের মাধ্যমে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া অব্যাহত থাকবে। তাকে দেশে প্রত্যর্পণ পণের জন্য ইতোমধ্যে ভারতের কাছে আনুষ্ঠানিক আবেদন জানানো হয়েছে। সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় দুর্যোগ কবলিত এলাকার মানুষের জীবন রক্ষায় দ্রুত ত্রাণ ও পর্যাপ্ত চিকিৎসা সেবা নিশ্চিত করতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বন্যার সময় পাহাড়ি ও নদী প্রধান এলাকায় সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়ার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে প্রতিটি উপজেলা ও জেলা পর্যায়ে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিভেনম ইঞ্জেকশন, প্রতিষেধক ওষুধ ও খাবার স্যালাইন মজুদ রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ডাক্তার জাহেদুর রহমান বলেন, বন্যা আক্রান্ত দেশের ১১টি জেলার স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা কর্মচারী ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া দুর্গম এলাকায় ত্রাণ কার্যক্রমে সিভিল প্রশাসনের পাশাপাশি বর্ডার গার্ড, বাংলাদেশ বিজিবি ও বাংলাদেশ সেনাবাহিনী সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। দেশে আজ সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ৭ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এ সময় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৯০টি শিশু।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
7: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
6: এবারে আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে রাতভর ভারী বৃষ্টিপাতে মাটি ও ইটের তৈরি একটি বাড়ির ছাদ ধসে অন্তত ১১ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। পুলিশ ও উদ্ধারকারী কর্মকর্তারা আজ এ তথ্য জানান। কোহাত জেলায় এই ঘটনা ঘটে। ইরানে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বুশেহর, বন্দর আব্বাস, মাশাহর ও আবাদান শহরে বিস্ফোরণের খবর দিয়েছে। ইরান জানায় তারা কুয়েত, বাহরাইন ও জর্ডানে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোতে হামলা চালিয়ে এর জবাব দিয়েছে। তেহরান আরও দাবি করেছে, তারা হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী সুপার ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তাদের দুটি জাহাজ ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে এক ভারতীয় নাবিক নিহত ও কয়েকজন আহত হওয়ার পর ভারত এক ইরানি কর্মকর্তাকে তলব করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন আগামী কয়েক ঘণ্টার মধ্যে ইরানের বন্দরগুলোতে অবরোধ পুনর্বহাল করবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করবে এবং এই কৌশলগত জলপথ ব্যবহারকারী জাহাজগুলোর উপর ২০% ফি আরোপ করবে। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলের আজ প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের মোকাবেলা করবে। যুক্তরাষ্ট্রের ডালাসে বাংলাদেশ সময় রাত একটায় ম্যাচটি শুরু হবে। আগামীকাল দিবাগত রাত একটায় আটলান্টায় দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। ক্রিকেট। আগামীকাল বাংলাদেশ এবং স্বাগতিক জিম্বাবুয়ের মধ্যে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। বুলাওতে বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ করবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জাতীয় স্টার্ট আপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বন্যার কারণে কোন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে পুনঃপরীক্ষার ব্যবস্থা করবে সরকার, জাতীয় সংসদে বললেন শিক্ষামন্ত্রী। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা পরিস্থিতি চলমান। বন্যা পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর। যেকোনো দুর্যোগের সময়ে সঠিক তথ্য সরবরাহ এবং অপতথ্য প্রতিরোধের আহ্বান জানালেন তথ্য সম্প্রচার মন্ত্রী। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে আজ রাত একটায় ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন। খবর শেষ হলো।
8: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছি সিরাজুল ইসলাম। বরিশাল সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নিয়ে ব্যস্ত সময় পার করলেন। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত তার সফরসূচি ছিল জনকল্যাণমূলক কার্যক্রমে পূর্ণ। কর্মসূচির মাঝে বিশেষভাবে উল্লেখযোগ্য হল গৌর নদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, যেখানে তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। এই আহ্বান শুধু আনুষ্ঠানিক বক্তব্য নয়, বরং পরিবেশ রক্ষায় সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রতিফলন। প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণ আজ বিশ্বব্যাপী বড় সংকটে দাঁড়িয়েছে, বাংলাদেশও এর বাইরে নয়। তাই বৃক্ষরোপণকে তিনি জাতীয় দায়িত্ব হিসেবে দেখার আহ্বান জানান। গৌর নদীতে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি নিজ হাতে একটি চারা রোপণ করেন এবং উপস্থিত শিক্ষার্থী ও স্থানীয় জনগণকে প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর অনুরোধ জানান। তার ভাষণে উঠে আসে প্রজন্মের প্রতি দায়বদ্ধতা, আজকের শিশুদের জন্য একটি সবুজ পরিচ্ছন্ন স্বাস্থ্যকর বাংলাদেশ রেখে যাওয়া। গৌর নদীর কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক শিক্ষার্থী এবং সাধারণ মানুষ। তিনি বলেন, যদি আজ একটি গাছ লাগানো যায় তবে আগামী প্রজন্ম তার ছায়ায় বসে শান্তি পাবে। এই বক্তব্যে ভবিষ্যৎ প্রজন্মের প্রতি তার আন্তরিকতা স্পষ্ট হয়ে ওঠে। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, গাছ শুধু অক্সিজেন দেয় না, এটি মানুষের জীবিকা, আশ্রয় ও অর্থনীতিরও অংশ। তাই বৃক্ষরোপণকে তিনি জাতীয় আন্দোলনে পরিণত করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান তার সফরের শুরুতেই স্থানীয় জনগণের সঙ্গে মত বিনিময় করেন। প্রথমেই তিনি গৌর নদীর বাটা জোরে ফ্যামিলি কার্ড পাওয়া নারীদের সঙ্গে মত বিনিময় করেন। সেখানে তিনি নারীদের জীবিকা, পরিবার পরিচালনা এবং সামাজিক নিরাপত্তা বিষয়ে তাদের অভিজ্ঞতা শোনেন। এরপর দুপুরে প্রধানমন্ত্রী বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেন। মহড়ায় সেনাদের বিভিন্ন কৌশলগত প্রদর্শনী তিনি প্রত্যক্ষ করেন এবং তাদের প্রশিক্ষণ কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বলেন, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে সবসময় প্রস্তুত থাকতে হবে। প্রশিক্ষণের মানোন্নয়ন ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। সেনাদের সঙ্গে তার এই সরাসরি যোগাযোগ তাদের মনোবল আরও বাড়িয়ে দেয়। এছাড়া প্রধানমন্ত্রী বরিশালে ত্রিশ গোডাউন বদ্ধভূমি এলাকায় সাগরদী খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এখানেও তিনি একটি চারা রোপণ করেন এবং উপস্থিত জনগণকে প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান। তার আহ্বানে সাড়া দিয়ে অনেকেই প্রতিশ্রুতি দেন তারা নিয়মিত বৃক্ষরোপণ করবেন এবং পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াবেন। সফরের বিভিন্ন পর্যায়ে প্রধানমন্ত্রী স্থানীয় উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করেন। তিনি বলেন, বরিশাল অঞ্চলের কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করতে সরকার ইতিমধ্যেই নানা পদক্ষেপ নিয়েছে। দিনব্যাপী সফরে প্রধানমন্ত্রী আরও কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। স্থানীয় সড়ক উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের সম্প্রসারণ এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। সফরের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী স্থানীয় জনগণের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে তিনি আবারও সবাইকে আহ্বান জানান, নিজ নিজ এলাকায় বৃক্ষরোপণকে আন্দোলনে পরিণত করতে হবে। এদিকে সার্বিকভাবে প্রধানমন্ত্রীর বরিশাল সফরকে পরিবেশ রক্ষার আন্দোলনের নতুন সূচনা হিসেবে দেখা যেতে পারে। তার বৃক্ষরোপণ কর্মসূচি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং একটি জাতীয় দায়িত্বের বার্তা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও সুন্দর দেশ গড়তে হলে আজ থেকেই সবাইকে এগিয়ে আসতে হবে, এই বার্তাই তিনি জনগণের কাছে পৌঁছে দিয়েছেন। এই সংবাদ পর্যালোচনায় স্পষ্ট যে প্রধানমন্ত্রী তার সফরে শুধু উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেননি, বরং জনগণকে পরিবেশ সুরক্ষার আন্দোলনে সম্পৃক্ত করার চেষ্টা করেছেন। তার আহ্বান ছিল আন্তরিক, তার বার্তা ছিল ভবিষ্যৎমুখী। আগামী দিনের বাংলাদেশ গড়তে হলে এই আহ্বানকে বাস্তবে রূপ দিতে হবে। বৃক্ষরোপণ কর্মসূচি তাই হয়ে উঠেছে জাতীয় দায়িত্ব, আর বরিশাল সফর সেই দায়িত্ব পালনের নতুন অধ্যায়। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30 মিনিটে।
9: বাংলাদেশ বেতার, এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
10: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন একটি দেশাত্মবোধক গান, আবু জাফরের কথায়, ফরিদা পারভিন ও আবু জাফরের কণ্ঠে।

দেশাত্মবোধক গানটি শুনলেন। সুধী শ্রোতা, এরই সাথে বিদায় নিচ্ছি আমাদের আজকের মিডিয়া মুভের আয়োজন থেকে। আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, যারা তাদেরকে মিডিয়া মুভের দ্বিতীয় অধিবেশনের আয়োজন থেকে বিদায় নিয়ে বলতে চাই আমরা আগামী অনুষ্ঠানে আবারও ফিরে আসব যথাসময়ে। সাথে থাকুন, শুনতে থাকুন।

দেশাত্মবোধক গানটি শুনলেন। সুধীশ্রোতা, এরই সাথে বিদায় নিচ্ছি আমাদের আজকের মিডিয়া ওয়েভের আয়োজন থেকে। আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, যারা তাদেরকে মিডিয়া ওয়েভের দ্বিতীয় অধিবেশনের আয়োজন থেকে বিদায় নিয়ে বলতে চাই আমরা আগামী অনুষ্ঠানে আবারও ফিরে আসব যথাসময়ে। সাথে থাকুন, শুনতে থাকুন।

0: দেশাত্মবোধক গানটি শুনলেন। এফএম সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্জ বাংলাদেশ বেতার খুলনা। সুধী শ্রোতা, জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল সকাল 10টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ব্যবস্থাপনায় প্রাথমিক শিক্ষা পদক 2026 প্রদান অনুষ্ঠান বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ঢাকায় অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে। একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপের মাধ্যমে। বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের মধ্যকার টি-20 ক্রিকেট খেলার চলতি ধারা বিবরণী ঢাকা কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করা হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্জে এবং এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপের মাধ্যমে শুনতে পাবেন বিকেল 4:30 মিনিটে। ফুটবল ফ্লাশ বিশ্বকাপ উপলক্ষে বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান প্রচারিত হবে বিকেল 3:05 মিনিটে। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান শুনবেন বেলা 1:05 মিনিটে। কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠান চাষাবাদ শুনবেন বিকেল 4:05 মিনিটে। এবারে সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনবেন সকাল 8:15 মিনিটে, দুপুর 12:15 মিনিটে। বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান শুনবেন সকাল 8:30 মিনিটে। এছাড়াও আধুনিক গান শুনবেন দুপুর 12:30 মিনিটে মলিনা দাসের কণ্ঠে। রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল 9:05 মিনিটে। রবীন্দ্রসঙ্গীত শুনবেন আতাউর রহমানের কণ্ঠে দুপুর 12:20 মিনিটে। পল্লীগীতির অনুষ্ঠান মাটি ও মানুষ প্রচারিত হবে বেলা 2:30 মিনিটে। লোকগীতি শুনবেন প্রতুল হাজরার কণ্ঠে দুপুর 12:40 মিনিটে। পাঁচ মিশালি গান শুনতে পাবেন বিকেল 3:30 মিনিটে। এছাড়া এফএম 88.8 মেগাহার্জে এনএইচকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি।
1: এফএম 88.8 মেগাহার্জ বাংলাদেশ বেতার খুলনা। তেলাওয়াতে কালামে পাক ও বাংলা তর্জমা।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر أنهم في كل واد يهيمون وأنهم يقولون ما لا يفعلون

0: صدق الله العظيم.
1: বিভ্রান্ত লোকেরাই কবিদের অনুসরণ করে। তুমি কি দেখো না যে তারা প্রতি ময়দানেই উদ্ভ্রান্ত হয়ে ফেরে এবং এমন কথা বলে যা তারা করে না, তবে তাদের কথা ভিন্ন যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং নিপীড়িত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে। নিপীড়নকারীরা শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্যস্থল।
2: এই সঙ্গে

শুনলো আমাদের আজকের আয়োজন। আমাদের আগামীকাল প্রথম অধিবেশন শুরু হবে সকাল 7:59। সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।